আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলোহার্টজে। সেই সঙ্গে নিউজ অন এআইআর ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজিও শুনতে পারেন আমাদের সরাসরি অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা আজ বৃহস্পতিবার 18 আষাঢ় 1948 শকাব্দ, 24 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 9 জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 59 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মার বাণী থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী অমর প্রসাদ চট্টোপাধ্যায়। ককবরক অনুষ্ঠান হয় এমনি খোরাং সকাল 6:25। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়। অভিজ্ঞাপন সকাল 7:45 অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 শুনবেন ককবরক যুব অনুষ্ঠান জায়নাক অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী সকাল 9:30। সকাল 10:00 রয়েছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ সকাল 10:30। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 1:05 অনুষ্ঠান মহিলা মহল। বেলা 1:40 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি। আধুনিক গান শুনবেন অরিন্দম রায়চৌধুরীর কণ্ঠে বেলা 1:50। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পর ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আত্মজয়ের মতো আর জয় নাই, সকল স্থায়ী সুখের প্রতিষ্ঠা সেখানে। নিজের সুখের জন্য ব্যস্ত হওয়া অসুখী হওয়ার অব্যর্থ উপায়। সুখ জীবনের লক্ষ্য নয়, সাধারণ জীবনের লক্ষ্য আপন কর্তব্য সম্পাদন, আর অধ্যাত্ম জীবনের লক্ষ্য ভগবানের উপলব্ধি। সুখ যদি অক্ষুণ্ণ ও অনাবিল রাখতে চাও, তবে দেখো তার উপর কুচিন্তা বাহিনীর দৃষ্টি না পড়ে। মন থেকে মিথ্যাকে যতখানি জোরে ঝেড়ে ফেলে থাকি, শরীর থেকে রোগকেও ঠিক ততখানি জোরে ঝেড়ে ফেলতে হয়। আমাদের সমস্ত জীবন যেন হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একখানি প্রার্থনা। ভগবত প্রসাদেরই উপর নির্ভর করে থাকা, সকল অবস্থায় সাহায্যের জন্য তাঁকেই আহ্বান করা আমাদের অভ্যাস করতে হবে। তবেই ভগবত প্রসাদ অসাধ্য সব সাধন করবে। বিশ্বে অসম্ভবের সম্ভব হওয়ার আর শেষ নাই। আমাদের ক্ষুদ্র অহংয়ের সীমা যত অতিক্রম করে চলি, তত দেখি অসম্ভব সব সম্ভব হয়ে চলেছে। সর্বদা অশুভ শক্তিদের চিন্তা করা, তাদের ভয় অতি বিপজ্জনক দুর্বলতা। পেশির মতো একাগ্রতা ও ইচ্ছা শক্তিকেও বাড়ানো যায়, নিয়মিত চর্চা ও অভ্যাসের ফলেই তাদের ক্রমবৃদ্ধি। অহরাত্র অদৃশ্য ভগবান রয়েছেন কাছে কাছে, স্তব্ধ হয়ে অন্তর্মুখী হলেই তাকে দেখা যায়। আমাদের জিহ্বার কি লেখনির অগ্রে কোনো অসত্যকে, তা যত ক্ষুদ্র হোক না কেন, যদি ফুটে উঠতে দিই, তবে কোন আশায় আমরা সত্যের সিদ্ধ বাহক হতে চাই? সত্যের সিদ্ধ সেবক অতি সামান্য মাত্রার অসঙ্গতি, অতি ভাষণ বা বিকৃতি হতে বিরত হবে। আন্তরিকতারই মধ্যে নিহিত বিজয়ের নিশ্চয়তা। যেখানে আন্তরিকতা, কি মধুর নির্মলতাই না সেখানে! দৈবী দুয়ারের চাবি হল আন্তরিকতা। প্রত্যেককেই সুযোগ দেওয়া হয়, সকলেই পায় তাঁর সহায়, কিন্তু প্রত্যেকেরই লাভের পরিমাণ তার আন্তরিকতা অনুসারে। আন্তরিক ডাক ঠিক গিয়ে পৌঁছায়, উত্তর তার আসে ঠিক। সব নির্ভর করে মনোভাবের উপর আর আন্তরিক নিষ্ঠার উপর। পূর্ণ আন্তরিকতার পরম শত্রু হল পক্ষপাতিত্ব, মনে প্রাণে বা দেহের হোক, আর পূর্ব পরিকল্পিত ধারণা। এই সব বাধা অতিক্রম করে যেতে হবে।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন শ্রী শ্রী মায়ের বাণী থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে আজকের শিল্পী রয়েছেন অমর প্রসাদ চট্টোপাধ্যায়।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান, শিল্পী ছিলেন অমর প্রসাদ চট্টোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। হাই অমনি খোরাং।

0: 사몽 땅만이 판노 카이클라이 키비오 도몽 어머니 바기노 깨보 누마 능마니 야크리만야 능마니 능마니 능마망노 발로카 어버럭카이 니무니야 바이 만작니 바기 도쿠고 데이카이 샤꼭니야 카이 정 사몽 가함 어전티 마사나이 데이카이 샤꼭 목들이 역수기 마토나이 데이 살부름부름노 ব্যায়ামরক খাইতং হাইকাই চিনি সাগ বেমার কাসনা ফান বাংমানি বাকি অ নিমোনিয়া উংমানি ইয়াকনি যোগী মাননাই কচাং উংয়াখেবা টংখ রুমুজাক আমতৈ থাইরগ তাথাংদি কচাংমা জাগাও থাকায় না হাইকাই রি কুতং জুমিয়াও তাথাংদি তে যে জাগাও থাকাই ন টংখ রুমুমো ক্লাইনাই নবার হামিয়ারক ক্লাইনাই নিনি বুকুং রক সিতারক খামনাই আজগাও থাঙিয়া মাতংনাই থাঙনা নাকা হিঙ্কে মাক সক্তুবই মা থাঙনাই নিমোনিয়ানো ভাইকলাই ডাক্তারক নাই মানজাকনাই বরকনো ভাইকে সাকনাই নিমোনিয়া তামনি বাকি মানজাকা আবো বরক নাইগ্রাবো আবো ব্যাকটেরিয়ানি বাকি দা ব্যাকটেরিয়ানি বাকি হিঙ্কে বা এন্টিবায়োটিক বরক চালিব ইয়াকে বা ভাইরাল নিমোনিয়া দা আবনি বাকে হিঙ্কে বরক বাহে বাহিকে লুমখা বাহে বাহিকে টংমং নুকজা খাবো সাগ কুলুমরক বুমতৈ আবো নাই বরক বিথিরি নাই এন্টি ফাঙ্গাল এন্টিবায়োটিক আমতৈ বিথিরক ওই ডাক্তারক সাকনাই ফিয়াবা অব সামানি ককসে ডাক্তার বাই তুমং মেলেরিয়া ফানংথুন নিমোনিয়া ফানংথুন যে সাফানো বেমার মানজাখা হিঙ্কে চিনি খাও যেফুর খা মিঠিক নাই লগে লগে থাঙ্গি ডাক্তার বাই নাইজাগেদি নাসিং টংয়াবই ফিয়াবা তুমুং কাহামকে বিথি জরাবো চাবি মানি হাঙ্কাই নিমোনিয়া মানজাকমা বাই বরক চিনি লাংমা বসাবো আশেক জোড়া খানাবাইকা নিমোনিয়া বেমানতি ককথাইজা থাইনি তিনি সাক খামকারী কক
1: আও ফাইডি তাবো সং তাং বিটিও থাংলাই নো তিনি তাং বিটিও বিন কাইমানতি থাইজা থানি কক সিলাই নো অ মই কথং ওখা সবাই হাই চিনি কামি আমসাই রগো নক সুনক আরি বাড়ি অকথাই লাহার গান্ধারো খেতনি লাই রগো তাই পুখুরি পার রগো সে কাইলাই মানে গবান খে নুকজাগো বিন কাইনানি খে সিদা তংসাও মিটার কাইসা হাকসাল খে তাই সেন্টিমিটার বাসি কেবেঙ্গই কেবেং কুয়ার কুঠুক হাকর সেন্টিমিটার ব্রিসিবা খুরুই কাইনানি নাংনাই হাকর খরসাও মুসকি নাঙ্গ সের সি টিএসপি নাঙ্গ সারা বাসি গ্রাম এম ওপি নাঙ্গ সারা গ্রাম আবর বেবাক কাইনানি সেকাঙ্গনো সাপলুই হাকর মারনাই সাল সি সালনি সেকাঙ্গনো বুসলই কাইনানি সালসা সেকাং তৈয় সময় টনখা কেসাও বসলই নাঙ্গ হেক্টর কাইসাও সেরসনি বুফাংসারা আসাইমানী তালসানী উলনো ফিলসা তৈ খুম বারমানি ফুরও তৈ ফিলসা সারক রানী নাংনাই ফাংসারা ইয়াফাং গ্রান ইয়াউই মাতনিনাই তৈরকনি সেবসাবকে রেমাতনাই সেন্টিমিটার নৈসি বুদুক লক খেকেনো দং এবাকে মাসা তাঙ্গি রেনানি নাংনাই তালথামনি উলনো বুথাই চানানি জরা অঙ্গি থাঙ্গ তালথাম রমই বুথাই মানিন তংনাই বিনতঙ্গ ক্যালসিয়াম ফসফরাস প্রোটিন তাই ভিটামিন সি আকরক আসুজরা ভিন কাইমানতেই থাইজেথানি কক সং সিলাইখা
0: ফারিতাবু খানালাই নহিকাই কক থুমরক
1: আও
0: বিশি ব্রুম নেহাই তাকলাইব বসকাং সালমারি চিদক জুলাই 2026 জুলাই 2026 সিরি সিটিনি তের জগন্নাথ বাড়িনি রথযাত্রা সংযাকনাই সংসাজাকনাই অব সংসাজাকনাই উদয়পুর উদয়পুর মহকুমা প্রশাসননি সাক্তার মুংবাই তাকলাই অবনক খম খমকাই খাইজাকনাই হিনাই সাজা

0: কা 16 জুলাই হিঙ্গে কে জগন্নাথ বাড়ি মন্দিনী সিমি মহাদেব বাড়ি জরা রড সজাগ নাই তে 24 জুলাই 2026 আলো হিঙ্গে কে অ রদ তে ওইসে কিফিলি ফাইনাই হিনে সাজাখা ককথুম হুকুমু নাইখুঙে বুখাক্তি খাইয়ে 16 জুলাই তে 24 জুলাই অ সালনৈ ন রথ যাত্রানো রুগৈ হহম দদম খাই সালাইনিও ন হুকুমো পান্ডা সংসার জাকনাই হিনে সাজাখা
1: আও আনি আফাও তঙ্গ ধলাই আংকরনি দাগি ফাঙনি বাকাটি কাইসা কক মঙ্গ সাকলাই জাকমানি আবংখা ধলাই আংকরনি গন্ডা তেসা আমসাইনি রৈশাবারি হাতি নকিটিংগৈ ভারত বাংলা আরিনি মিটার কাইসানি বিসিঙ্গ খবজাক লোকরংনি থাংলাই সুখ্রাইনানি বাকি মানা কেসা বক্সিন জাকা জরা খাজাক দঙ্গ সানজা জরানি দামদক নিসিমি ফুংনি দামদক জরা অকেরং রায়দা তংনাই ও বিশিনি সেপ্টেম্বর তালনি সাল নিশিনি সালমারি জরা তমু এক কেরং রায়দা মানিয়া ওই কেব তমু ন মানজাকাকে কেরং রায়দা নৈরা নৈজি থাম রায়দা রক্সা বরংনি বসব থমজাকাই হিনে সাকলাই জাকা
0: ও জুলাই তালনি বুসকাং সালমারি নিশি নই 22 জুলাই 2026 নিশিমি হাতি বারসারময় খাটচিতের তে বাণী সংসার জাকাই হিনে সাজাকা গচাম আগরতলা ব্লকনি বিসিংহ খবজাক খয়েরপুর চিবরি মতাই নক কথার বসকাঙ্গ অ তেরতে বাণী সংযাজাকায় সিরি সিটিনি অ তেরতে বাণী অ তেরতে বাণী রোগী ত্রিপুরা হাফাংনি বখাক্তি খাই জুদা জুদা নাইখুনি বখাক্তি ফুনুক খতরক ফিয়কজাকাই হিনে সাজাকা তে হাস্তেনি রবাই ফাংরক সালব্রম ব্রম সানজাও বরকনি রেসাব মং মশামুং মশাওই ফনুকনা হিনি সাজাকা আবো হাবিলিতে কৃষ্ণমালা হায়াও সংসারজাকনাই হিনি সাজাকা
1: সাকাম বেদেগো এমপিডব্লিউ নি বাগৈ যে কয়মং বলাইরনাই রাও বরকনি বাগৈ আমজং মং নানি সালমারি রেজাকা ও বিসনি জুলাই তালনি সাল চিনি সালমারি ও বরকনি এডমিট কার্ড ডাউনলোড খাইমান্নাই ওয়েবসাইটেঙ্কা এস টিটিপি হেল্প রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইট আপনার কারিব চিনি ত্রিপুরা হাস্তেনি করং করং আইটিআই রংনগ আইটিআই এডমিশন নাহরানি বাকি কমিবলাই সানজাগি টঙ্গ কমিবলাই রানানি পাইথাক সালমারি অবিসি নি জুলাই তালনি সাল চি সালমারি জরানি বিসিঙ্গ রংমারি ক্লাস এইট পাস তাই মাধ্যমিক পাস
0: ভারত থাকতনি যতনিসলে কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ডস

0: Chalmari, Jarani Bisingo. Rengmari class 8 pass, tai Madhumi pass.
1: ভারত থাকত নির্যাতন ইসলে কুচুক বের এমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ডস পদ্ম শকত নিবাগৈ কৈমুংবলাই ইয়াফাডে নিবাগৈ কবক জাখা খুরচা জাকথাই 1954 খ্রিস্ট বিশিনী সিমিন কগ্রবাই তৈরং থংমুং সাকনাই লুকু হামক্রাইনি সামুং তাংনাই সৈ সিমুংতেই তাংরং পাইফালতেই স্নামুং আকরগ পাইফ্লাই এওই সামুং তাংনাই রকন অ হাকত নির্যাতন কুচুক বেরমনি সিভিলিয়ানস অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাগি তঙ্গ অ সকাত নি বিশিঙ্গ তঙ্গ পদ্মবী ভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী 2027 বিশিনি লুকুচংরাইদা সালন কিতিঙ্গেই ভারত হাকত নি পদ্মা পদ্ম সকাত নিবাগৈ অনলাইন কয়লা ইয়াফানানি নাংনাই পদ্ম সকাত নিবাগৈ কয়মুং ইয়াফানা নাংনাই https://awards.gov.in অপোর্টাল নিবিশিংটি খাই অনলাইন কয়লাই ইয়াসাক জাগি তঙ্গ অনলাইন কয়মুংলাই ইয়াফানা নিবাগৈ নাংমানি কয়লাইতেই শুক্রবুই ককথুম অপোর্টালন মাননাই বসকাং অ জুলাইতালনি সালমারি থামচিসা 31 July 2026 সালমারি নিবিশিংন অনলাইন কয়মুং ইয়াফানানি নাংনাই হিনে সাজাক্ষা হাস্তে হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইকুনি বুকাক্তে অ ককতুমা সাকলাই জাখা
0: আও ককথুম রক্ষণা বাইখ্যা তাবো সং সেবক বরকলামানি খানালায় হাইকোর্ট অফ ত্রিপুরা ও বেবাগি বক্স আসুথাই কাইসি ব্রৈ ও সুবুনানি কয়মংলাই সানজাখা বক্স আসুথাইকা জুনিয়র এডমিনিস্ট্রেটিভ এসিস্টেন্ট অ বক্স আসুথানি বাকে রেমারি ইংনানি নাঙ্গ গোসিজাক ইউনিভার্সিটিনি গ্রাজুয়েট লগে ও কম্পিউটারনি সার্টিফিকেট বানানি নামাই সাকলাই জাখা অ বুকস আসুথাই কাইসি ব্রী বিশিঙ্গ আন্ডিজার কাইদক এস টি কাইনৈ এস সি কাইদক উমর উনানি নামাই বিসি চিচারনি সিমি বিসি ব্রৈসি নি বিশিঙ্গ কয়মংগুলার নানি পাইথাক সালমারি অ বিসিনি অগাস্তানি সাল সি সালমারি জরা ওয়েবসাইট এঙ্কা https://tsc.nic.in ওয়েবসাইট আপনকারিব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও গবাং মা বুকস আসুথায় বরক সুপুনানি কয়মংলাই সানজাখা বুকস আসুথায়ঙ্কা টেকনিশিয়ান গ্রেড ওয়ান তাই গ্রেড থ্রি সিনি নর্থ ইস্টরনি বাকি বেবাগে বুকস আসুথাই তঙ্গ কাই সিনিরা সা ইয়াকবা 701 রেমারি ইনানি নাই বিএসসি পাস ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স আইটি আকরক তাই গ্রেড থ্রি নি বাকি ক্লাস টেন পাস তাই ডিপ্লোমা ইনানি নাই উমর ইনানি নাই বিসি সিসারনি সিমি বিসি থামসিনি বিশিঙ্গ কমিমলাই রেনা নিবাগে রেজিস্ট্রেশন ফি নাই আন্ডিজার্ভ নিবাগে 500 এস টি এস সি নিবাগে 250 ওয়েবসাইট এঙ্কা www.rrb.gov.in ওয়েবসাইট কমিমলাই রেনা পাইথাক সালমারি ও বিসিনি জুলাই তালনি সাল শিশুকু সালমারি জরা টিপিএসসি নিবাক কিসা বুকস আসুথে বরসপুনানি কমিমলাই সানজাখা বেবাগে বুকস আসুথে তঙ্গ কাইসারা থামসি বুকস আসুথাইঙ্কা এগ্রি অফিসার গ্রেড ওয়ান রেমারি নাই এগ্রি বিএসসি উমর গবাং কুকমানি বিসি ব্রৈসি কমিমলাই রানি পাইথাক সালমারি ও বিসিনি জুলাই তালনি সাল সিসার সালমারি জরা ওয়েবসাইট এঙ্কা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট
1: ফারিতাবু খালাই নবরতিবনি কক নবরতিবনি সিকাং বেড়ানি কক্তমানের গই সাইমান খা নখা চুমি কলবজাক টংনাই ওয়াতৈ গবাং নিসিমি কিসা নিসিমি গবাং ফেরাঙ্কগৈ ত্রিপুরা হাস্তেনি যত জাগাওয়ানো ফাইমানো তুংমারি তঙ্গানো তুংসামারি 32 degrees Celsius তুংখ্লাইমারি 26 degrees Celsius নি গানা কিনিব মিয়ানি তুংমারি সমানি অনুক জাক্ষা 29.1 degrees Celsius অব

শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবিকিরণ। অনুষ্ঠানে আজ শুনছেন শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সাইবার অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। চলতি অর্থবর্ষে ভারতের 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে কন্যাকুমারীর 17 বছরের অশ্বথ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়ার সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, তিন দিনের সফর গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার ওপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল মিন্থু। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরটিও দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরটিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্বে এই এলআরটিআর পিনাক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ার ড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনের সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এই বৃদ্ধিতে ব্যক্তিগত ভোগ্যপণ্য ও পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের এই বৃদ্ধি বিশ্বের পরিসংখ্যার তুলনায় দ্বিগুণ। অন্যদিকে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছবে এই বছর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার কেন্দ্র, রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। আন্তর্জাতিক জলপথে সাধারণ নাগরিকদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পর মার্কিন সেনা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান জানায়, হরমুজ প্রণালীতে যান চলাচল পরিচালনার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের, কোনোভাবেই পিছু হটবে না তারা। এরপরেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা EPFO চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি অ্যানাবেল সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। তিনি বলেন, ইপিএফও সদস্যদের সমস্ত নথিপত্র বিকেন্দ্রীভূত কাঠামো থেকে নতুন কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তরের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করেছে। প্রসঙ্গত, নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের আগে কোচিতেই ব্রিক্সের নারী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। ব্রিস্টালে আজ ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। সিরিজের 2-0 পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার রাউন্ড রবেন টুর্নামেন্টে ব্যক্তিগত GM নর্ম অর্জনের মাধ্যমে কন্যাকুমারীর 17 বছরের অশ্বথ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত 100তম গ্র্যান্ডমাস্টার পাওয়ার যাত্রায় আরও অগ্রসর হল। টুর্নামেন্টের শেষ রাউন্ডে জয়ের জন্য অশ্বথ মার্কিন যুক্তরাষ্ট্রের FM কান্নান বৈদ্যনাথনকে পরাজিত করে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের শর্ত পূরণ করেন। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের অর্ণব পাপড়কর 36 বছর পর উইম্বলডন জুনিয়র্স 2026-এর কিশোর বিভাগে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আগে গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2, 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর খেলোয়াড়।

হান্সকে 6-2, 6-3 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। দুদিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি এই কনক্লেভে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের দ্বিতীয় পর্বে গতকাল সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন। উল্লেখ্য, এই সফরকালে শ্রী মোদী তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন, যেখানে তিনি উভয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সমাবেশে ভাষণ দেবেন। এর আগে জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো সব ধরনের সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিন্দা করে তা মোকাবিলায় আন্তর্জাতিক আইন অনুযায়ী সমবেত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থবছরে মোট 646.22 কোটি টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। 2024-25 অর্থবছরে তা ছিল 574.62 কোটি টাকা। আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল টেক্সাস অর্গানাইজেশনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। গত দুদিনের প্রবল বর্ষণে খোয়াই ও ধলাই জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে। এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে জলবন্দী মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। খোয়াই নদীতে গতকাল অবধি জলস্তর ছিল 5.2 মিটার। খোয়াই মহকুমার ডেপুটি কালেক্টর জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ধলাই জেলায় ধলাই ও মনো নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে মহকুমার প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন স্থান থেকে জলবন্দী পরিবারগুলিকে উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র মনু টাউন হল সহ তিনটি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এদিকে বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত বৃন্দাবন চৌমোহনী এলাকায় গতকাল বিকেলে আচমকা ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক নয়ন সরকার দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়িতে গতকাল মা দুর্গা বহুমুখী সমবায় সমিতির একটি নতুন ব্যবসা কেন্দ্রের উদ্বোধন করেন। জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন 108 নম্বর জাতীয় মহাসড়কের পাশে খোলা হয়েছে এই ব্যবসা কেন্দ্রটি। দক্ষিণ জেলায় 8 ও 108 জাতীয় মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ সড়ক এলাকা গতকাল পরিদর্শন করেছেন জেলা সড়ক নিরাপত্তা টাস্কফোর্সের চেয়ারম্যান জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মহেশ শর্মা সহ টাস্কফোর্সের সদস্যরা। জেলা শাসক আকাশবাণীকে জানান, সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সড়কের একাধিক গুরুত্বপূর্ণ স্থান যৌথভাবে পরিদর্শন করেছেন তারা। আগরতলা মিলিটারি স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে গতকাল এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 50 জনেরও বেশি প্রাক্তন সেনাকর্মী, বীর নারী, শহীদ সেনাদের পরিবারের সদস্য, ভেটেরানস কল্যাণ আধিকারিক এবং সামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। ভারতীয় সেনাবাহিনীর 101 এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রাক্তন সেনাদের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এখন আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল

2 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 58.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কাইথাম হাকতর বেড়াইমানী উল নৈবখাগ মিয়া মেলবর্ণ থাংসগৈখা বীরকুংখলাব মন্ত্রী বক্রকন আরনি অজারক লামসকা তে গার্ড অব অনার বইয়াফারকা নকা সালতামনি অ বেড়াইনা থাকমাব মন্ত্রী বক্রক অস্ট্রেলিয়ানি মন্ত্রী বক্রক অ্যান্থনি আলবেনিস বাই উল থাম ভারত অস্ট্রেলিয়া বিশিংনি কুচুক বেরেমনি কুথুমলাইমাব মানজাগানো আবনি লগি লগি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ভারত অস্ট্রেলিয়ানি সিও ফোরামব মানজাগানো আরো কনৈ হাকতনি কুচুক বানিয়ানি তৈদুলনাই রকনি কুথুমলাইমাব কক নারকনানি কক তঙ্গ আয়ঙ্গ আবনি সকাং মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তে ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বেবাক বেরেমনি সামুং সিত্রানো সেজাবুই আবনো কেবেঙ্গি হায়ুং বেরেমনি কেরং নরগৈ কথাবুই সামুং তাংনানি কবকমুং নারক লাইখা জাকার্তাব খড়কনৈ অজানি বিশিঙ্গ কক লামংমানি ইয়াগুলো ককমুং কাইসাব অকক ন খুসরা জাখা খড়কনৈ অজা জাতিসংঘনি মুং রেমগনাং সামুং সিত্রা তাংনাই তাই ম থানো কেবেঙ্গি করাগিয়াপ্রি নাহারনানি সাকা ফান বক্সিন লাইখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রকনো ভারত বেড়াইনানি কবকমুং নারখা ডেস্টিনেশনস ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈচিদক তিনি নিশিমি নখা সালনৈ রমই হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও সংসার জাগানো মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি সারিগ অ বিজনেস কনক্লেভ ন চেঙ্গি দিওয়ানো আরও মানজাগানো কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রনি স্নাম খরবানিয়া মন্ত্রী পিযুষ গোয়েল দিল্লি কতাল নিশিমি ভার্চুয়ালতে অ কনক্লেভ মানজাগানো গবংখে ওয়াতৈওয়ামা বাই খুয়াইতাই ধলাই হাঙ্কনি জুদা জুদা থাইও তৈতর্মা বাই কবংমা হাসে থাইরগ তৈলমা নুকজাখা নাইকল ফাংনি শাকথারমা বাই জুদা জুদা থাইনি তৈলমজাক লুকুরকন শিবির তনিজাখা পাইথা ককতুমা মানমানরগৈ তেলিয়ামুরা বখাকস্তেব কাইসনি শিবির খুং সারা নৈচি নুখুংতাই ধলাই হাঙ্কর কাইথাম শিবির খুং থামচিদক নুখুং থাইনাহারকা খুয়াই হাঙ্কনি সুভাষ পার্ক কৃষ্ণ মন্দির রংনক দুর্গানগর জাম্বুরানক খবৈ আউলিনি জুদা জুদা থাইরগ তৈলম্বাইখা খোয়াই তৈমাও আচমসা তৈ কাশাকা বা দশমিক নৈ মিলিমিটার ধলাই হাঙ্কনি ধলাইতে মনো তৈমানি তৈ তরমা নুকজাখা হানৈ সাকা বখাকসেনি নাইকলফাং তৈলমজাক লুকুরগ্ন আঙ্গনওয়ারী কেন্দ্রতে মনো টাউন হল নখবৈ কাইথাম ত্রাণ শিবির তনিজাখা আয়ঙ্গ ভামুটিয়া বিধানসভা আমচাইনি বৃন্দাবন চমহনি আমচাইব আচমসা বাংকুংদ্রি ফাইমাবাই কিজাসক দেরামা নুকজাখা সাপং ওয়াতৈওয়ামাবাই মিয়া উনকৌটি হাঙ্কনি দেউতেই মনোতৈমাওব তৈ তরবানি নুকজাখা আবো দশা আরিনি তলাওনো তংখো কবাং ওয়াতৈওয়ামাবাই মনুও মৈকথং দেরামাও ক্লাইমানো হনৈ শাক সাকা বাকটাইখুংনি ইয়াকচুদা গিফাং পরাগ রায় চৌধুরী আয়ঙ্গ গুমতি হাঙ্করব ওয়াতৈ কবাং ওয়ামাবাই তংক সংলুক রকনি শালব্রুমনি লাংমাবো কেবেংমুং নুকজাখা কবাংমা আমচাইও তৈ লমখা গুমতি হাঙ্গ নাইকলফাং রিঙ্কু লাথের সাকা গুমতি তৈমানি তৈ তরৈ টঙ্গো আকাবিকা দেরামুং কাশুনাও হাঙ্গ নাইকলফাং বেবাক বেরামনি যুগালিমুং ন তৈয়ৈ তিয়ার টঙ্গো হাস্তেও জিএসটি ইয়াসাক মুংনি বাংমারি বাংকা হানৈ সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা নৈ সাই নৈচি বা নৈচি দক রাং বিশিও বেবাগৈ খক দকরা ব্রৈচি দক রোজাক নৈচি নৈ রাশাই রাং স্টেট জিএসটি ইয়াসাখা নৈ সাই নৈচি ব্রৈ নৈচি বা রাং বিশি আবতংমানি খক বারা স্নিচি ব্রৈ রোজাক দকচিনি রাশাই রাং মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন টেক্সেস অর্গানাইজেশননি বিশিক বাচি বিশি পুংমা পালাইমানরগৈ সংসারজাক পান্ডা কক নারকমাও অকক্ন সাকা মন্ত্রীকরা হাস্তেনি লুকুরকনি জঙ্গজাল দায়িত্ব ইয়াকাক রানো নাহারি মিয়া মুখ্যমন্ত্রী সমীপেশু সামুংবুতাংনি ফিল্ড দক চিচুকু বেরেমনি পান্ডা সংসার জাখা আগরতলা হাপাংনি টংথাইনগ হাস্তেনি জুদা জুদা বাবাইনি ফাই সকাইজাক লুকুরকনি জঙ্গজালনি কক্ন খনাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীকরা বরকনি জঙ্গজালনি কক্ন খনাওই জঙ্গজাল দায়িত্ব ইয়াকাক রানাও নাংমানি বার জানাহারনানি দাগিমুংনি খা করঙ্গজাক অফিসার রকন তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মিয়া জুলাই বাড়িও মা দুর্গা বহুমুখী সমবায় সমিতি নি কতাল কাইসা বানিয়া কেন্দ্র নো চেঙ্গে রেখা জুলাই বাড়ি হদা সাক্ষাম কেন্দ্র গানাও সারা চার মারি বসংলাহার কতর গানাও ফিয়কজাখা অ বানিয়া কেন্দ্র শালগ্রাহাঙ্কনি চারতাই সারা চার বসংলাহার কতর গবাং পাতিমুং মানে থাইতাই দেরামুং গনাং লাহার আমচাইও মিয়া

প্রায় নাইকা হাংকর নি লাহার নাই মথাং টাস্ক ফোর্স নি চেয়ারম্যান হাংকর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদপি ইয়াকবারা পুলিশ সুপার সুমন মজুমদার বসং লাহার কতরতে তাং বেকরা ফার্মক্রাই কর্পোরেশন লিমিটেড নি ডেপুটি জেনারেল ম্যানেজার মহেশ শর্মা নকবৈতে কুনি বদল রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন ফুটবল সুপার লীগ নি উলথাম থংলাইমাও সিমনা তকমাকারিক ফুটবল ক্লাব কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও সিমনা তকমাকারিক ফুটবল ক্লাব নৈশা গোলনি ফেরবাই ভারত রত্ন সঙ্গন ম্যাচ এনখা তাবুক নবাতিবানী ককতমা থাই দাম নৈচিব্রীয় হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কি কিসানি সিমি বুং খর খরকে ওয়াতৈ ওয়াউই মানুহনী হজাক মংরেখা নবাতিবার নাইখং তিনি সালনি সাকানি তুমারি 32 ডিগ্রিতে খামানি 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গি মানু তিনি আইচুগো খামানি তুমারি টংমানি 25.2 ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামই সতী 30 জরা ওয়াতৈ ওয়াকা বাচি 4.7 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসিনী তামৈ সতী ব্রৈচি বাও

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন।

আজ 9 জুলাই, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে 190 দিন আজ বছরের। বছর শেষ হতে আর বাকি রয়েছে মাত্র 175টি দিন। চলছে বর্ষাকাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বর্ষা কেবল একটি ঋতু নয়, বরং এক গভীর অনুভূতি, প্রেম ও বিরহের প্রতীক এই বর্ষাকাল। তার চোখে বর্ষা যেমন তাপক্লিষ্ট প্রকৃতিকে স্নিগ্ধ করে, ঠিক তেমনি মানব মনে নিয়ে আসে রোমান্টিকতা এবং অজানা পাওয়ার এক আকুলতা। বর্ষার ঘনঘোর মেঘ ও অবিরাম বৃষ্টি কবিকে প্রেমের অনুভূতি এবং বিরহ বেদনার জগতে নিয়ে যায়। তার বিখ্যাত সেই লাইন এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরষায়, বর্ষার প্রেমের আকুলতাকেই কিন্তু প্রকাশ করে এই গান। বর্ষা মানেই শুষ্ক মাঘের রুক্ষতার অবসান। কবির ভাষায় বর্ষা হলো শ্যামগম্ভীর ও নবযৌবনা, কদম ফুলের গন্ধ আর মেঘের ডাক এই ঋতুর যেন প্রধান রূপ।

কবি কাজী নজরুল ইসলাম বাংলা কবিতায় বর্ষাকালকে চঞ্চলা মেঘের সঙ্গে তুলনা করে বলেছেন, ওগো কাজল মেয়ে, উদাস আকাশ ছল ছল চোখে, তব মুখে আছে যে পাশ্চাত্য ধ্যান ধারণা থেকে বের হয়ে। কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় বর্ষার রূপকে প্রকাশ করেছেন ঠিক এভাবে, গভীর গর্জন করে সদা জলধর, উথলিল নদনদী ধরণীর উপর। ঠিক পল্লীকবি জসিম উদ্দিন তাঁর পল্লী বর্ষা কবিতায় গাঁয়ের চিত্র বর্ণনায় লিখেছেন, গাঁয়ের চাষিরা মিলিয়াছে আসি মোরলের দলিজায়, গল্পের গানে কি জাগাইতে চাহে আজিকার দিনটায়। প্রকৃতির কবি সুফিয়া কামাল বর্ষার অনুবদ্ধতা বর্ণনায় লিখেছেন, আমি বর্ষা আসিলাম গ্রীষ্মে প্রদাহ শেষ করি, মায়ার কাজল চোখে মমতায় বর্মপুট ভরি। ঠিক কবি বুদ্ধদেব বসু বাংলা কবিতায় বর্ষাকালে মেঘের কষ্টের কথা ব্যক্ত করেছেন ঠিক এভাবে, যে আকাশ ভরা মেঘে মেঘের ভারে বিদুজতের ব্যথা, গুমরে ওঠে জানায় শুধু অবোধ আকুলতা।

শ্রোতা বন্ধুরা, চলুন এবারে দেখে নেওয়া যাক আজকের এই দিনটি কেন বিশেষ, কি ঘটেছিল আজকের দিনের ঐতিহাসিক ঘটনা। 1875 খ্রিস্টাব্দে আজকের দিনেই ভারতের অর্থনীতিতে সবচেয়ে বড় মাইল ফলকগুলির একটি, এশিয়ার প্রাচীনতম বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন 1877 সালের 9ই জুলাই, অর্থাৎ আজকেরই দিনে লন্ডনে প্রথম শুরু হয়েছিল। স্বাধীন ভারতে আজকের এই দিনটি আরও একটি কারণে বিশেষ, কারণ আজকের এই দিনে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রকাশ করা হয় 1951 খ্রিস্টাব্দে। ভারতীয় সিনেমার দুই উজ্জ্বল নক্ষত্র, বিখ্যাত পরিচালক অভিনেতা গুরু দত্ত আজকের দিনেই জন্মেছিলেন। এছাড়াও অভিনেতা সঞ্জীব কুমারের জন্ম হয়েছিল আজকেরই দিনে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা বলে।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের প্রিয় পর্ব লিখছি তোমায় পর্বের সময়। আজকের এই লিখছি তোমায় পর্বে চিঠিতে যিনি প্রথমেই লিখে পাঠিয়েছেন, প্রথম চিঠিটি আপনাদের পড়ে শোনাব। আর এই চিঠিটি লিখে পাঠিয়েছেন আন্দুল হাওড়া থেকে প্রণব রায়। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যুব দক্ষতা হল ভবিষ্যতের চালিকা শক্তি। একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার তরুণ প্রজন্ম। তবে এই তরুণ প্রজন্মকে প্রকৃত সম্পদে রূপান্তর করতে হলে প্রয়োজন উপযুক্ত দক্ষতা। বর্তমান যুগ তথ্য প্রযুক্তি এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যুব সমাজের কারিগরি, ডিজিটাল ও পেশাদারি দক্ষতা অর্জন করা অপরিহার্য। যুব দক্ষতা কেবল তরুণদের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করে না, বরং তাদের উদ্যোক্তা হতে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে অনুপ্রাণিত করে। কম্পিউটার প্রোগ্রামিং, ডেটা অ্যানালাইসিস, গ্রাফিক ডিজাইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক ডিজিটাল দক্ষতার পাশাপাশি যোগাযোগ দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করা বর্তমান সময়ে সমান গুরুত্বপূর্ণ। যখন একটি দেশের যুব সমাজ দক্ষ হয়ে ওঠে, তখন দেশের বেকারত্ব হ্রাস পায়, দারিদ্র দূর হয় এবং

0: অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। তাই যুবকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা, আধুনিক প্রযুক্তির সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের সৃজনশীল প্রতিভাকে কাজে লাগানো রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব। দক্ষ যুব সমাজই পারে একটি দেশকে উন্নত, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে। যুব সমাজের দক্ষতার উন্নয়ন মানেই হল একটি উজ্জ্বল ও মজবুত ভবিষ্যতের নিশ্চয়তা। এটি প্রণব রায়, আন্দুল, হাওড়া।
1: এবারের চিঠিখানি লিখেছেন নিউ টাউন কলকাতা থেকে অরূপ বিশ্বাস। তিনি লিখছেন, সমাজ সচেতক অভিজ্ঞাপন। যুব সমাজ একটি দেশের সবচেয়ে শক্তিশালী মানব সম্পদ। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কর্মক্ষমতাই একটি জাতির উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন উপযুক্ত দক্ষতা অর্জন। বর্তমান যুগে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল দক্ষতা, যোগাযোগের ক্ষমতা, সমস্যা সমাধানের কৌশল, নেতৃত্বের গুণাবলী এবং উদ্যোক্তা মনোভাবও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বিষয়টির গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়। ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে দিবসটির উদ্দেশ্য হল যুবকদের কর্মসংস্থানমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করা এবং পরিবর্তনশীল কর্মক্ষেত্রের জন্য তাদের প্রস্তুত করা। দক্ষ যুব সমাজ শুধু নিজের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র এবং সমাজের সম্মিলিত উদ্যোগে যুবকদের আধুনিক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দক্ষতা সম্পন্ন যুবকরাই আত্মনির্ভর, উদ্ভাবনী এবং সমৃদ্ধ ভারতের ভিত্তি নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এটি অরূপ বিশ্বাস, নিউ টাউন, কলকাতা, 163।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বের এবারে শেষ চিঠিখানি আপনাদের পড়ে শোনাব। আজকের এই শেষ চিঠিখানি লিখে পাঠিয়েছেন কলকাতার বেহালার ম্যান্টন থেকে সুখেন্দু দাস। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যুব দক্ষতা দিবস প্রতি বছর 15 জুলাই বিশ্বব্যাপী পালিত হয়। 2014 সাল থেকে জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া এই দিবসের মূল উদ্দেশ্য হল তরুণ তরুণীদের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা, যাতে তারা কর্মসংস্থান উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো,

লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তার এই বাণী যুব দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আজও সমান প্রাসঙ্গিক। তিনি বিশ্বাস করতেন, তরুণ সমাজই একটি জাতির প্রকৃত শক্তি এবং তাদের মধ্যে নিহিত অসীম সম্ভাবনাকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জাগ্রত করতে হবে। তার মতে, প্রকৃত শিক্ষা হল সেই শিক্ষা যা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে এবং কর্মক্ষম করে গড়ে তোলে। বর্তমান যুগে কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, উদ্যোক্তা দক্ষতা প্রভৃতি ক্ষেত্রে দক্ষতা অর্জন তরুণদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে যারা নতুন দক্ষতা শিখতে সক্ষম, তারাই ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারবে। তাই যুব দক্ষতা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তরুণদেরও নিজেদের সম্ভাবনা বাস্তবায়নে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাওয়া উচিত। একটি জাতির প্রকৃত উন্নয়ন তার যুব শক্তির দক্ষতা ও আত্মবিশ্বাসের উপরই নির্ভরশীল। এটি সুখিন্দু দাস, ম্যান্টন, বেহালা, কলকাতা 34।

0: এবারে চলে আসছি তথ্যে। জনজীবনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে গন্ডা তুইসা মহকুমার অধীনস্থ রুশিয়াবাড়ি বাজার এলাকা ব্যতীত ধলাই জেলার অন্তর্গত সব কোটি মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ধলাই জেলার জেলাশাসক BNSS 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করেছেন। বিধিনিষেধ 23 জুন 2026 থেকে শুরু হয়েছে এবং তা 22 সেপ্টেম্বর 2026 পর্যন্ত বহাল থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধা সামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, ধলাই জেলার পুলিশ সুপার এবং ধলাই জেলার অন্তর্গত মহকুমাগুলির মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারী এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে BNS 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
1: ষষ্ঠ শ্রেণীতে সিলেকশন টেস্ট 2027-এর জন্য নবোদয় বিদ্যালয় সমিতি থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিলেকশন টেস্ট 2027-এর মাধ্যমে জহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অর্থাৎ 2027-28 শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 জুলাই 2026। প্রার্থীরা জহর নবোদয় বিদ্যালয়ের ওয়েবসাইট navodaya.gov.in এ গিয়ে বিনামূল্যে আবেদনপত্র জমা করতে পারবেন আর প্রসপেক্টাস দেখা যেতে পারে navodaya.gov.in NPS EN Admission JNBST Admission Notifications।
0: ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছরের মতো এই বছরও আগামী 16 জুলাই উদয়পুরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়ির রথযাত্রা উৎসব। আগামী 16 জুলাই জগন্নাথ বাড়ি মন্দির থেকে মহাদেব বাড়ি পর্যন্ত রথ টানা হবে এবং 24 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 16 জুলাই ও 24 জুলাই রথযাত্রা উপলক্ষে দুদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
1: শ্রোতাবন্ধুরা, জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। তপশিলি জাতিভুক্ত ছাত্র বা ছাত্রীদের জন্য রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ঘোষিত প্রকল্প অনুযায়ী ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস

কারী আর্থিকভাবে দুর্বল যে সকল তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রী সরকার অনুমোদিত রাজ্যে এবং রাজ্যের বাইরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য 2024-25 এবং 2025-26 সালে প্রথম বর্ষে ভর্তি হয়ে শর্ত সাপেক্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এককালীন আর্থিক সহায়তা 1,00,000 টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়ে প্রথম কিস্তির 50,000 টাকা ইতিমধ্যেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে গেছেন। তাদের দ্বিতীয় কিস্তির 50,000 টাকা পাওয়ার জন্য গতকাল থেকে অর্থাৎ 8 জুলাই থেকে অনলাইনে আবেদন করার জন্য বিএমএস পোর্টাল খুলে দেওয়া হয়েছে। 2024-25 ইংরেজি সনে নির্বাচিত যে সকল ছাত্রছাত্রী গত অর্থ বছরের নির্ধারিত সময়ে দ্বিতীয় কিস্তির 50,000 টাকা পাওয়ার জন্য বিএমএস পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেননি, ওই সমস্ত ছাত্রছাত্রী সহ 2025-26 ইংরেজি সনের নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের দ্বিতীয় কিস্তির 50,000 টাকা পাওয়ার জন্য আগামী 28-2-2027 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in এ অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদনপত্রটির প্রত্যয়িত নকল এবং আপলোডেড ডকুমেন্টের প্রত্যয়িত নকল সহ আগামী 5-3-2027 ইংরেজি তারিখের মধ্যে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে জমা দিতে পারবেন।

এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ত্রিপুরা হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রয়েছে। ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্য পদ 14টি, 6টি পদ অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে, আর তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য রয়েছে 2টি, তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য রয়েছে 6টি পদ। তবে পদ সংখ্যা পরিবর্তনশীল। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, সঙ্গে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটারে টাইপিং স্পিড পার মিনিটে 40টি শব্দের দক্ষতা থাকতে হবে। বয়সসীমা রয়েছে 10 আগস্ট 2026 অনুযায়ী 18 থেকে 40 বছর, এবং তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের জন্য 18 থেকে 45 বছর। আবেদনপত্রর জন্য ফি বাবদ জমা করতে হবে সাধারণ প্রার্থীদের জন্য 500 টাকা এবং তপশিলি উপজাতি এবং জাতিভুক্ত প্রার্থীদের জন্য 250 টাকা। আবেদনপত্র জমা করা শুরু হবে 10ই জুলাই এবং আবেদনপত্র জমা করার শেষ তারিখ 10ই আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত।

0: জ্বর সর্দি কাশি তো থাকেই, সেই সঙ্গে নানা ভাইরাসজনিত সংক্রমণও হানা দেয়। অল্প পরিশ্রমেই কাহিল হয়ে পড়ে শরীরে। এই মরশুমে প্রতিরোধ ক্ষমতা একেবারেই তলানিতে গিয়ে ঠেকে, ফলে যে কোনো রোগ সহজেই বাসা বাঁধে শরীরে। তাই সুস্থ থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি। তাহলে আর ঘন ঘন ওষুধ খেতে হবে না। রোগের সঙ্গে লড়াই করতে হলে বর্ষায় কোন কোন নিয়ম আপনাদের মানতেই হবে চলুন জানিয়ে রাখি। সংক্রমণের ঝুঁকি এড়াতে সবার আগে বারবার হাত ধোয়ার অভ্যেস করতে হবে, বিশেষ করে খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং বাড়ি ফেরার পর সাবান ও জল দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। সাবান ও জল হাতের কাছে না থাকলে ব্যবহারের জন্য অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরেই আগে স্নান করে নিন। অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করলে জীবাণু দূর করা এবং ত্বকের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। বর্ষাকালে পায়ের বাড়তি যত্ন নিতে হবে। জল কাদায় মাখা পা ভালো করে পরিষ্কার না করলেই ছত্রাক আর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। ঘরে ফিরেই প্রথমেই পা ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে নিন। পায়ের আঙুলের ফাঁকগুলোর দিকে বিশেষ নজর দিন। একটু সময় করে সপ্তাহে একবার করে বাড়িতেই প্যাডিকিউর করুন। বর্ষাকালে খাবার থেকেও সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই ফল সবজি ধোয়ার সময়ও সতর্ক থাকতে হবে। শুধু জলে ধুয়ে নিলেই চলবে না, সবজি ফল নুন জল বা বেকিং সোডা মেশানো জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন, তারপর সাধারণ জলে ভালো করে ধুয়ে ব্যবহার করুন। বাসি খাবার এড়িয়ে চলুন, খাবার তৈরির কয়েক ঘন্টার মধ্যেই তা খেয়ে ফেলার চেষ্টা করুন। রাস্তার ধারের খাবার, কাটা রাখা ফল এবং খোলা অবস্থায় রাখা ফলের রস থেকেও দূরে থাকুন, কারণ বর্ষাকালে এগুলি থেকেই জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। রোজের ডায়েটে বেশি করে টক জাতীয় ফল, ভেষজ চা, প্রোবায়োটিক খাবার রাখুন। সেই সঙ্গে আরও একটা জিনিস ভুললে চলবে না, বেশি করে জলও খেতে হবে। এ ছিল স্বাস্থ্য সম্পর্কিত তথ্য।
1: এবারে চলুন জেনে নিই আকাশ কি বলছে। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো জায়গায়। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 29.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 82%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 58.1 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
0: শ্রোতা বন্ধুরা, এর সঙ্গেই আজকের অভিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আর এতক্ষণ উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি সুয়েতা, আর আমার সঙ্গে ছিলেন
1: আমি ইতিকণা।
0: সবাই ভালো থাকবেন আর এই বর্ষা ঋতুটাকে ভালোভাবে উপভোগ করবেন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এবারে চলুন এবার একটু স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপনাদের জানিয়ে দিই। বর্ষাকাল আমাদের অনেকেরই প্রিয় ঋতু, কিন্তু এই সময়ে সংক্রমণজনিত রোগবালাইয়ের ঝুঁকি বেড়ে যায়।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

আবাইকনি বিং তৈ খাওয়াই দাই হাকচাল সাম্পানি জরং চাকি মারে কিচিং সঙ্গন পুইলান ফুকাম তৈনক যতন লামসগো জায়নকি পাঁদাও খাকলায়ও মারে কিচিং সঙ্গন যতন কাহাম গ্রং নতংলাই খাহিনে তে আংব কাহাম নতংগো দিন পান্ডাও মচাংরি বাকে তে পান্ডা পায়া সাক আং নরংনি লগি টংনানি বাকে ফাইজাক নরংনি মারে জয়নিকা দেববর্মা আও পান্ডা ব্রুম চিং নরকি বাকে গবংমা দাল বিদাল কাহাম কাহাম পান্ডা রক তুবুই ফাইলায়ো আবাহেখেন আং দিনব নরকি বাকে তুবুই ফাইকা দাল বিদাল ককলব রিচাব মং কথমা বসা আকরক আও হে খামুনি মারাতে কিচিং সং চিং তিনি পুইলেন চিনি বখানো সেরাং রিউ নালায়ানো রিচাব মুনি বিশিং তৈ ফাইদিনকে চিংতাবু রিচাব মং খালায়ানো রিচাব গ্রং বুকুক ইসিদা ত্রিপুরানি খরাং বাই

আও আশিক জোড়া জংখনা লাইখা যিনি রিজার্ভ গরং বুকক ইশিতা ত্রিপুরানী খরং বাই বেলাইখে নখনা তক রিজার্ভ মৌ আও হিঙ্গে খাবনি মারাতে কিচিং সংব ও রিজার্ভ মৌ যিনি খনাই দৌ শিগলি শিগলি রক মজাঙ্গি নিজাব বিকলাংখা খাখলায়ু নরক ও রিজার্ভ মৌ খনাই নরমি বুখা রকব বগলা রক জাখনা হিনি আও ফাইডিং কি চিংতাবুক রিজার্ভ মৌ পাইমানি আগুলো চিংতাবুক খনাই নালয়ানো যিনি বুকুক শেখরিং জুয়েলি দেবরমা বাই শাকবাই থং সিজা কক্লব

nokorok belai kheno chumui bai sal nai tuk te sal kipir ongmani sing sawo monak tongmani satung po hor bai monak mecheni ma thango satung ni po hor bai happy mochangmani khul bubar fudu du bai boga bacha ui tongmani ka hai happy nai thokmani khul ni bubar bai yakhre lama lama ni basulam gana gana bolong ni khum nai thokmani no bara mare marai kunei khlai kunei ne nyo khorogo horjak langa tene tene ke kok salalai pok galani lama nahari thanglayo borokle kok salai nukhuni kok dalbe dal kok no tei salai thangu borok kunei khlai te kesa koklop ni bumung hunke khum ni bahai nyo nobar tui theru bolong nai thok ma bo bufang wa phangrok tangi bo bolong bo nai thok hamya tongui nyo kaham no bushini wo hamya no le kaham ba nyo ma mesen di wo gurei tongui nyo gnang no shini wo gnang rok no gurei nyo ma ti sa wo chitra tongui nyo nai thok no bushini wo nai thok tongui nyo chitra no wo ma nai thok wo kolok tongui nyo bara bo tongu bara ong ma no kolok no ma ma ju khum mo tom ba hai tongui nyo khum ba hai gurei bo tongu khomba hai kirinyo no khomotom logi o tongu te kaisa koglom ni bumung hunke jora tini ni sal tini no thangu hake mangno bisi balayu hake si ni langma bo turuk turuk tei kochongma haike kochogi tongu bisi thango bosonto phaikya bolong toksa pungkha bisi thangnai kya dale dal khumni goron bubar barnani naikya খাপংলে টংথমা জোদা নংখা গাতি খামানি মাজিবি লতা টকসা জনি জং পুংখা বিশে কি ফিলেই ফাইকিয়া বিশে কতালনি ওয়াতি ওয়ামানি হাতাল হানরম খনা বলং টকসা দালে দাল খরাং পুমানি খনাই খাপংখা টংথমানি খাপংখা সরাংমানি তেকে সকলনি বুমুং হুকে সকাংনি কক নকুরি দক নক দক সালাই কুরি দক সালাই দক নানা দাবুরা সংনি খুগ সালংমানী অকগ্রক জগি ও তুই গানও আচুগ্রী সালংকা অকগ্রক মুচু টংখু তাবুব বুফং বুড়াবা গেরেবজাক কামি তাবু গ্রী আবহাই কামি যুগ সর সর চিনি কামি নাইখেলাইকে গিরি সর সর তাবুব টংখু চিনি কামি চাং সুকাংনি হাই গ্রীখ্যা বুফং ওয়াফং সুকাঙ্গ টংমানী থতরি রিং তালবুথাই বুফংসে তাবুক থৈমরা অংজাক গরি খে তাবুক খৈসং বুথাই তাবুক নি চেরারক সিনিলিয়া খৈসং নি বুফং বুথাই সুকসা নাইথক চিনি খেত পান্থরক তাখুক বুখুক বাই টংথক টংমানি রক মুইটু মানু তাবুক ব খাপাঙ্গ আনি হামিয়ানি বয়ার আসুমসা ফাইকিয়া ওয়াতি ওয়াইয়া সানি নখা সমা হাই কবলে রিফাইকা হাইঙ্গ তিনি তে কেসা কলম নিবু মং জাদু কলিজা নন লবই টং সার সাপমানি খাপাংনি জাদুই ককথাই খলৈ রসাবই নাইমানি অ জাদু আনি মায় সং টাঙ্গি থাংমানি সুংব তাবুক সরঙ্গই নাইলাইয়া নং খনা ফুং আয়ৈ হাবা থাংনানি তিনি নমুখেতং থিটি খেলাই নারগনানি আইচুক বুচাউই সামুং সংনানি তগলা কচি গেসানি আনি মায় সং কাই চামানি মায়া বাবুনি তংবিটি রংন সঙ্গবা নারংনা নাঙ্গনু বলি খাওয়া ওয়ানসংমা ফাইও তাবুক থিটি খেলাই লাইনানি ও জাদু নলে চলা বা হুসুং বজাদি আংলে বেরই বা খরগ লাঙ্গা হরিনাওয়ান হুকনি হুক হুসুং বউই হিমদি কামি হুক লামা বদি তেকে কলম নিবু মহুকে সিনি না তুখা সিনি না তুখা খু কুতুই ইয়া কুতুই সেকনানি নাইখা ইয়াফানি মানাই হজাক অংনানি নাংখা শিয়ান অংনানি নাংখা শিয়ান গরিখে যতন তলাংজাক বাইনাই অংখা ইয়াফানি মানই হাইনো ইয়াকারই মারে নানি অংখা খা সিদি
যে তংমনি যত চিনি অংবাই।

0: আশিক জোড়া যাইখা বেলাইখেন খনাতক রিজার্ভ মূ খাখলায়ো নরব জোতন অ রিজার্ভ মূল বেলাইখেন খনাতক জগবাইখনাইনি আবক রিজার্ভ মূ পাইমেন ইয়াগুলো যাবো খনালাইনাই তাকুক লর্ডজেন দেববর্মা বাই সাকবাইথং সিজা কথমা বসা এবাকে শর্ট স্টোরি ফাইডিংকে যাবক অবনো খনালাইনো
1: আং তিনি নরনি থানি ও কথমা বসা পরীক্ষা নাই বাকে তিয়ারঙ্গি ফাইকা কথমা বসানি মূ সায়রনি হামজাকমা ও কথমা বসানো সৈনাই আং সাকফাংনো লর্ডজন দেব বর্মা হরদি বড় সায়র মুক্ত আইথাং কৈথাং শিশাউই জবা হনে খুকসা চিরিক সাইফায়ু সায়র পহর মসঙ্গই মোমালি আগনাউই জবান ফোন খাই হর হ্যালো দা সায়র কাহাম দে তং জবা সঙ্গ ই কাহাম ন সায়র কাপ্তি সাবো আংবনি নিশাকনি ইমাং হামিয়া নগৈ আচমসা চিরিক সাইমা ফায়ো জবা সাবো আং বহাইন সায়র খরাং আসাগৈ সাবো গনৈনও কাপ্তি খরসাতে খরকসা বান্দেলায়ো ফুঙ্গ আইসি সিরি বাসাউই মোখাং সুই হরনি মাই বাসি খপচা সাউই সায়র সলেংটা বিবিকো শুনি নগ থাংনা চেঙ্গো জবানো নগৈলিয়া সায়র সায়র তংতে মৈতো মানজাগ সালনি ককরকনো সায়র ফুঙা শ্রী শ্রী নৌকা আচুক তংফুরু জবা সায়র ন খরাঙ্করই ইয়াক তালরুই কক সংহরমানি তামাবা সাউই দংখা সায়র আনা জাকমানি বখা আয়ুক ময়ুক তঙ্গি মানজাকলিয়া অজরা নো বিবি কৌয়াতি খকনা থাকায়ো আংব থাকাই বাই মোখাং সুনানি সায়র সাও সায়র গলা থাইসাই আগনাউই বুবারনি লগি থাঙ্গো বখাও কাই জবাবাই বাহাইকে ককমা সানানি আবমাং ওয়ানসুগি তঙ জবানী নখলাও গলা বেড়া উই সায়র নকবে সিং হাবই থাঙ্গো সাদি তামা সানানাই নং থাইসিংগ ইয়াক তালরুই সায়র সঙ্গ বাবু তঙ্গু তাবুক সাইমা আখু জবা সও বখরক পুগুই নগ্নি অংখরি ফায় সায়র আহাইকে মাং নদী বর্ষালাইখা সারিগংখা কামিনী শিকলারক থা লগে নাই ফায়ু সায়র ন সায়র থা থাঙ্গ বল খাই খরকসা ফন লাই কী খরকসাতে খরকসান দাগলায়ো বল সাবনি নগ সায়র সঙ্গ জবা সঙ্গনি নগ সামুং সাও দংথকজাকমানী সায়র অ ককনাউই বলাইনা থাকতে সঙ্কা সাসিদি জবা তাম ককতং থাম সাকাও ককতন বলাইলাই সাবেরাউই সাও ইক প্লাঙ্গি পরিদিম জবা সাও সায়র ককতন বলাই খসাওই কিফি

এতক্ষণ শুনছিলেন ককবরক জীব অনুষ্ঠান জায়নাক, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। আজ শুনবেন সমবেত কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। মেলবোর্নে আজ শ্রী মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে কথা বলবেন। চলতি অর্থবর্ষে ভারতের

0: জিডিপি 7% বৃদ্ধি পাবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, পশ্চিম উত্তরপ্রদেশ সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আজ সেই বিস্তারিত খবরে, অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব বর্তমানে একটি রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি রূপরেখা সকলের সামনে তুলে ধরেন তিনি। নানান প্রতিকূলতার মধ্যে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া সত্ত্বেও ভারত এবং অস্ট্রেলিয়া একযোগে পরিস্থিতির মোকাবিলা করছে। বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 GW পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা, 2047 সালের মধ্যে 100 GW পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানোর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
1: হম ভারত মে হাইড্রো প্রজেক্টস, গ্রিন হাইড্রোজেন, সোলার মডিউলস আর উইন্ড মিলস কে লিয়ে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈয়ার কর রহে হ্যায়। ভারত নে 2030 তক 500 GW রিনিউয়েবল এনার্জি और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है।
0: প্রধানমন্ত্রী বলেন, ভারত পরিকাঠামো উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুড স্টিল উৎপাদক হিসেবে সুস্থায়ী ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে ভারতও কম কার্বনযুক্ত অ্যালুমিনিয়াম এবং গ্রিন আয়রন বা পরিবেশবান্ধব লৌহ উৎপাদনে প্রস্তুত। গিফট সিটিতে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন শ্রী মোদী।
1: ভারত আপকে ফান্ডস কো সেফ স্টেবল আর সাস্টেনেবল গ্রোথ কা অবসর দেতা হ্যায়। হামারা প্রয়াস রহেগা কি আপকা ট্রাস্ট ভি বড়ে আর আপকা ক্যাপিটাল ভি বড়ে। এডুকেশন আর স্কিলস দোনো দেশো কে বীচ নেচুরাল সিনার্জি হ্যায়। ডিকিন ইউনিভার্সিটি আর বুলঙ্গং ইউনিভার্সিটি নে কিপ সিটি মে ক্যাম্পাস খোলকর এক নয়া অধ্যায় শুরু কিয়া। ইয়ে ভারত কে প্রতি উনকে কনফিডেন্স কা প্রতিবিম্ব হ্যায়। হামারা সাজা লক্ষ্য হোনা চাহিয়ে কি হাম স্টুডেন্ট মোবিলিটি ট্যালেন্ট পার্টনারশিপ মে বদলে।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ান সুপারের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ওড়িশা সফরে ভুবনেশ্বর যাবেন। ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমুদ্রে মাছ ধরার ব্যাপারে অনুমোদনপত্র প্রদান সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন ওড়িশা ডিপ সি ফিশিং মিশনের নথিপত্র প্রকাশ করবেন। এরপর উপরাষ্ট্রপতি ভুবনেশ্বরের খুর্দায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের 15তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এই বৃদ্ধিতে ভোগ্যপণ্য এবং পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। অন্যদিকে বিশ্বে অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছাবে আগামী বছর। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। নবান্নে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধি দলের বৈঠকে রাজ্য সরকারের তরফে

বা পুর পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন, তারপর প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা জমির আয়তন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। কলকাতার তাজ বেঙ্গলে মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গকে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্যে পরিণত করাই নতুন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। ঐতিহ্যবাহী পাট ও চা শিল্পের আধুনিকীকরণের পাশাপাশি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। খুব শীঘ্রই রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে। একই সঙ্গে শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা আরও শক্তিশালী করা, শিল্প করিডোর ও শিল্প ক্লাস্টারের উন্নয়ন এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকার অগ্রাধিকার দেবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। নতুন দিল্লিতে গতকাল মিডিয়া এবং কমিউনিকেশন অফিসারদের তৃতীয় একদিনের সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদাতাদের রেকর্ড অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ছড়িয়ে পড়া ভুল তথ্য বিষয়ে আধিকারিকদের সতর্ক করে দেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলাকে যুদ্ধবিরতির সমাপ্তি হিসেবে ঘোষণা করেন এবং সামরিক পদক্ষেপের হুমকিও দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই সেনাবাহিনীর ঘোষণা প্রকাশ্যে আসে। এরই মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ে দুদিনব্যাপী বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উভয়পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম উত্তরপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও উপকূলীয় কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। কেরালার উত্তরাঞ্চলের মালাপ্পুরম, কোড়িকোড়, ওয়ায়নাড়, কান্নুর এবং কাসারগড় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। রাজ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর দেরাদুন, হরিদ্বার, উধমসিং নগর, নৈনিতাল এবং চম্পাবাদ জেলায় আগামী 36 ঘণ্টায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে নিয়ে চারধাম যাত্রা তীর্থযাত্রীদের যাত্রা পরিকল্পনার অনুরোধ করেছে আবহাওয়া দপ্তর। মহারাষ্ট্রের হিঙ্গলি জেলায় আজ ভোররাতে উপর্যুপরি ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি তীব্রতার ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছিল 4.6। এর উৎপত্তি স্থল ছিল ভাসমত তালুকের পাংরা শিন্ডে গ্রামের কাছে। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়। বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিছু বাড়িতে ছোটখাটো ফাটল ধরার খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30টায় বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধি পাবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে। খবর শেষ হলো।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার তিন দেশ সফরের দ্বিতীয় পর্বে গতকাল সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন তিনি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থ বছরে মোট 646.22 কোটি টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। গত দুদিনের প্রবল বর্ষণে খোয়াই ও ধলাই জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে, এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়িতে গতকাল মা দুর্গা বহুমুখী সমবায় সমিতির একটি নতুন ব্যবসা কেন্দ্রের উদ্বোধন করেছেন। জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন 108 নম্বর জাতীয় মহাসড়কের পাশেই খোলা হয়েছে এই ব্যবসা কেন্দ্রটি। দক্ষিণ জেলায় 8 ও 108 জাতীয় মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ সড়ক এলাকা গতকাল পরিদর্শন করেছেন জেলা সড়ক নিরাপত্তা টাস্কফোর্সের চেয়ারম্যান জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ অন্যান্যরা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক দেবব্রত দাস। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আগরতলা মিলিটারি স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে গতকাল এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 50 জনেরও বেশি প্রাক্তন সেনাকর্মী, বীর নারী, শহীদ সেনাদের পরিবারের সদস্য এবং ভেটেরানস কল্যাণ আধিকারিক এবং সামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শ্রীমান শ্রীমতী, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30, সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। ককবরক অনুষ্ঠান চোখের রাং বেলা 12:00, বেলা 1:05 শুনবেন মহিলাদের জন্য অনুষ্ঠান মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আধুনিক গান শুনবেন অরিন্দম রায়চৌধুরীর কণ্ঠে বেলা 1:50। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতির শিল্পী মধুসূদন বৈরাগ্য। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বাংলা পদ্য খেয়া থেকে পাঠ দেবেন নরসিংগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দত্ত হালদার। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে, রাজ্যে ড্রাগ থেকে HIV সংক্রমণ বাড়ছে প্রসঙ্গে বলবেন ডক্টর কনক চৌধুরী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে আসরের লোকগীতি শুনবেন রুনা লায়লার কণ্ঠে। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7:00, রাত 8:05 শুনবেন সমীক্ষা। রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী মুকেশ, রাত 9:00 রয়েছে আধুনিক গান শিল্পী অরিন্দম রায়চৌধুরী। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 শুনবেন কথায় কথায়। নতুন আলোর দিশারি শুনবেন রাত 10:15। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী আগরতলা।

0: চতুর্থ বৃহস্পতিবারের মতো আজকেও আরো এক শ্রীমান শ্রীমতির গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে শ্রীমান শ্রীমতি পর্বে যারা রয়েছেন, প্রথমেই চলুন আলাপ পর্বটা সেরে নিই। আজকে শ্রীমান হিসেবে আমাদের মধ্যে রয়েছেন
1: আমি অজয় ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক।
0: আর শ্রীমতি হিসেবে রয়েছেন
2: আমি মিঠু ঘোষ, একজন গৃহিণী।
0: গৃহিণী অজয়দা, যদি জিজ্ঞেস করি একদম ছোটবেলা কোথায় কেটেছে?
1: আমার জন্ম আগরতলাতেই। ছোটবেলা তো স্বাভাবিকভাবেই আগরতলাতেই কেটেছে, এখনো কাটছে, এত যে বয়স হয়েছে। তো ছোটবেলায় আমার স্কুল জীবনটা হলো এখন যেটা ধলেশ্বর আসাম আগরতলা রোডের পাশে যেটা রয়েছে কামিনী কুমার স্কুল, এটা তো ওই সময় এই নামে ছিল না।
0: আচ্ছা।
1: এটা ছিল ধলেশ্বর স্কুল নামে পরিচিত এবং এটা প্রাইমারি স্কুল ছিল। চারদিক খোলা, টিনের ছাউনি দেওয়া আর ওয়াল দেওয়া ছিল। তো আমরা খোলা মাঠে খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম। আর 1 থেকে 5 এটুকু ছিল স্কুলটা।
0: সেটা কত সালে?
1: সেটা আমার বয়স তখন কত, 6+ থেকে শুরু, 1968-67 এরকম।
0: আচ্ছা।
1: কেমন শুরুটা আর কি, ক্লাস 1 দিয়ে। একটু একটু জিনিস মনে আছে এই কারণে, হেডমাস্টার মশাই ছিলেন বিভূতিভূষণ দেববর্মা, পাজামা পরতেন, পাঞ্জাবি পরতেন, খুব সুপুরুষ দেখতে ছিলেন। এখনো আমার চেহারাটা পুরো মনে আছে। তো 1 থেকে আমার যখন অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোলো, তখন তো আমি তো বুঝি না অতটা, ফার্স্ট কি জিনিস, সেকেন্ড কি জিনিস, অতটা তো ফিলিং নেই তৎকালীন সময়তে, এগুলো ছিল না মনে হয়। তো স্যার ক্লাসে এসে আমাকে কোলে নিয়ে প্রত্যেকটা ক্লাসে ঢুকলেন, ঢুকে পরিচয় করাচ্ছেন যে দেখো প্রথম হয়েছে এই ছেলেটা। ওই সময়ে তো অতটা বুঝতাম না, কিন্তু এই স্মৃতিটা কিন্তু আমার মাথায় একদম গেঁথে আছে এখনো। এটা আমরা মুছে যাচ্ছে না কিন্তু এখনো। আর ওনার যে, ওনার একজন ছেলে ছিল, ও আমাদের ক্লাসে পড়তো স্যারের, আর আরেকজন ম্যাডামের ছেলে, ও আমাদের ক্লাসে পড়তো। তো দেখা গেছে ক্লাস 5 অবধি এখনো রেকর্ড গুলো সম্ভবত পাওয়া যাবে।
0: বাহ।
1: 5 অবধি সব সময় আমি ফার্স্ট হতাম আর ওই হেড স্যারের ছেলে থার্ড হতো।
0: আচ্ছা।
1: আর ম্যাডামের ছেলে সেকেন্ড হতো, এরকম একটা পরিবেশ ছিল।
0: ছিল।
1: হ্যাঁ।
0: আবার আসবো আপনার কাছে, এবারে যাব আমাদের শ্রীমতির কাছে। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
2: আমার ছোটবেলাটা আগরতলাতেই কেটেছে। আমার মেইন বাড়ি হচ্ছে অভয়নগর, ওইখানে অনুবন বিহার একটা বৌদ্ধ মন্দির আছে না, ওই পাশেই আমাদের বাড়ি। তা আমরা ছোটবেলা ওইখানে বেনুবন বিহারই একটা প্রাইমারি স্কুল ছিল, 1 থেকে 5 পর্যন্ত, ওইখানে আমাদের প্রথম প্রাইমারি সেকশনটা কেটেছে আমার। তো ওখানে তো ভালোই ছিলাম, খুব ছোটবেলাটা খুব ছোট ছোট, সবাই সবার সাথে সুন্দর করে ঘোরাফেরা করে খেলাধুলা করেছি।
0: বাড়িতে ভাই বোন কজন ছিলেন?
2: আমার তো এক ভাই এক বোনই, আমার ছোট ভাই, ওই এখনো কোর্টে চাকরি করে।
0: বড় বোন হিসেবে কেমন দায়িত্ব ছিল?
2: আমার ভাই তো খুব দুষ্ট ছিল, ও পড়তো অভয়নগর স্কুলে, শিশু তীর্থ নামে একটা স্কুল আছে, ওখানে ও পড়াশোনা করেছিল, ওটাও প্রাইমারি স্কুল, ওখানে ও খুব দুষ্ট ছিল। ছোটবেলায় এত দুষ্ট ছিল যে ওকে মাও সামলাতে মাত্র আমিও সামলাতে, খুব মানে কষ্ট করে ওকে মারধর করে খুব পড়াশোনা করাতে হয়েছে। এরপরে দেখা যাচ্ছে ও একটু যখন বড় হয়েছে, তখন আস্তে আস্তে একটু একটু করে শান্ত হচ্ছে। তো ও পড়াশোনা করেছে বয়েজ বোচং স্কুলে, ওখানেই পড়াশোনা করেছে, এখন তো চাকরি করছে।
0: আবার ফিরে যাব অজয়দার কাছে। অজয়দা শুরু করেছিলেন সেই বিদ্যালয় জীবন, বাড়িতে কেমন পরিবেশ ছিল?
1: বাড়িতে তো আমি কি বলবো, মানে ইয়াংগেস্ট অফ দ্য লট।
0: আচ্ছা।
1: আমরা 4 ভাই 2 বোন, আমি সবার ছোট,
0: আদরের
1: তা জানি না, তবে পিটুনিটা আমি বেশি খেতাম।
0: আচ্ছা।
1: হয়তো বেশি ছোট, বেশি দুষ্টামি কতটুকু করেছি অত খেয়াল নেই এখন। আমার একদম বড় ভাই যারা আছেন তারা এখনো আছেন, আমার দিদিও আছেন, দিদি রাজ্যের বাইরে থাকেন, আর আমার ইমিডিয়েট বড় এক আরেক দিদি ছিল, দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে উনি এখন আর নেই।
0: এখন নেই। তো এত

0: ভাই বোনের মাঝখানে কেমন ছিল সেই ছোটবেলার দিনগুলো?
1: ছোটবেলাটা সত্যি মানে যেটা ছিল
0: হুম
1: আনন্দে কাটিয়েছে এটা পুরোপুরি বলতে পারি।
0: হুম হুম
1: এবং খেলাধুলা থেকে শুরু করে
0: হুম
1: ছোটাছুটি থেকে শুরু করে আমরা যতটা করেছি
0: হুম হুম
1: এই সময়ের ছেলে মেয়েরা সেটা সম্ভবত
0: সেই
1: আশাই করতে পারে
0: স্বাদটুকুই
1: না।
0: পায় না।
1: না,
0: হুম
1: এই
0: হুম
1: স্বাদটুকু পাচ্ছে বলে মনে হচ্ছে না।
0: হুম হুম হুম
1: আর সেই রকম পরিবেশও তো নেই,
0: পরিবেশ
1: খেলার
0: নেই।
1: মাঠ নেই
0: হুম
1: কত অনেক, তারপর স্কুলের চাপটা
0: হুম
1: বেড়ে
0: হুম
1: গেছে
0: হুম
1: অনেক, আর বেশিরভাগ বাড়িতেই তো একজন
0: সিঙ্গেল
1: দুজন,
0: চাইল্ড। হ্যাঁ
1: হ্যাঁ,
0: হুম
1: তো ফলে সবাই একটু অতিরিক্ত আদর যত্নে
0: হুম হুম হুম
1: করে থাকেন। তা আমাদের আদর যত্নটা যে ছিল না তা না, আমরা ছয় ভাই বোন ছিলাম,
0: হুম
1: আমরা যেরকম খেলাধুলা করেছি, মাটিতে লুটোপুটি খেয়েছি,
0: হুম
1: কিন্তু বিকেলের পরে কিন্তু মা আবার আমাদের একদম আমার বাড়ির সামনে বিরাট পুকুর,
0: হুম
1: এই পুকুরের নিয়ে
0: হুম
1: ঘাড় ধরে জলে নামিয়ে স্নান টান করিয়ে
0: হুম
1: একদম বাড়িতে এনে পরিষ্কার করে
0: পড়তে
1: বলে পড়তে
0: বসাতেন।
1: বসো,
0: হুম
1: খাবার সময় খাবার পেয়ে যাবে। মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, মা
0: হুম
1: সকাল থেকে সন্ধে অবধি মা শুধু কাজই করতেন। এখন নিজে সংসার করে বুঝতে পারছি
0: হুম
1: যে মারা কি পরিশ্রম করেছেন,
0: হুম হুম হুম
1: বাবাও করেছেন নো ডাউট।
0: এই যে পড়াশুনোর প্রতি আগ্রহ জন্মেছে, বা ধরুন যখন একদম শুরু লেখাপড়া শুরু, নিশ্চয়ই বাড়িতে কেউ ছিলেন যে গাইড করতেন, বা কাউকে দেখে শিখেছেন, তেমন কেউ ছিলেন?
1: মূলত আমার গাইড আমার বাবা ছিলেন।
0: আচ্ছা।
1: আমার বাবার আগরতলা ভিএম হাসপাতাল ছিল, এটা এখন এটা আইজিএম হয়ে গেছে।
0: হুম হুম হুম
1: ওই ভিএম হাসপাতালে
0: হুম
1: বাবা কম্পাউন্ডার ছিলেন,
0: আচ্ছা।
1: ফার্মাসিস্ট লাইনের যত কাজ আছে সবগুলো করতেন। কিন্তু বাবার পড়াশোনার প্রতি এত মানে যত্ন আর কি,
0: হুম
1: শেষে বাবার রেকর্ড যা দেখলাম,
0: হুম
1: বাবা বাংলাদেশে থাকাকালীন
0: হুম হুম
1: গোল্ড মেডেলিস্ট মানে ম্যাট্রিকুলেট
0: বাহ, তখনকার সময়।
1: তখনকার সময়ে,
0: হুম
1: আর সত্যি বলতে কোনো দ্বিধা নেই,
0: হুম
1: অত্যন্ত দরিদ্র ঘর থেকে উঠে এসেছেন,
0: হুম হুম হুম
1: কোনো সহৃদয় মানুষ একজন
0: হুম
1: বাবাকে নিয়ে এলেন মানে তৎকালীন
0: হুম হুম
1: বাংলাদেশে
0: হুম হুম হুম
1: শহরে, বলে তুমি আমার বাড়িতে থেকে পড়াশোনা করো আর আমার ছেলে মেয়েদের তুমি একটু পড়াবে,
0: হুম
1: আর
0: হুম
1: তোমার পড়ার খরচ থাকার সব আমার আছে,
0: বাহ।
1: বলতে আমার কোনো
0: হুম
1: দ্বিধা নেই।
0: হুম হুম
1: বাবা
0: হুম
1: নিয়ে বাবাও বলতেন, তো এরকম ঘর থেকে বাবার শুরুটা।
0: হুম হুম
1: তো তারপর এখানে চলে এলেন বাবা
0: হুম
1: মাকে নিয়ে,
0: হুম
1: ঠাকুরদা ঠাকুরমাকে নিয়ে,
0: আচ্ছা।
1: কিন্তু তখন তো আমার জন্ম হয়নি,
0: হুম হুম হুম
1: আমাদের জন্ম তো এখানে, ফলে
0: হুম হুম
1: ঠাকুরমা ঠাকুরদার কি চেহারা আমরা বলতে পার আমি
0: মনে।
1: বলতে পারবো না,
0: হুম
1: আমার
0: হুম হুম
1: দাদারা বলতে পারবেন।
0: হুম হুম হুম
1: তো ঠাকুরদা ঠাকুরমা মা বাবা দুজনেই যথেষ্ট মানে পরিচর্যা করেছেন, তারপর তারা গত হলেন। এরপরে এইখানে বাবা একটা ছোট্ট জায়গা কিনলেন এই সামান্য বেতনের ওপর নির্ভর করে,
0: হুম হুম
1: কিন্তু
0: হুম
1: এত গুছিয়ে কাজ করতেন,
0: হুম
1: এত মানে চিন্তা ভাবনা করে সংসারটা
0: হুম
1: চালাতেন, তখন বুঝিনি, এখন ফিল করি,
0: হুম হুম হুম
1: এখন ফিল করি যে এত অল্প,
0: সুপরিকল্পিত
1: ও
0: ভাবে।
1: বাবা সাংঘাতিক,
0: হুম
1: বাবার
0: হুম
1: হাতের
0: হুম
1: লেখা তো মুক্তার মতো, এখনো আমি আমার বাবার হাতের লেখা রেখে দিয়েছি।
0: আচ্ছা।
1: তো মূলত পড়াশোনার পুরো পর্বটা আমাদের বাড়ির সবার
0: হুম হুম হুম
1: একদম বাবার সুপারভিশনে
0: বাহ।
1: পুরোটা, বাবা লাস্ট আমাকে আমাকে না শুধু আমার যে একদম বড় দাদাদের মেয়েরা যারা আছে তাদেরকেও বাবা টাচ করে গেছেন
0: হুম
1: এই
0: হুম
1: সমস্ত
0: হুম
1: এই পড়াশোনার বিষয়ে, দাদু হিসেবে করেছেন
0: তো এটা একটা কিন্তু খুব বড় পাওয়া, বড় আশীর্বাদ বলা যায়।
1: একদম।
0: এবারে চলে আসবো দিদির কাছে, আমাদের আজকে শ্রীমতির কাছে। অজয়দা যেমন বলছিলেন যে বাবার পরিকল্পনা, বাবার আশীর্বাদে, বাবার পুরোটা সুপারভিশনে আজকের যতটুকুই উনি করতে পেরেছেন, আপনার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, তাহলে বাড়িতে কাকে দেখে অনুপ্রাণিত হতেন?
2: আমার বাবাই মা দুজনই, তো বাবা তো বাড়িতে থাকতেন না, মাই বলতে গেলে, মাই আমাদের পড়াশোনার পেছনে মাই ছিল। মাই সময় মতো বলতেন যে পড়তে বসো, বা পড়ো, সবাই দেখো এরকম ভাবে পড়াশোনা করে বড় হয়, তোমরাও পড়ো, এরকম মা একটু গাইড করতেন বলে এই জন্যই আমাদের পড়াশোনাটা হয়েছে। না হলে বাবা তো বাড়িতে থাকতেন না, সকালে চলে যেত, সেই রাতে আসতো, সারা দিন বাবা মাই স্কুলে পাঠানো, মেয়ে পড়াশোনা করানো, পড়তে বসানো, ভাই বোন দুজন কি দুজনকে ওদের মায়ের জন্যই ধরতে গেলে আমাদের পড়াশোনা।

0: ঘটনাটা হয়েছে এই আর কি।
1: তো বাড়িতে তো আর কেউই ছিলেন না, আপনি বলছিলেন একটু আগে, শুধুমাত্র ভাই বোন এবং মা বাবা। তো যে স্কুলে আপনি প্রথম শিক্ষা শুরু করেছিলেন সেই স্কুলে কি পুরোটা কমপ্লিট করেছেন?
0: আমার ওটা তো প্রথম তো স্কুল ছিল, প্রাইমারি স্কুল, 1 থেকে 5 পর্যন্ত ছিল। ওই স্কুলের নাম ছিল মৈত্রী ভারতী বিদ্যায়তন, এটা হচ্ছে বেনুবন বিহারের আন্ডারে একটা প্রাইমারি স্কুল। ওইখানে 5 পর্যন্ত পড়েছি, তারপরে আমার 6 থেকে 12 পর্যন্ত চলে মহারানী তুলসীবতী স্কুলে। ওই স্কুলে গেলাম, ওই স্কুলে আমার এরপরে যা হয় হলো। তারপরে আমি এমবিবি কলেজ থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি। এই আমার
1: বিদ্যালয় জীবন এবং পড়াশুনোর জগৎ। অযোধ্যার কাছে জানবো, অযোধ্যা বলছিলেন একটু আগে বাবার কথা থেকে শুরু হয়েছিল, ধীরে ধীরে যখন স্কুল জীবন মানে এগোচ্ছিল তখন এই যে পড়াশোনাটাকে ভালো লাগা বা পড়াশোনাটাও জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এই শিক্ষাগুলি কিভাবে নিজের মধ্যে জন্মালো?
2: প্রাইমারি স্কুল তো আমাদের এই তখনকার সময় ধলেশ্বর স্কুলের কথা বলছিলাম।
1: হুম হুম
2: তারপরে এত স্কুল তো কাছাকাছি ছিল না আমাদের,
1: হুম হুম
2: তখন সুযোগ সুবিধাও ছিল না। 6 থেকে 10 অব্দি মহাত্মা গান্ধী স্কুল,
1: আচ্ছা,
2: ওখানে গেলাম। ওখানে আবার 11-12 নেই,
1: হুম,
2: তারপর ওই ওখান থেকে আর এক স্কুলে চলে আসতে হলো।
1: হুম
2: তো গান্ধী স্কুলটা
1: হুম
2: খুব একটা প্রেরণাদায়ক ছিল, এই কারণে বলবো
1: হুম হুম হুম
2: যে ওখানে যখন 6 থেকে আস্তে আস্তে আমরা ওপরের ক্লাসে উঠছিলাম,
1: হুম হুম
2: তখন এমন কিছু বন্ধু আমার জুটেছিল
1: হুম হুম
2: যারা সংস্কৃতি জগৎ থেকে শুরু করে শিক্ষা সব দিক থেকেই অত্যন্ত উঁচু মানের।
1: হুম হুম
2: তো আমি এটা একটা ইন্সপিরেশন হিসেবে নিয়েছি। আমার সহপাঠীরা
1: হুম হুম
2: এত ভালো, তো আমরা কি করছিলাম, গান্ধী স্কুলে কালচারটাকে পরিবর্তন করে দিয়েছিলাম।
1: আচ্ছা,
2: যেরকম আমরা যখন 9-10 উঠলাম, তখন স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা নিজেরা হাত লাগাতাম।
1: আচ্ছা,
2: তারপর মাঠের মধ্যে একটা বড় গাছ ছিল
1: হুম হুম
2: হেডমাস্টার মশাইয়ের রুমের সামনে, গাছটা একটা বেদির মতো ছিল আর কি।
1: আচ্ছা,
2: ওখানে আমরা এই যে ব্ল্যাক বোর্ড তখন ছিল প্লাইউডের, তখন তার ওয়াল বোর্ড ছিল না আমাদের, প্লাইউড ভেঙে যেত, ফেলে দিত স্টোর রুমে, আমরা ওখান থেকে এটা নিয়ে এসে
1: হুম হুম
2: এই গাছের সামনে রোজ ফিট করতাম।
1: আচ্ছা,
2: এটার মধ্যে প্রতিদিনের দিনলিপি লিখতাম আমরা।
1: বাহ,
2: এখান থেকে কিন্তু আমার এই মানে ইন্সপিরেশনটা।
1: আচ্ছা,
2: আমরা যে গ্রুপটা ছিল,
1: হুম
2: বেশি না,
1: হুম
2: 5-6 জনের একটা গ্রুপ,
1: হুম
2: এখানে প্রতিদিনের নিউজ ইন ব্রিফ এরকম করে আমরা লিখতাম। তখন হেডমাস্টার থেকে শুরু করে সব স্যাররা দেখলো যে এইবার স্কুলে একটা কিছু মোড় ঘটছে। কারণ
1: বাহ,
2: ওই সময়ে বেশিরভাগ সময় স্কুলে একটু মারদাঙ্গাটা হতো,
1: হুম হুম হুম
2: একটু পরিস্থিতি একটু অন্যরকম ছিল,
1: হুম হুম
2: পড়াশোনার পরিবেশটা একটু
1: হুম
2: বিঘ্নিত হতো মাঝে মধ্যে।
1: হুম
2: তো ওই জায়গা থেকে আমরা মোড় ঘুরিয়ে দিলাম।
1: আচ্ছা,
2: গার্জিয়ানরা আসলেন, তারা দেখলেন আমরা যে গ্রুপটা, আমার যে গ্রুপটা ছিল,
1: হুম
2: একজনকে আমি মিস করেছি, ও কয়েক বছর আগে গত হয়েছে, স্টেট ব্যাংকের ছিল অফিসার,
1: হুম হুম
2: অঞ্জন দেবরায়,
1: হুম
2: ওই আমাদের এই নেতৃত্বে থাকতো।
1: হুম
2: তো গান্ধী স্কুলটা আমরা কাটালাম, এবং আমরা যখন ছিলাম গান্ধী স্কুলে, এই প্রথম ত্রিপুরা বোর্ডে স্ট্যান্ড করলো
1: আচ্ছা,
2: ত্রিদীপ চক্রবর্তী, তিমির চক্রবর্তী, নামগুলো
1: হুম হুম
2: বলছি। তখন মানে গান্ধী স্কুলের মানে একটা ব্রাইট দিক
1: হুম
2: আমরা দেখেছি।
1: হুম হুম হুম
2: তারপর সেখান থেকে চলে এলাম বজ্জং বয়েজ স্কুলে,
1: আচ্ছা,
2: 11-12। তখন
1: হুম
2: ইলেভেন টুয়েলভ থাকাকালীন
1: আপনার কি নিয়ে পড়াশোনা
2: আমার
1: করেছেন?
2: আর্টস নিয়ে পড়েছি।
1: আর্টস নিয়ে?
2: 11-12 এখানে পড়লাম, তো মাত্র 2 বছর।
1: হুম হুম
2: সব স্যারদের দিদিমণিদের চিনতেও সময় লেগেছে, কারণ
1: হুম
2: অল্প
1: হুম
2: সময় ছিলাম এখানে।
1: হুম হুম
2: কিন্তু
1: হুম
2: এখানেও সংস্কৃতি জগৎটা অত্যন্ত উন্নত ছিল।
1: আচ্ছা,
2: আমাদের একজন ম্যাডাম, আমি নামটা ভুলে গেছি, অত্যন্ত দুঃখিত আমি,
1: হুম
2: এই ম্যাডাম আমাকে বলছেন যে তুমি একটা কবিতা লিখবে, তোমার কবিতা ছাপানো হবে ম্যাগাজিনে।
1: আচ্ছা,
2: ভয়ে ভয়ে 3-4 রাত্র কাটাচ্ছি বা কাটছি, লিখছি কাটছি,
1: হুম
2: তারপর লিখেছি, দেখে বন্যার উপর লিখেছিলাম,
1: হুম
2: ফ্লাডে মানুষের যে কিরকম বিপন্ন হয় মানুষ।
1: হুম হুম হুম হুম
2: তো ম্যাডাম 2-4টা জায়গায় একটু কারেকশন করে বলছে যে তোমার খুব সুন্দর হয়েছে, এটা ছাপা হবে। এই প্রথম আমার কবিতা
1: কবিতা
2: ছাপানো হলো
1: ছাপা হয়।
2: বজ্জং স্কুলে।
1: হুম
2: আর
1: ক্লাস 11?
2: হ্যাঁ, 11-এ।
1: আচ্ছা,
2: ইলেভেনে। আর 12টা তো পরীক্ষার প্রস্তুতি করতে
1: করতে
2: করতেই চলে
1: করতে
2: গেল।
1: কেটে গেছে।
2: হ্যাঁ, তো বজ্জং স্কুলের স্মৃতিটা খুব কম।
1: হুম হুম হুম
2: এরপরে চলে গেলাম কলেজ।

0: এমবিবি কলেজ আমার বাড়ির কাছে।
1: হুম হুম হুম
0: তো তখন তো এমবিবি কলেজে এটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে,
1: আচ্ছা
0: ক্যালকাটা ইউনিভার্সিটি, আমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির
1: আন্ডার
0: আন্ডারে।
1: হ্যাঁ
0: আচ্ছা, যখন গেলাম তখন তো নতুন মাত্র শুরু হয়েছে 2 বছরের গ্রাজুয়েশন কোর্স,
1: আচ্ছা
0: 10+2+2
1: হুম হুম
0: এডুকেশন
1: হুম
0: পলিসিতে ওটা ছিল,
1: হুম হুম
0: মানে মাধ্যমিকের পরে 2 বছর 11-12,
1: হুম
0: তারপরে 2 বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল।
1: হুম
0: তো ওই ওই সময়ে তো বইপত্র পাচ্ছিলাম না ভালো করে,
1: হুম হুম
0: যাদের কলকাতায় যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, তারা
1: হুম
0: ওখান থেকে ম্যানেজ করত, আমাদের সেই সুযোগ সুবিধা ছিল না।
1: হুম
0: বড় হতে হবে ওটা মাথায় ঠিকভাবে ঢোকেনি তখন।
1: আচ্ছা
0: মোটামুটি আনন্দ করে কাটিয়েছি।
1: হুম
0: এই হলো কলেজ পর্বের
1: হুম
0: ইতি। আর রেজাল্ট আসার আগেই
1: হুম হুম
0: বিবেকানন্দ বিদ্যা মন্দির একটা স্কুল,
1: হুম
0: পিওরলি প্রাইভেট, এখন যেখানে রামকৃষ্ণ
1: হুম
0: মিশন
1: হুম
0: আছে
1: হুম
0: ধলেশ্বর,
1: হুম
0: ওটা তো ছিল না,
1: হুম
0: এখানে বাসের

0: ওটা ছিল
1: হুম হুম
0: মানে মাধ্যমিকের পরে 2 বছর, 11-12,
1: হুম
0: তারপরে 2 বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল।
1: হুম
0: তো ওই ওই সময়ে তো বইপত্র পাচ্ছিলাম না ভালো করে,
1: হুম হুম
0: যাদের কলকাতায় যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, তারা
1: হুম
0: ওখান থেকে ম্যানেজ করত, আমাদের সেই সুযোগ সুবিধা ছিল না।
1: হুম
0: বড় হতে হবে ওটা মাথায় ঠিকভাবে ঢোকেনি তখন।
1: আচ্ছা
0: মোটামুটি আনন্দ করে কাটিয়েছি। এই হলো কলেজ পর্বের
1: হুম
0: ইতি।
1: হুম
0: আর রেজাল্ট আসার আগেই
1: হুম হুম
0: বিবেকানন্দ বিদ্যা মন্দির একটা স্কুল,
1: হুম
0: পিওরলি প্রাইভেট, এখন যেখানে রামকৃষ্ণ
1: হুম
0: মিশন আছে
1: হুম হুম
0: ধলেশ্বর,
1: হুম
0: ওটা তো ছিল না,
1: হুম
0: এখানে বাঁশের আর টিনের তৈরি একটা স্কুল ছিল, বিবেকানন্দ বিদ্যা মন্দির। এটার ফাউন্ডার এবং স্থপতি বলতে গেলে
1: হুম
0: মাধবলাল চ্যাটার্জি,
1: হুম হুম হুম
0: বিখ্যাত মানুষ,
1: হুম
0: শিক্ষাবিদ।
1: এখনো এক নামেই স্কুলটার পরিচিতি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হুম হুম
0: উনি অ্যাকচুয়ালি এই স্কুলটার মানে স্থপতি বলা যায় আর
1: হুম
0: কি।
1: হুম হুম
0: ওনার ছাত্রদের জন্য ওনার বই লেখা হয়েছে,
1: হুম
0: স্টার রিডার,
1: হুম
0: বিখ্যাত বই,
1: হুম
0: প্রাইমারি ইংরেজি বই
1: হুম
0: আমরা পড়াতাম, মহান মানুষ তারা।
1: হুম
0: তো এই স্কুলে ইন্টারভিউর জন্য তারা বলল,
1: আচ্ছা,
0: ইন্টারভিউর
1: রেজাল্ট
0: জন্য
1: আসার আগে?
0: রেজাল্ট আসার আগেই
1: আচ্ছা
0: ওরা প্রাইমারিতেও চেয়েছে, সেকেন্ডারিতেও চেয়েছে,
1: হুম
0: তখন সেকেন্ডারি বলতে ক্লাস 8 অব্দি ছিল।
1: আচ্ছা
0: তা আমি বাবাকে বললাম, বাবা বললো তোমার তো এখনো রেজাল্ট যেহেতু আসেনি, ও তোমাকে তো দেবে না গ্রাজুয়েশন, তুমি সকালেই পরীক্ষাটা দিয়ে দাও
1: হুম
0: প্রাইমারির জন্য।
1: হুম হুম
0: দিলাম পরীক্ষা, রিটেন টেস্ট, ওই বাবা সাংঘাতিক ব্যাপার, ওই গাঙ্গাইল রোডে তাদের পরীক্ষার সেন্টার, মানে
1: হুম
0: ওইখানে একটা আশ্রমের মতো
1: হুম
0: ছিল,
1: হুম
0: তখন তো মিশন হয়নি,
1: হুম হুম হুম
0: ওখানে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, আমিও দিয়েছি, যাই হোক ওখান পরীক্ষায় আমি রিটেনে টিকে
1: পাশ
0: গেলাম।
1: করে
0: হ্যাঁ,
1: গেছেন? হুম
0: তারপর ইন্টারভিউর জন্য ডাকা হলো,
1: হুম
0: ইন্টারভিউ ওখানেই কল করেছে ওরা,
1: হুম হুম হুম
0: বাড়িতে টাইপ করা চিঠি আসতো তখন, মানে
1: আচ্ছা
0: এই যে টাইপ মেশিন যে
1: হুম
0: আগে
1: হুম
0: ছিল
1: হুম
0: ওগুলো।
1: হুম
0: তারপর গেলাম ইন্টারভিউর জন্য,
1: হুম
0: তখন মনে হলো জীবনে বোধহয় কঠিন কোনো কিছুর সম্মুখীন হতে যাচ্ছি, এত
1: বাস্তব।
0: বাস্তব।
1: হুম
0: হ্যাঁ, বাড়ি থেকেও একটা প্রচ্ছন্ন একটা চাপ
1: হুম
0: যে দেখো একটা কিছু নিয়ে থাকো।
1: হুম হুম হুম মানে তখন কি অত মানে সিরিয়াসলি নিয়েছিলেন যে হ্যাঁ চাকরিটা করতে হবে, বা ঠিক আছে দেখি না কি হয়,
0: না, তখন একেবারে করতেই হবে এমন কোনো
1: বা
0: মানসিকতা ছিল
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, তবে একটা মনের জোর ছিল, আমি এমনিতে ম্যাগাজিন, জেনারেল নলেজ, পত্র পত্রিকা ভীষণ পড়তাম,
1: আচ্ছা
0: আমি ভাবছিলাম যে এই ধরনের এখান থেকে যদি প্রশ্ন করে হয়তো উত্তরে যাব।
1: হুম হুম হুম
0: তারপর উত্তরে গেলাম আর কি,
1: হুম
0: ওই
1: হুম হুম
0: জীবনের আমার প্রথম পরীক্ষা দেওয়া,
1: পরীক্ষায়।
0: আর প্রথম পরীক্ষাটা পেয়ে এত আনন্দিত হয়েছে এই স্কুলে ঢোকার পরে,
1: হুম হুম
0: আমার মনে হয় আমার জীবনের মোড়টাই ঘুরে গেছে।
1: আচ্ছা
0: বিবেকানন্দের ভাবাদর্শে স্কুলটা প্রতিষ্ঠিত,
1: হুম হুম
0: বিবেকানন্দ বিদ্যা
1: হুম
0: মন্দির,
1: হুম হুম
0: পড়াশোনা, ছেলে মেয়ে, তখন প্রি প্রাইমারিও ছিল আমাদের,
1: সেটা কত সালে?
0: 83-82 এরকম,
1: আচ্ছা
0: মানে
1: আচ্ছা
0: একদম কলেজের রেজাল্ট বেরোনোর আগেই,
1: আচ্ছা
0: কারণ 1 বছর 10 মাস পরে আমাদের রেজাল্ট এসেছে
1: হুম হুম হুম হুম
0: পরীক্ষা
1: হুম
0: দেওয়ার পরে। তারপর এখান থেকে, তখন পিওরলি প্রাইভেট স্কুল, তো
1: হুম
0: 300-400 টাকা বেতন দিত,
1: হুম হুম হুম
0: কিন্তু এত ভালো লাগতো ছোট ছোট বাচ্চাদের পড়ানোর,
1: পড়াতে।
0: পড়াতে গিয়ে না আমি অনেক কিছু শিখছিলাম তখন
1: হুম হুম
0: যেগুলো আমি জানতামই না, এই স্কুল থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু, বাচ্চাদের পড়ানো যে কত কঠিন এবং বাচ্চাদের পড়ানোর যে কত আনন্দের,
1: হুম
0: এই অভিজ্ঞতাটা পুরোটা হয়েছে আমার।
1: হুম হুম একজন শিক্ষক হিসেবে।
0: বাবা সাংঘাতিক, তখন নিজেকে মনে হলো যে না, এই শিক্ষকতার পেশা আমি ছাড়বো না,
1: আচ্ছা
0: আমার এত ভালো লেগেছে।
1: হুম
0: বাবাও
1: হুম
0: খুব ইন্সপায়ার করলেন যে দেখো এই লাইনটাতে থাকো,
1: হুম
0: আর এটা একটা মস্ত সুবিধা ছিল,
1: হুম
0: ট্রান্সফার নেই। হ্যাঁ,
1: হ্যাঁ
0: প্রাইভেট স্কুল তো।
1: হুম
0: তারপরে 1990-এ
1: হুম
0: তৎকালীন সরকার, ত্রিপুরা সরকার,
1: হুম
0: আমরা অনেক রিকোয়েস্ট করেছি,
1: হুম
0: তারপর স্কুলটাকে সরকারিভাবে তারা অধিগ্রহণ
1: স্বীকৃতি
0: করলেন,
1: দিলেন।
0: স্বীকৃতি দিলেন। তখন বলল যে ঠিক আছে, আগে যে স্টাফ ছিল
1: হুম
0: সবাইকে আমরা নিয়ে নিচ্ছি গ্রুপ ডি সহ।
1: হুম
0: ওই তখন সরকারি স্কুল হলো, রামকৃষ্ণ মিশন এখানে চলে এলো,
1: হুম হুম
0: আমরা পেছনের জায়গাটাতে চলে গেলাম।
1: আচ্ছা
0: আমাদের পাশে গাঙ্গাইল রোডের একটা ছোট্ট স্কুল ছিল,
1: হুম
0: ওটার হেডমাস্টার ছিলেন পরেশ চক্রবর্তী।
1: হুম হুম বিখ্যাত ব্যক্তি।
0: হ্যাঁ, তো যখন আমাদের স্কুলটা সরকার

0: এলো, তখন
1: হুম
0: হেডমাস্টার কাকে করা হবে এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে।
1: আচ্ছা
0: তখন ওই পরেশবাবুকে বলা হলো যে আপনার টুকরো স্কুলটাই বিবেকানন্দ বিদ্যা মন্দিরে ঢুকিয়ে দেবো আমরা,
1: হুম হুম
0: মার্চ করিয়ে দেবো,
1: হুম
0: আপনি এটা হেডমাস্টার হয়ে যান।
1: হুম
0: উনি রাজি হলেন,
1: হুম
0: উনি প্রথম হেডমাস্টার হলেন সরকারিভাবে।
1: হুম
0: তখন বছর খানেক পরে পরেশবাবু বললেন যে আচ্ছা, আমার স্কুল তো ছিল রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির,
1: হুম
0: তাহলে বিবেকানন্দ আগে রামকৃষ্ণ কথাটা একটু ঢুকিয়ে দিলে ভালো হয়।
1: হুম হুম
0: তখন তো মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনিও তো শিক্ষক ছিলেন,
1: হুম
0: তিনি আমাদের ভীষণ মানে উপকার করেছেন আর কি
1: হুম
0: স্কুলটা নেওয়ার
1: হুম
0: পরে।
1: হুম
0: ঠিক আছে করে দেবো, এই রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা বিবেকানন্দ বিদ্যা মন্দির
1: আচ্ছা,
0: বেসিক্যালি।
1: সেই রামকৃষ্ণ আগে চলে এলো।
0: হ্যাঁ, রামকৃষ্ণ আগে চলে এলো।
1: বাহ,
0: তারপর এই করতে করতে স্কুলেও আমি চেষ্টা করতাম যে শুধু পড়ানো তো আমার কাজ নয়,
1: হুম
0: কিছু তো দিতে হবে ওদের।
1: অবশ্যই, যাদের আদর্শে স্কুল
0: হ্যাঁ
1: প্রতিষ্ঠিত।
0: হ্যাঁ,
1: হুম
0: তা আমি চেষ্টা করেছি, এমন কিছু জিনিস দিয়েছি,
1: হুম হুম
0: চেষ্টা করেছি আর কি, যেগুলো এখনো স্কুলে টাঙানো আছে স্মৃতি হিসেবে,
1: বাহ,
0: আমি যা যা
1: যদি
0: দিয়েছি।
1: জিজ্ঞেস করি একজন শিক্ষক হিসেবে কোনো স্মরণীয় ঘটনা বা এমন কোনো ছাত্র ছাত্রীর আপনি সংস্পর্শ পেয়েছিলেন যে মনে হয়েছে যে না, শিক্ষক হিসেবে আজকে আমার একটা বড় প্রাপ্তি?
0: বড় প্রাপ্তিটা এরকম অবশ্যই,
1: হুম
0: বাজারে যেতাম, ছাত্র দেখতো, ছাত্রী দেখতো,
1: হুম
0: প্রকাশ্যে একদম পা ধরে প্রণাম।
1: হুম হুম হুম
0: রাস্তায় যাচ্ছি,
1: হুম
0: কোনো জায়গায় যাচ্ছি, কোনো না কোনো স্টুডেন্ট
1: হুম
0: সাইকেল দিয়ে যাচ্ছে, তো দূর থেকে সাইকেল থেকে নেমে যায়,
1: হুম হুম হুম
0: নেমে প্রণামটা করে তারপর ওঠে। আশপাশের মানুষ দেখতো,
1: হুম
0: তখন মনে হতো বাহ, তাহলে কি জীবনটা সার্থক আমার নাকি?
1: হুম
0: কতটুকু দিতে পেরেছি জানি না।
1: অনেকক্ষণ শুনলাম দাদার কথা। আসলে এত সুন্দর অভিজ্ঞতা কর্মজীবনের, ইচ্ছে করছিল না মাঝখান দিয়ে থামাই, কারণ এই কথাগুলি আমাদের সবাই শুনতে চান। এবার শ্রীমতির কাছে যেটা জানবো, এই কলেজ জীবন, আপনি MBB কলেজে পড়াশোনা করেছেন বলছিলেন একটু আগে, সেই কলেজ জীবনটা কেমন ছিল বা কোনো যদি অভিজ্ঞতা থাকে?
2: আমার কলেজ জীবনে তো আমি কলেজ জীবন তো করেছি কি, আমার বিয়ে হয়ে যায় রয়েল পাস করার পরে, তারপরে আমি প্রাইভেট ভাবে কলেজে পরীক্ষা দিয়েছি, দিয়ে পরীক্ষা পাস করেছি আর কি। এমনিতে কলেজে আমি যাইনি, এমনিতেই আমি কলেজে না গিয়েই বাড়িতে পড়াশোনা করেছি, করে
1: পরীক্ষার
2: প্রাইভেট
1: সময় পরীক্ষা দিই,
2: পরীক্ষা দিয়েছি।
1: এটা একটা ব্যতিক্রম অভিজ্ঞতা। অযোধ্যার কাছে এবারে যে বিষয়টা জানবো, সময়ের একদম শেষ প্রান্তে এসে গেছি, বলছিলেন রেডিও নিয়ে একটা অভিজ্ঞতা, এই রেডিও আপনার জীবনেও একটা বড় অধ্যায়, যদি একটু অল্প করে শুনি।
0: রেডিওতেই শুনতে পেলাম
1: হুম
0: ক্যাজুয়াল অ্যানাউন্সার নেওয়া হবে।
1: হুম হুম
0: তখন আমি বিবেকানন্দ বিদ্যা মন্দিরে
1: হুম
0: মাত্র ঢুকেছি,
1: আচ্ছা
0: সুযোগ পেয়েছি কাজ করার,
1: হুম
0: তো পরীক্ষা দিলাম।
1: হুম
0: পরীক্ষাটা হয়েছিল বজ্জং বয়েজ স্কুলে।
1: আচ্ছা
0: এটা 1989 ডিসেম্বর মাস,
1: হুম
0: 1989 এর ডিসেম্বর।
1: হুম হুম
0: সকাল 10টা নাগাদ গেলাম, পরীক্ষা দিলাম, তারপর বলল যে রেজাল্ট দেওয়া হবে বিকেলে।
1: আচ্ছা
0: তো বিকেলে আবার গেলাম,
1: হুম
0: 13 জন নেওয়া হয়েছিল সম্ভবত, বা 15 জন এরকম।
1: হুম
0: আমার নাম ছবি
1: রয়েছে। হুম হুম
0: নিচে লেখা হলো যে এবার ভয়েস টেস্ট।
1: হুম
0: তখন বাজে রাত্র প্রায় 7টা,
1: আচ্ছা
0: একই দিনে
1: হুম
0: ভয়েস টেস্টে
1: হুম
0: ঢুকলাম।
1: হুম
0: ঢোকার পরে বললো যে ঘন্টা খানেক অপেক্ষা করতে হবে, ঘন্টা দেড় দিয়ে
1: হুম
0: তারপর রেজাল্ট দেওয়া হবে। প্রায় 2 ঘন্টার মতো বসে আছি,
1: হুম
0: তারপর রেজাল্ট এলো, বোধহয় 12 জন বা 13 জন ভয়েস টেস্টে টিকলো।
1: হুম
0: এবার বললো যে দোতলায় একজন একজন করে আমরা ডেকে নিয়ে যাব ইন্টারভিউ।
1: আচ্ছা
0: তখন তো এমন খিদে পেয়েছে, কারণ
1: হুম
0: সকালবেলা যে খেয়ে গিয়েছি, আর
1: হুম
0: তো
1: হুম
0: মাঝখানে খাওয়া
1: হুম
0: দাওয়া হয়নি। তো যাই হোক, মনে মনে একটা আশা জাগছিল যে হয়তো বা
1: হুম
0: পেয়ে যাব, কারণ
1: হুম
0: দুটো স্তর তো হয়ে গেছে।
1: হুম
0: তো ঢুকলাম,
1: হুম
0: তখন আমাদের কলকাতা থেকে এসেছিলেন প্রোগ্রাম এক্সিকিউটিভ বা লার্নেড পার্সন, উনি আরেকজন কলকাতারই অফিসার, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা। তারপরে বলে যে ঠিক আছে, যাই হবে রেজাল্ট, আপনার বাড়িতে চিঠি যাবে।
1: আচ্ছা
0: এরপর 7 দিনের মধ্যে বাড়িতে চিঠি এলো
1: হুম
0: সিলেকশন। হ্যাঁ,
1: সিলেকশনের
0: 1990 এর জানুয়ারি থেকে আমাদের
1: পথ চলা শুরু।
0: পথ চলা শুরু। মানে তখন পেক্সকো ছিলেন
1: হুম হুম
0: মৃণাল দেববর্মন,

0: দুর্ধর্ষ একজন অফিসার বলা যায়।
1: হুম হুম হুম
0: আকাশবাণীতে যত সৃষ্টিমূলক কাজ হয়েছে, যত সৃষ্টি হয়েছে
1: হুম
0: নতুন কিছু,
1: হুম
0: আমার মনে হয় উনিই করে দিয়ে
1: ওনার হাত
0: গেছেন
1: ধরে।
0: হাত ধরে। এত জানতেন, আর সারাক্ষণ থাকতেন অফিসে, ওনার বাড়ি বোধ হয় কাছাকাছি ছিল কোথাও একটা, কোনো একটা জায়গাতে। এত বুঝতেন প্রোগ্রাম আর কি, ওনার কাছ থেকে যে কি ধরনের শিখেছি আমরা। আকাশবাণীতে প্রথম অভিজ্ঞাপন যখন শুরু হয়, তখন কিন্তু লাইভ ছিল না,
1: হুম হুম হুম
0: তখন এটা ছিল রেকর্ডেড।
1: হুম
0: উনি পরিশ্রম করে একটা সিগনেচার টিউন তৈরি করেছিলেন,
1: হুম
0: অসাধারণ। এটা বেজেছিল অনেক দিন,
1: হুম হুম
0: তারপরে আবার চেঞ্জ হয়ে গেছে,
1: হুম
0: এখন এখন চেঞ্জ হয়ে গেছে।
1: হুম
0: তো আমাদের, আমরা বিকেলবেলা এরকম সময় আমরা বিকেলবেলায় রেকর্ড
1: হুম
0: করে দিয়ে দিয়ে আসতাম,
1: হুম
0: পরের দিন রেকর্ডেড অভিজ্ঞাপন বাঁচত আর কি,
1: আচ্ছা
0: স্পুল ট্যাপে
1: আচ্ছা
0: ট্যাপে। তখন তো আর ওই রকম ফিতার মতো যে
1: হুম হুম
0: ট্যাপগুলো
1: হুম
0: ছিল বড়, ওটা ওগুলোতে বাঁচত।
1: হুম যদি অযোধ্যাকে জিজ্ঞেস করি, এই যে দুভাগের কর্মের অভিজ্ঞতা, অনেকটা সময় কাটিয়েছেন জীবনের, অবসরের পরে এখন কিভাবে দিন কাটে?
0: অবসরের পরে শুরুটা করি আমি ঠাকুরের নাম জপ করি,
1: শরণাপন্ন
0: নাম
1: হয়ে।
0: জপ তো করি
1: হুম হুম হুম
0: যেহেতু এখন হাতে অনেকটা
1: হুম
0: ব্যস্ততা নেই। তারপর আমার দুই কন্যা আছে,
1: হুম হুম হুম
0: ওদের একে একটু কর্মস্থলে একটু দিয়ে টিয়ে আসি,
1: হুম হুম হুম
0: তারপরে এসে সংসারের যে
1: যাব।
0: কাজগুলো আমি এত এতদিন বেশি করতে পারিনি,
1: হুম হুম হুম
0: মিসেসকে সামলাতে হয়েছে বেশি, আর আমার পত্র পত্রিকা মানে বইপত্র
1: পড়াশোনা।
0: এগুলো তো আছে।
1: এবার শেষ যে প্রশ্নটা দিয়ে আজকে শ্রীমান শ্রীমতী পর্বটি শেষ করব, এই যে আপনার এত কর্মব্যস্ত জীবন আর আমাদের শ্রীমতী একদমই গৃহিণী, এই দুজন মিলে এত সুন্দর, আপনি বলছিলেন দুজন কন্যা রয়েছে, এত সুন্দর ভাবে সংসারটাকে এতদিন পর্যন্ত চালিয়ে এসেছেন দুজনে মিলে, এই সুখী দাম্পত্যের যদি বলি যে এত সুন্দর ভাবে জীবনটাকে উপভোগ করার একসঙ্গে মিলে সবাইকে নিয়ে, এই চাবিকাঠিটা কি?
0: চাবিকাঠি বলতে আমার মনে হয়েছে, আমি একেবারে ব্যক্তিগত ভাবে কথাটা বলছি,
1: হুম হুম হুম
0: বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে যা শিখেছি,
1: হুম
0: এটা যদি প্রতিদান না দিতে পারি তাহলে তো কৃতজ্ঞতা
1: হুম
0: জিনিসটা
1: হুম
0: থাকে না। বাবা বলতেন, মা বলতেন, চাহিদাটা কম রাখবে,
1: হুম
0: দিতে চেষ্টা করো কিছু,
1: বাহ
0: ফলে আমার এই লাগবে এই লাগবে সেই লাগবে অতটা চাহিদা আমাদের নেই।
1: হুম হুম
0: ইভেন আমার যিনি স্ত্রী আছেন
1: হুম
0: ওনারও একই অবস্থা, ফলে আমার মনে হয়েছে এটাও আমার একটা সৌভাগ্য
1: দারুন
0: যে আমি এমন একজন আমার
1: পেয়েছেন সঙ্গীকে।
0: সঙ্গীকে পেয়েছি যিনি আমার মতোই অনেকটা মানসিকতা। আমরা অনেক, আমরা যখন কষ্ট দেখেছি, কষ্ট করে বড় হয়েছি, কিন্তু এখনো আমাদের একেবারে সাংঘাতিক কিছু চাহিদা যে তা নেই। আমার মনে হয় চাহিদাটা যদি একটু লিমিট থাকে
1: জীবনটা
0: তাহলে
1: অনেক
0: বোধহয়,
1: সহজ হয়ে যায়।
0: তাহলে মনে হয় গুছিয়ে নিতে, ভালো হতে অনেক কিছু সাহায্য করবে বলে আমার মনে হয় আর কি।
1: বাহ! আর যদি জিজ্ঞেস করি আপনার কাছে, শ্রীমতির কাছে, যে আপনি গৃহিণী হয়ে দাদা বাইরেটা সামলেছেন, আপনি নিশ্চয়ই ভেতরটা সামলেছেন, না হলে এত সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন না। তো গৃহিণী হয়েও কিভাবে দাম্পত্যকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়?
2: সংসারে এসে দেখেছি যে অল্প যেটুকু রোজগার করা হতো তা দিয়ে বেশি তো আর করা সম্ভব ছিল না, যেটুকুই পেরেছি অল্প হলে অল্প, যখন যেরকম যে যেখানে যে যে যে পরিস্থিতি যা,
1: মায়ের বাণীর মতো,
2: হ্যাঁ
1: যখন যেমন তখন তেমন,
2: এইটুকু নিয়েই কোন রকমের সংসারটা চালিয়ে নিয়েছি। আর সবচেয়ে আমার একটাই ইচ্ছে ছিল যে আমার মেয়েরা যাতে বড় হতে পারে, মানে সমাজে যাতে একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমার আর কিচ্ছু চাহিদা ছিল না, এটাই চাহিদা ছিল আমার। এই জন্যই আমি এতটা পরিশ্রম করেছি অন্তত মেয়েদের জন্য, মেয়েদের মেয়েরা যেন ভালো থাকে, ভালোভাবে ভালোভাবে সমাজে দাঁড়াতে পারে, এটাই চেয়েছি, আমি আর কিচ্ছুই চাইনি।
1: অনেক অনেক ধন্যবাদ। আসলে কথা, জীবনের অনেক অভিজ্ঞতার কথা এত অল্প সময়ে ধরাটা আমাদের জন্য সম্ভব নয়, তবুও আজকে শুনলাম আপনাদের গল্প, ভালো লাগলো খুব। শ্রীমান শ্রীমতী পর্বে আবারও কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, এভাবেই চলুক আপনাদের জীবন। অনেক
0: ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ তোমাদেরকে।
2: ধন্যবাদ।
3: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন কোয়েল ভট্টাচার্য।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। তবে তার আগে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
1: রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে গডস ছায়াছবি থেকে।

মেরিজাং ছায়াছবি থেকে গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং নিতিন মুকেশের দ্বৈত কণ্ঠে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে মেরিজাং ছায়াছবি থেকে এবারের গানখানি শুনবেন অনুরাধা এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ।

এতক্ষণ শুনলেন না জানি রে, ছবি আজ সন্ধ্যায় থেকে, শিল্পী গায়ত্রী বসুর কণ্ঠে। একই ছবি থেকে শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন মেঘে মেঘে, তারপর শুনবেন শিল্পী শ্যামল মিত্র এর কণ্ঠে রাতভোর ছবি থেকে ও মাঝিরে।

আপনারা শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বাংলা ছবিরই পরবর্তী গান, ছবি রায় বাহাদুর থেকে শিল্পী সবিতা চৌধুরীর কণ্ঠে ওগে সবিত।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে। এতক্ষণ শুনলেন গঙ্গা ছবি থেকে শিল্পী পঙ্কজ মিত্রের কণ্ঠে গাওয়া ইচ্ছা করে। এবারে শুনবেন মার্জিনা আবদুল্লাহ ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া হায় হায়।

শিল্পী কিশোর কুমারের কণ্ঠে রাজকুমারী ছবি থেকে তবু বলে। এবারে শুনবেন প্রথম কদম ফুল ছবি থেকে শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া ডেকে ডেকে।

স্টুডিওতে ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 11:35 হয়ে 13 সেকেন্ড, আর এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে। আপনারা শুনছেন বাংলা ছবির গান। এতক্ষণ শুনলেন শিল্পী কিশোর কুমার এবং শিল্পী আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে প্রাণভরা গন্ধ এই গানখানি। এবারে শুনবেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ছবি পিতা পুত্র থেকে তুমি কত সুন্দর এই গানটি, এবং তারপর শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছবি মন নিয়ে থেকে ওগো বাজলো এই গানটি। ফেরত আসছি দুটো গান নিয়ে।

এতক্ষণ শুনলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া গান, এবারে শুনবেন শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া গান ছবি দেয়া নেয়া থেকে। তারপর শুনবেন লাল পাথর ছবি থেকে শিল্পী শ্যামল মিত্র এবং শিল্পী সবিতা চৌধুরীর দ্বৈত কণ্ঠে গান, এবারে শুনবেন দেয়া নেয়া ছবি থেকে মাধুপী মধুপী।

এতক্ষণ আপনারা শুনলেন শিল্পী মান্না দে এবং শিল্পী আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে দুই পৃথিবী থেকে গান তুমি তানপুরা সুরে বেঁধে নাও। এবারে শুনবেন আমাদের বাংলা ছবির গানের অনুষ্ঠানের সর্বশেষ গান সাথীহারা ছবি থেকে শিল্পী গীতা দত্ত এর কণ্ঠে গাওয়া আয়না বসা।

আর অশোক রাজ্যে সামন খালাকে সাকরং পান্ডব গৌতম দেববর্মনি খরং ককবাং সায়াবই অকক থাকে সাকরং পান্ডব তাবক বিনগিয়াগ খাবাদি রাজলক্ষ্মী দেববর্মনি খরং রেচাপুং বিনি রেচাপুং কক থাইংক ও হাসুক বরমুরা বিনি অরেচাপুং খাত জয় কব খাইরংখ সুমিলি দেববর্মা তারং দেববর্মা শ্রীহরকা কতিপাড়া রাধাপুর জিরানিয়ানী

আশোক জেলার চাকরিং পান্ধব রাজলক্ষ্মী দেবরমণি খরং রচা বং খানা রাখে তাকে বুকুক ধর অপান্ধা খানাই তো আকাশ পাই নাগরতলা কক্রক চাকরিং পান্ধব নৈরা থামচি দোক পয়েন্ট ব্রি মিটার এবার সাসাই নৈরা দকচিচুকু কিলি হারছ চাকরিং পান্ধব তাবক বিগল খানাবাদি অনন্ত জমাতে খরং রচাপুং বিনি রচাপুনি কক থাইংখা আর নিলাম মানাই নন বিনি অর চাপুং খাতি কক্তন সুইহনে রকমখা ডেভিড জমাতিয়া জন জমাতিয়া তাই সামুয়েল জমাতিয়া সুইহরকা কুঞ্জমুরা তেলিয়ামুরানী

আসুক যারা চক্রং পান্ডব বিশ্বদেবী জমাতেন খরং চাপং খানা লাগে চক্রং পান্ডব তাবক বিনিয়াগুলো খানাবাদী মনোরঞ্জন দেববর্মানী খরং চাপং বিনি চাপং খা আগরতলা বা তলা বিনি অর চাপং খাতক জগৈ কব খনে রংখা হলং দেববর্মা তাই পান্তুই দেববর্মা শিহরকা বৈখন্তপুর হেজামারা সালথাং তুই প্রাণী

আসুক জেলার চাকরান পাই দেব মনোরঞ্জন দেবরমানী খরাং চাপুং খানার চাকা চাকরান পাই দেব তাবুক বিনিয়োগ লক্ষণাবতী সঞ্জিতা দেবরমানী খরাং চাপুং বিনি রুচাপমনি কক থাইংখা গানা কিসে ফাইয়ী বিনি অরুচাপুং লক্ষণাত জবই কব খনের রঙা খরাং দেববর্মা তাই সাম্পিলি দেববর্মা শিহরকা হারেব কুয়ার খোয়াইনি

অবক্ষয় ও অনিবিক্ষয় অকক্ষয় চক্রং পান্ডব সুভাষ দেববর্মণি খরাঙ্গ রুচাপুং খনার জখা বিনিয়াগুলো তাবাখনাবাদী স্মৃতিকন্যা জমাতিনি খরাঙ্গ রুচাপুং বিনি রুচাপুনি কক্ষ নঙ্করি বাহাই দমান্নাই বিনি অরুচাপুং খাতক যোগে কব খনেরঙ্কা পিতর দেববর্মা থমাস জমাতিয়ে তাই দেবী জমাতিয়ে শ্রীহরকা কুঞ্জমোরা টেলেমোরা নিয়ে

আজক যারা সক্রং পান্দানি পাইথাগো সন মানিক বলসানু খরাং রেচা মং খনার জাখা বিন অর চাপনা খনাতাম জগে কব খনের রংখা দন লেখানি নারানন্দ মলসম তাই মিলন মলসম আকাশবান আগতলা তাবু জরাতে দীপর জরানি কক বরক পান্দা অরণ পাখিয়া যতনানো হাম্বাই।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন চাষের কথা।
1: চাষের কথা, আজকের প্রসঙ্গ সুপারি চাষ পদ্ধতি। সুপারি প্রাচীনকাল থেকেই এদেশের মানুষ পানের সাথে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার করে আসছে। কৃষি গবেষণা কেন্দ্র থেকে এ পর্যন্ত দুটি উচ্চ ফলনশীল সুপারির জাত উদ্ভাবিত হয়েছে, যা বাড়ি সুপারি এক এবং বাড়ি সুপারি দুই হিসেবে পরিচিত। তবে সুপারির উচ্চ ফলনশীল এই জাতগুলোর অপ্রতুলতার কারণে চাষিরা স্থানীয় জাতের সুপারি চাষ করে থাকেন। এগুলো আকারে ছোট এবং ফলন কম। সুপারি চাষের জন্য উর্বর ও মাঝারি ধরনের মাটি, অর্থাৎ হালকা বুনেটের মাটি উত্তম, তবে বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। বীজ দ্বারা সুপারি গাছের বংশবিস্তার হয়ে থাকে, তাই প্রথমে বীজতলায় বীজ লাগিয়ে চারা উৎপাদন করা হয়। সুপারির চারা বীজতলায় এক থেকে দুই বছর রাখার পর নির্দিষ্ট স্থানে লাগাতে হয়। চারা উৎপাদনের জন্য যেসব বিষয়গুলোর প্রতি নজর দেওয়া দরকার তা হল বীজতলার জন্য মাটি নির্বাচন, বীজতলা তৈরি ইত্যাদি। দোআঁশ পলি দোআঁশ মাটি বীজতলার জন্য উপযুক্ত। খোলামেলা সেচের সুবিধা আছে এরকম হালকা বুনেটের মাটিতে বীজতলা করা উচিত। বীজতলার মাটিতে বালুর পরিমাণ কম থাকলে কিছু ভিটি বালু মিশিয়ে দিলে ভালো হয়। সুপারির বীজতলা আংশিক ছায়াযুক্ত হলে উত্তম। বীজতলার জমি চার পাঁচবার ভালোভাবে চাষ দিয়ে আগাছা ও আবর্জনা পরিষ্কার করে ফেলতে হবে। জমিতে মই দিয়ে সমান করে নিতে হবে। বীজতলার জমির উর্বরতা অনুযায়ী হেক্টর প্রতি 15-20 টন গোবর বা জৈব সার প্রয়োগ করতে হবে, তবে কোনো রাসায়নিক সার প্রয়োগের দরকার নেই। প্রতিটি বীজতলা 1-1.5 মিটার চওড়া এবং 3 মিটার লম্বা হওয়া উচিত। বীজতলা উত্তর দক্ষিণে লম্বা হলে ভালো হয়। দুই বেডের মাঝখানে চলাফেরার জন্য দৈর্ঘ্য প্রস্থ বরাবর 50-75 সেন্টিমিটার বা 20-30 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হয়। এরূপ ফাঁকা স্থানের মাটি তুলে নালা তৈরি করতে হবে এবং নালার মাটি বীজতলায় তুলে দিয়ে বীজতলাকে বেড আকারে 6-8 সেন্টিমিটার উঁচু করতে হবে। নালাগুলোর মধ্যে দিয়ে সেচ ও নিকাশের সুবিধা পাওয়া যায় এবং চারার পরিচর্যা করা সহজ হয়। বীজ সংগ্রহ করার পর দেরি না করে বীজতলায় বীজ রোপণ করতে হবে। বীজ রোপণের সময় সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার বা 12 ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি। বীজ 1-2 সেন্টিমিটার গভীর

0: এমনভাবে রোপণ করতে হবে যাতে বীজটি মাটির সামান্য নিচে থাকে এবং বীজের ওপরে মাটির একটা পাতলা আবরণ থাকে। বীজ লাগানোর পর 3 মাসের মধ্যে যে সকল বীজ গজায় সেগুলো থেকে ভালো চারা পাওয়া যায়। বীজ রোপণের পর সে সকল চারা তাড়াতাড়ি গজায়, দ্রুত বাড়ে, মোটা হয় ও পাতা ও শিকড় বেশি হয়। এসব চারা বাছাই করা উত্তম। চারার বয়স 6 মাস হলে বাগানে লাগানো যায়। তবে 12 থেকে 18 মাস বয়সের চারা, যেগুলো খাটো ও মোটা, কমপক্ষে 5 থেকে 6টি পাতা থাকে, এমন ধরনের চারা মাঠে লাগানোর জন্য বাছাই করা দরকার। সাধারণত আমাদের দেশে বসত বাড়ির আশেপাশে, পুকুরের পাড়ে, রাস্তার ধারে, স্কুল কলেজের আঙিনায় সুপারি গাছ লাগানো হয়। তবে সুপারির বাগান করতে হলে বাগানের জমি সঠিকভাবে নির্বাচন করতে হবে। সুনিষ্কাশিত, উর্বর, কিছুটা ছায়াযুক্ত, তীব্র বাতাস প্রতিরোধী এবং উঁচু জায়গায় বাগানের জন্য নির্বাচন করা উচিত। জমিতে যেন জলবদ্ধতা সৃষ্টি না হয় এমন জমি নির্বাচন করতে হবে। গাছের গোড়া সবসময় আগাছামুক্ত রাখা প্রয়োজন। বর্ষাকালে আগাছা বেশি হয়, সার ও সেচ দেওয়ার আগে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল সুপারি চাষ।
1: আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: डिप्टी के तहत आयोजित की जा रही है। केंद्र सरकार ने केंद्र शासित प्रदेश जम्मू कश्मीर में अंत्योदय अन्न योजना परिवारों से आने वाले कक्षा 9 से 12 तक के विद्यार्थियों के शुल्क को पूरी तरह से माफ करने की मंजूरी दी है। स्कूल शिक्षा विभाग द्वारा जारी एक आदेश में कहा गया है कि यह निर्णय तत्काल प्रभाव से लागू होगा। इसका उद्देश्य आर्थिक रूप से कमजोर परिवारों पर वित्तीय बोझ कम करने और पढ़ाई जारी रखने के लिए उन्हें प्रोत्साहित करना है। गृहमंत्री अमित शाह ने अखिल भारतीय विद्यार्थी परिषद के स्थापना दिवस पर परिषद के सभी कार्यकर्ताओं को बधाई दी है। सोशल मीडिया पोस्ट में श्री शाह ने कहा कि स्वामी विवेकानंद के आदर्शों का अनुसरण करते हुए ये संगठन विद्यार्थियों को संगठित करने और युवाओं में देशभक्ति की भावना का प्रसार करने का कार्य कर रहा है। मौसम विभाग ने अरुणाचल प्रदेश, असम, मेघालय, बिहार, पूर्वी राजस्थान, मध्य प्रदेश, पश्चिम बंगाल के तराई क्षेत्रों, सिक्किम और पश्चिमी उत्तर प्रदेश में आज तेज बारिश का ऑरेंज अलर्ट जारी किया है। कर्नाटक के तटीय भाग, पूर्वी उत्तर प्रदेश, गांगे, पश्चिम बंगाल, गुजरात, हरियाणा, चंडीगढ़ और दिल्ली में भी दिन में तेज बारिश की संभावना है। हिमाचल प्रदेश, केरलम, माहे, कोंकण, गोवा, मध्य प्रदेश, महाराष्ट्र, नागालैंड, मणिपुर, मिजोरम, त्रिपुरा, पंजाब, दक्षिण कर्नाटक के भीतरी भाग, तमिलनाडु, पुदुचेरी, कारेकाल और उत्तराखंड में भी आज इसी तरह के मौसम की संभावना है। घरेलू शेयर बाजार के संवेदी सूचकांक में दोपहर के सत्र में आधे प्रतिशत से अधिक की बढ़त देखी गई। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला एखन सुनबेन अनुष्ठान महिला महल।
2: আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহলের আসর। শ্রোতা বন্ধুরা, আগামী 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, এই দিনটি আমরা বিশ্ব জুড়েই পালন করে থাকি। এই বিষয়কে সামনে রেখেই আজকে আমাদের আলোচ্য বিষয়, সন্তান দুটি ভালো না একটি আলো, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য সম্পর্কে অবশ্যই জানব। আর স্টুডিওতে আমার সঙ্গে আজ যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, এই রাজ্যের একজন প্রখ্যাত বাচিক শিল্পী তথা গ্রন্থাগারিক শাউলি রায়। শাউলি, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।
3: অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকেও।
2: একটি বিশেষ দিনকে সামনে রেখে এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের এই আলাপচারিতা, আর তোমাকে এই আলাপচারিতায় আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে পেয়েছি অত্যন্ত কৃতজ্ঞ।
3: কৃতজ্ঞ বলছো ঠিকই, কিন্তু আমি বলবো যে আমার তরফ থেকেও কৃতজ্ঞতা, কেননা এত সুন্দর একটা অনুষ্ঠানে মহিলা মহল বেশ কয়েকবার সুযোগ হয়েছে এখানে এসে এই অনুষ্ঠানটা করবার, অংশগ্রহণ করবার। তো যতবারই আসি আলাদা একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরে যাই, আর যেহেতু তুমি পাশে থাকো সেটা হয়তো বা ভালোবাসাটা আরেকটু দ্বিগুণ হয়ে যায় এবং অনুভূতিটা আরেকটু অন্যরকম হয়ে যায়। সত্যি মহিলাদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান আমাদের যত বেশি করব মনে হয় ততই বেশি সমাজের জন্য উপকারে আসবে।
2: সত্যি তুমি যে কথাটা বললে সেই একই কথা আমার ক্ষেত্রেও, আমারও খুব ভালো লাগে তোমাকে সঙ্গে পেলে একেবারে, কিন্তু আলোচনার মুডটা অনেকটাই ভালো হয়ে যায়। যে আমরা প্রায়ই বলে থাকি যে ছোট পরিবার সুখী পরিবার, এই পোস্টারটা কিন্তু আমরা দেখেই থাকি, সে বিষয়ে আসছি। তার আগে বিশ্ব জনসংখ্যা দিবস কেন পালন করা হয় এর তাৎপর্যটা যদি একটু তুলে ধর।
3: আচ্ছা, এই তাৎপর্যটাতে যাবার আগে আমি একটা শ্লোক একটু আওড়াতে
2: চাই। একদম একদম, নিশ্চয়ই।
3: যেটা আমরা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক, যেটি একদম প্রথম শ্লোকে বলছেন, ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসব মামাকাহ পাণ্ডবাশ্চৈব কিম কুরুয়তা সঞ্জয়। এই যে বলছে মামাকা পাণ্ডবাশ্চৈব, এই যে মামাকা মানে এখানে মানে গীতাতে শুরুতেই দেখিয়ে দিচ্ছে যে আমার এবং পাণ্ডবদের, পাণ্ডব সন্তানরা মানে এই যে বিভেদটা, তখনই ধৃতরাষ্ট্র কিন্তু বলছেন যে মামাকা আমার পুত্ররা এবং পাণ্ডবদের পুত্ররা, তাদের কি মানে সেই সময়ের কি সিচুয়েশনটা তুলে ধরবার জন্য বলছিলেন তিনি। তো এখানে যে আমার বিষয় যা চলে এলো, এই আমারটা তখন আমরা দেখেছিলাম এত বছর আগে, এরপর কি হলো সেই আমারটা যখন ধীরে ধীরে ভাঙতে শুরু করলো একটু একটু, আমরা দেখেছি তখন শতপুত্রের জননী, হ্যাঁ, এই যে এর থেকে পরবর্তী পর্যায়ে আমরা যদি আমাদের অনেকটা পেছনে যাই, আমাদের দাদু ঠাকুরদা ঠাকুমা দিদিমা ওরা তখন কিন্তু আরো অনেক বেশি যৌথ পরিবার,
2: একদম
3: অনেক সংখ্যা, যেটা তুমি বলছিলে জনসংখ্যা তখন প্রচুর, একটা পরিবারই অনেক।

0: তার মধ্যে সেটা ভেঙে ভেঙে আসতে আসতে আমার মা বাবাদের ক্ষেত্রে আরেকটু পরিবর্তন ঘটলো, কিন্তু তারপরেও আমার মায়ের ক্ষেত্রেও কিন্তু মা ওরা পাঁচ বোন, আমার শাশুড়ি মায়েরা পাঁচ বোন, এক মানে ভাই তিনজন, আমার মায়ের এক ভাই, ওদের কিন্তু দুজন ভাই ছিলেন যারা যে কোনো কারণে শারীরিক অসুস্থতার কারণে তারা মারা গেল। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে কিন্তু বেশ পাঁচজন আটজন সাতজন সন্তানের জননী হচ্ছেন।
1: আচ্ছা,
0: সেখান থেকে ভেঙে আমার মা চলে এলেন, আমরা এক ভাই এক, এর পরবর্তীটা দেখো তুমি আমি বসে আছি, আমাদের একটি মাত্র সন্তান, তাও আমাদের তো কন্যা সন্তান। ঠিক আছে, এই যে জনসংখ্যার এই যে একটা মানে কি বলবো ভ্যারাইটিস একটা বিবরণ চলে আসে এখানে, তার নেপথ্যে যে সমস্ত কারণগুলো তুমি যদি বলো, এই যে 11 জুন তুমি উল্লেখ করলে আমাদের বিশ্ব জনসংখ্যা, সেটা কেন পালন করা হচ্ছে, তার নেপথ্যে যে বিভিন্ন ধরনের কারণগুলো রয়েছে, অবশ্যই তার ক্ষেত্রে রয়েছে আমাদের পারিবারিক যে সুচিন্তা সুভাবনা, শিক্ষাগত বিষয়গুলো, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুড হচ্ছে। তো কেন এই যে ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে আজকে নিউক্লিয়ার ফ্যামিলিগুলো তৈরি হয়েছে, এই বিষয়গুলোতে তো আমরা মানে একটু একটু পরে আলোচনায় তো চলতেই থাকবে আমাদের। তো এই দিবসটি পালন করা তখনও প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন আছে, আশা করি ভবিষ্যতেও সেভাবে প্রয়োজন হবে, যতক্ষণ না আমাদের মধ্যে সচেতনতামূলক বিষয়টা সেইভাবে জাগ্রত হবে। সেই জন্য আমার মনে হয় তার যদি সম্পর্কে কিছু বলতে যাই, তার ক্ষেত্রে সেই বিবরণগুলো বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আমাদের কাছে ধরা দেয়।
1: ঠিক ঠিক, যেমন সন্তান মানে কিন্তু সংখ্যা নয়, সন্তান মানে একটা দায়িত্ব।
0: সে
1: একটা বাচ্চাকে মানুষ করা মানে ওর পেট ভরা, ওর পড়াশোনার দায়িত্ব, ওর অসুখ, ওর স্বপ্ন সব কিছুর দায় না।
0: এই তো সেটা বললাম তোমাকে যে শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন বিষয়গুলো
1: ঠিক এই দায়িত্বগুলো থেকেই হয়তো বা আস্তে আস্তে, যেই শুরুতেই তুমি বলছিলে কৌরব পাণ্ডবদের কথা, থেকে আস্তে আস্তে আমাদের মা বাবাদের সময় যে পরিবারটা ছিল সেটা ভাঙতে ভাঙতে এখন অনেকটা দুই সন্তান থেকে এখন আবার আমরা এক সন্তান,
0: আমাদের আমার ভোগ করতে করতে মানে সেই আমার বিষয়টাই ভেঙে ভেঙে বহুভাবে বিভক্ত হয়ে গেল।
1: ঠিক, আর এই ক্ষেত্রে আজকে যেই টপিকটা রেখেছি, সন্তান দুটি না একটি ভালো, একটি আলো, সন্তান দুটি ভালো না একটি আলো, এটাই কিন্তু আজকের ক্যাপশন রেখেছি।
0: সুন্দর টপিক
1: রেখেছি, এটা নিয়ে কিন্তু অনেক সময় অনেক বিতর্ক, অনেক কথাবার্তা কিন্তু আমরা শুনে থাকি।
0: অবভিয়াসলি এটা তো একটা মানে বিতর্কিতই বলবো, কারণ এখানে নানা মনের নানা মত হবে,
1: মানে সেই ক্ষেত্রে বিতর্ক শব্দটা মাথায় এসেছে
0: এবং এই ক্ষেত্রে যাই আমাদের আজকের আলোচনা হবে সেটা পুরোটাই আমার নিজস্ব ব্যক্তিগত এবং সেই সাথে তোমার নিজস্ব ব্যক্তিগত মতামত।
1: একদম, অনেক সময় কিন্তু মানে এই সমস্যাটা আমাদেরকেও পোহাতে হয়, অনেক কথা শুনতে হয় বা অনেক কিছু, বা আমাদের ছেলে মেয়েদেরকেও বলতে হয় যে তোর কি ভাই বোন নেই, তুই একাই আহারে, এরকম একটা হতাশার সুরও কিন্তু মাঝে মাঝে শোনা যায়। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা, যেমন একটা সন্তান মানে একা হয়ে যাবে, বন্ধু পাবে না, এরকম কিছু কিছু কথা কিন্তু কানে আসে, সেটা কি সত্যি তোমার কি মনে
0: হয়? আমার যেটা মনে হয় দিদি, যে এই যে একটি সন্তান হলে কিছু মানে আমাদের সমস্ত কিছুরই কিন্তু একটা পজিটিভ সাইড থাকে, একটা নেগেটিভ সাইড থাকে। তো এই ক্ষেত্রে তুমি যেটা বারবার আমাদের প্রসঙ্গে আজকে এটা উঠে আসবেই, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পারিবারিক সাপোর্ট, তাকে কতটা আমরা তাকে গুরুত্ব দিচ্ছি, তাকে কতটা কেয়ার করতে পারছি, সেই ক্ষেত্রে মানে মা বাবার যে ইচ্ছে সমস্ত কিছু এই বিষয়গুলোতে আসে। আমরা যদি আমাদের সাপোজ একটি সন্তান, তাকে যদি আমরা পরিবারের মানে যারা রয়েছে ঠাকুমা দিদিমা হোক বা এখন এমন রয়েছে কর্মসূত্রে মা বাবারও হয়তো বা মানে নিজের জায়গা থেকে বাইরে থাকছেন, তো সেক্ষেত্রে তাদের আরও ছোট গণ্ডি হয়ে যাচ্ছে। তো যতটা সময় আমাদের রয়েছে, সবাই আজকাল বহির্মুখী বাইরে কাজের জন্য বেরোতে হচ্ছে, কারণ অর্থনৈতিক কাঠামো এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে আমাদের মা বাবা দুজনকে হয়তো কর্মের জন্য বাইরে বেরোতে হয়। কিন্তু তারপরেও আমরা যদি একটা নির্ধারিত সময়, একটা নির্ধারিত মানে বাচ্চারাও কিন্তু বেরিয়ে যাচ্ছে, তারাও স্কুল করছে, টিউশনে যাচ্ছে, তাদের কাছেও সময় ভীষণ অল্প,
1: একদম
0: এর পরেও আমরা যদি একটা সময় নির্ধারিত বার করে তাদের সেই ভালোবাসা, তাদের সেই সাপোর্টটুকু, যেটা হয়তো দুটো তিনটে সন্তান, আমরা আগে যেটা বলতাম যে ভাই বোন অনেক থাকলে হয়তো বা ওরা খেলার ছলে সময় কেটে যাচ্ছে, আগে দেখতাম যে কোথায় মা হয়তো ছেলে মেয়েরা কী খাচ্ছে, সকালে মুড়ি খাচ্ছে, চিড়ে খাচ্ছে, কী খাচ্ছে, হয়তো সবার দিকে অ্যাটেনশন দেওয়া,

0: দিদা দাদুদের সময়ই হতো না, কিভাবে বড় হয়ে যাচ্ছে হয়তো ওরাও বুঝতে পারত,
1: মানে আমাদের ক্ষেত্রেই তো আমরা দেখেছি, আমরা কিন্তু নিজেদের মতো করেই অনেকটা বড়
0: অনেকটা বড় হয়েছে। কিন্তু এখন যদি সেই সময়টুকু, যেহেতু এখন সেই সিচুয়েশন আমাদের নেই বর্তমানে 2026 এসে, তাহলে আমার মনে হয় সেই সময় ভালোবাসা মানে প্রপার বিষয়গুলো যদি ওকে অ্যাটেনশনটা সেভাবে দেওয়া যায়, তাহলে ওই যে একটা লোনলিনেস বা আমার পাশে কেউ নেই, আমার মানে কিছু বলার শেয়ার করার মতন কেউ নেই, এই বিষয়টি হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো।
1: হ্যাঁ,
0: তার কারণ অবশ্যই একটা ওন ভাই বোন যদি থাকে আলাদা, ওর সাথে যে ওর শেয়ার বিষয়টা শেয়ারিংটা যেভাবে হবে, আমাদের ক্ষেত্রে আমরা যদি সেই জায়গাটুকু করে নিতে পারি, সেক্ষেত্রে প্যারেন্টসদের ভূমিকা একটা বিশাল গুরুত্ব রাখে। সেটা যদি দিতে পারি, আমার মনে হয় ওই যে দুটি হতেই হবে বা এর বেশি হতেই হবে সেই ভাবনাটা থেকে হয়তো সেই সন্তানটাকে আমরা বার করে নিয়ে আসতে পারব। অবশ্যই আবারও বলবো, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত।
1: একদম যেটা বললে যে অবশ্যই কিন্তু মানে যেমন বিষয়টা যে এদেরও কিন্তু সময় অনেকটাই কম, যে আগে যে সময়টা ছিল তাদের সময় কাটবে কি করে, দুজন মিলে বা দুই তিন ভাই বোন মিলে তারা খেলাধুলো করবে, তারা তাদের শেয়ার করবে বা গল্প করবে, তাদের কিন্তু এই সময়টা এখন নেই। যুগ বদলেছে,
0: একদম
1: যুগের সঙ্গে কিন্তু তাদের তাদের ব্যস্ততাও অনেক গুণ বেড়ে গেছে।
0: যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতেই হবে, দিদি, কিছু করার নেই। এখন আমরা বলি ডিজিটাল সমস্ত কিছু এসে গেছে হাতে, কই আমাদের সময় তো আমাদের খেলার ধরনটাই ছিল অন্যরকম, আমাদের মতন সেই যে ওই কুতকুত খেলা বা ওই ইকির মিকির খেলা ঘরে বসে ইনডোর আউটডোর যে ধরনের গেমসগুলো ছিল, এখন তো সেই জায়গাটুকু পায় না বাচ্চারা।
1: আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাই বোন থাকলেই যে মানে একেবারে বন্ধুত্ব হবে সেটাও না, অনেক সময় একটু ঝগড়ার পরিমাণটাও বেড়ে যায়, যেমন নিশ্চয়ই তারা একই বয়সের হবে না, তারা অনেকটাই ছোট বড়, এর মধ্যে দাদাগিরি হতে পারে, ঝগড়াঝাটির ব্যাপারটাও বেড়েও যেতে পারে। আর এর পাশাপাশি যদি এক সন্তান পাড়ার মাঠে স্কুলে খেলার গ্রুপে, তারা কিন্তু দিব্যি বন্ধু বানায়।
0: একদম দেখো, আমার শ্বশুর মশাই ওরা বলছি, আসলে এটা তো আমাদের একটা আড্ডার মতনই বিষয়, সেই জন্য বলছি, মানে কথায় কথায় যেগুলো মনে পড়ছে, আমার শ্বশুর মশাই ওরা বলতেন যে যখন যেখানে থাকতেন, আগে তো জায়গাও প্রচুর ছিল দিদি, মানে মাঠ, খোলা মাঠ প্রচুর, সেই সব জায়গাতে আমার শ্বশুর মশাই ওরা আমার বাবা ওরা প্রচুর খেলাধুলা করতেন, সব ভাই বোনরা মিলে খেলতেন সমস্ত কিছু। আরেকটা বিষয় যেখানে বলো, অর্থনৈতিক বিষয়, যেটা অর্থনৈতিক কাঠামো সেই সময়টা যেটা ছিল, ধরো বেশিরভাগ ক্ষেত্রেই শুনতাম যে অনেক ক্ষেত রয়েছে, জমি রয়েছে, ফসল উগছে, সমস্ত কিছু হচ্ছে, সো আর্নিং করার যে প্রসেসটা সেই সময় কিন্তু একটু ডিফারেন্ট ছিল।
1: একদম
0: সেই সময় হয়তো বা ঘরে বসেই ওরা থাকছেন, বাড়ি ঘর থেকে ওইগুলো দেখাশোনা করছেন, সন্তান সন্ততিরা ঘরের মধ্যেই থাকছেন, একে অপরের সাথে খেলাধুলো করছেন,
1: নিজেদের মতো করে
0: নিজেদের মতন করে খেলছেন, হয়তো কখনো খুনসুটি হচ্ছে, ঝগড়া হচ্ছে, আবার পরবর্তীতে মিল হচ্ছে। তো সেই সময় পাঁচটা ছটা সাতটা বা এর চার মানে এরকম ধরনের দুটোর বেশি সন্তান যারা মানে যখন হচ্ছে, তখন হয়তো বর্তমানে যে বিষয়টা রয়েছে সেইভাবে হয়তো তাদের সেই জিনিসটা মানে না করলেও চলতো, মানে লুক আফটার করাটা হয়তো অনেকটা নিজের আয়ত্তের মধ্যে
1: সহজও ছিল, প্রাকৃতিক পরিবেশেই কিন্তু অনেকটা বেড়ে উঠছে।
0: সহজ কথাটি আমি এই জন্য বললাম না, কেননা হয়তো এটা কে কিভাবে নেবে আমি জানি না, হয়তো কারো কাছে হতে পারে সেই সময়টা, হয়তো ওইটাই ওদের কাছে একটা টাফ
1: না। আমরা আমাদের ছোটবেলাটা ভেবে আমরা আমরা মানে ফিল করতে পারছি হয়তো অনেকটাই সহজ
0: হচ্ছে,
1: এখন যেমন যুগের সাথে তাদের অনেকটা চাপ পেরেছে, একটা শিক্ষার ইঁদুর দৌড়ের মধ্যে তারা রয়েছে।
0: বিশেষ করে এটাই তো মেইন, মানে এডুকেশন পলিসিটা এতটা মানে চেঞ্জ হয়ে গেছে, যেটা বলি ইঁদুর দৌড়, মানে কি কিভাবে ওই বাইরে এসে তো সেই সময়টুকুই ওদের আমরা দিতে পারছি না, তো সেই জায়গায় দাঁড়িয়ে এক দুই বা তার বেশি চিন্তা করাটা আমাদের পক্ষেও মনে হয় অনেকটা ওদের জন্য আমরা সেইভাবে হয়তো সেই যতটা দেওয়া সম্ভব অতটা আমরা হয়তো দিতে পারবো না বা পারছি না।
1: আর সেই ক্ষেত্রে এই পক্ষে যুক্তি দিয়ে আমি বলি যে এক সন্তান হলে বাবা মা ওকেই হয়তো বেশি সময় দিতে পারবে, ও একা নয়, আমরা বলি যে স্পেশাল হয়, আমরা স্পেশালি ওকে মানে যে অর্থনৈতিক বিষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এর মধ্যে চলে আসে,
0: বিশাল মানে মানে মানে খুবই গুরুত্বপূর্ণ। ধরো আমি ধরো স্কুলের ক্ষেত্রেই বলো, আমরা বিভিন্ন স্কুলে এখন এখানে বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গভর্নমেন্ট স্কুলগুলো তো রয়েছে, প্রাইভেট স্কুলগুলো রয়েছে, এগুলো যে এক্সপেন্ডিচার বলো সেগুলো প্রচুর থাকে, তখন আমরা কি চাইছি যে না একটা সন্তান হোক।

0: বা দুটো সন্তান মানে যেটাই হোক, তাদের যেন আমরা প্রপারলি গাইড করতে পারি, ওরা যেন কোনো রকম মানে
1: তাদের সেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে
0: হোক, কোনো বাধা কিছু না
1: ভালো স্কুলের ক্ষেত্রে হোক, আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা কিন্তু ভাবতেই
0: হয়, যে যে জায়গায় অনুযায়ী যার যার মানে ইনকাম সোর্স অনুযায়ী তাকে যেন আমাদের যতটা সম্ভব ভালো জায়গাটুকু আমরা দিতে পারি।
1: এই ক্ষেত্রে আরও একটা বিষয় আসে আমাদের সামনে, এই সমস্যাটা আসে বা শুনতে হয় অনেক ক্ষেত্রে, দুটো সন্তান না হলে বুড়ো বয়সে দেখবে কে, এই ভয়টা কতটা যুক্ত?
0: এই ভয়টা দেখো দিদি, যেটা বলবো আবারও আমারও একান্ত ব্যক্তিগত মতামত, যে দুটো সন্তান বা এর তিনটে চারটে সন্তান হলেই যে মা বাবাকে দেখবে তার কি কোনো গ্যারান্টি আজকাল রয়েছে দিদি?
1: ঠিক, আমরা পত্রপত্রিকায় কিন্তু অনেক মানে খবরের পাতায় চোখ রাখলে
0: এমনও আমরা দেখেছি, তুমিও দেখেছো, দুজন সন্তান মাকে নিয়ে যাচ্ছে এক জায়গায়, বাবাকে নিয়ে যাচ্ছে আরেকজন সন্তান, মা বাবাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে অনেক মুভিতেও আমরা দেখেছি। তো এই যে এই বয়সে এসে তাদের মধ্যে বিচ্ছিন্নতা, সেটা তাদের ওপর কতটা ইফেক্ট করছে মেন্টালি সেটা ওরাই একমাত্র রিয়েলাইজ করতে পারবে। কেননা দুটো সন্তান হয়তো দুজনই ভালো, আমি কাউকে কিছু বলছি না, কিন্তু যখন দায়িত্ব নেওয়ার কথা আসছে তখন হয়তো ভাবছে যে তুমি বাবাকে রাখো, কেউ হয়তো আবার ওই বিষয়টাও দেখছে মাকে রাখলে আমার ছেলে মেয়েদের দেখতে পাবে, বা কেউ হয়তো দেখছে বাবাকে রাখলে আমার আউটডোর কিছু বাজার হাট এগুলো কিছু, এগুলো কিন্তু আসছে। আজকাল আমরা মানসিকভাবে এতটাও সংকীর্ণ হয়ে গেছি কোথাও কোথাও, কেউ কেউ সবার ক্ষেত্রে অবশ্যই নয়, তখন কিন্তু এই ভাবনাগুলো আমাদের মধ্যে আসছে। তো দুটো সন্তান হলেই যে মা বাবাকে মানে তার বার্ধক্যে সে সেইভাবে দেখবে সেটা আমি ঠিক সেভাবে মেনে নিতে পারছি না, কারণ এমন অনেক দেখেছি যে একটি মাত্র সন্তান, ইভেন মানে কন্যা সন্তানই আমি বলবো, তারা কিন্তু হয়তো দেশের বাইরে রয়েছে কিন্তু মা বাবাকে সাথে করে ওখানে নিয়ে যাচ্ছে এবং যতটা সম্ভব তাদের সে যত্ন করে দায়িত্ব নিয়ে দেখছে। আবার উল্টোটাও হয় না যে তাও না, তাও হচ্ছে, কিন্তু তার মানে এটাই নয় যে দুটো সন্তান হলে বা মানে একের বেশি সন্তান হলেই যে মা বাবার বার্ধক্যের সময় ওরা দেখবে না বা দেখবে, এই বিষয়টা খুব একটা যথাযথ যুক্তি নয় বলে আমার বিশ্বাস।
1: সত্যি সত্যি মানে বুড়ো বয়সের লাঠি ভেবে যদি সন্তানকে নেওয়ার কোনো কিন্তু যুক্তি নেই এর মধ্যে, আমার যেটা মনে হয়।
0: দেখো না, কথাই ছিল না যে নাতি হয়েছে দেবে এবার ছাতি, এই যে একটা এগুলো কিন্তু ধারাগুলো চলে এসছে, মানে আগে থেকে আমাদের কনসেপ্টগুলো কিভাবে মাথায় মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেন মেয়ে হলে কি সে দিত না, এটা অবশ্য অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি কন্যা সন্তানের বিষয়ে, কিন্তু তার পরেও মানে আমার মনে হয় যে যেটা বলছিলে তুমি যে একের অধিক সন্তান হোক, দেখাটা ভালোবাসাটা সেটা প্রত্যেকটা
1: সেই সন্তানকে কতটা মানুষ করে তার মধ্যেই কিন্তু বিষয়টা লুকিয়ে আছে, যে সন্তানকে ভালোবাসা স্বাবলম্বী হওয়া শেখাতে হবে, সন্তান একটি দুটি তিনটি কিন্তু পার নয়।
0: সেই জন্য সন্তানের যে মানে মানে ছোট থেকে বড় করে ওঠার যে প্রপার শিক্ষা, শুধু প্রাথমিক মানে প্রথাগত শিক্ষা নয়, যেটা আমাদের একজন মানুষ করে গড়ে তুলতে সহায়তা করে, সেই শিক্ষাটুকু যদি সন্তানের উপর আমরা মাথার মধ্যে সেটা ঢুকিয়ে দিতে পারি, তাহলে একটা হোক না দশটা সন্তান আমাদের ঠিক আমাদের সাথে থাকবে।
1: ঠিক, তোমার কথা থেকে এটাই মানে দাঁড়াচ্ছে যে সে একা হলেও কিন্তু পাশে দাঁড়াবে অবশ্যই। আরেকটা বিষয় দেখি যে একটা মেয়ে সন্তান হয়েছে যে আরেকবার চেষ্টা করতেই হবে, এরকম একটা কনসেপশন কিন্তু দেখা যায় বা পারিবারিক চাপও আসে অনেক ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কি বলবে যে 2026 দাঁড়িয়ে রয়েছে, এই প্রশ্নটা কি এখনো প্রাসঙ্গিক?
0: যে তুমি বললে আমি মানে একটু আগে কথা বলতে বলতে বললাম না যে বিষয়টা চলে এসেছিল আমার, মানে এই যে কন্যা সন্তান নারীদের নিয়ে কথা, এই যে মহিলা মহলদের মতো অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর সাথে মানে কোনো না কোনোভাবে এতটা সম্পৃক্ত হয়ে গেছি যে যে কোনো বিষয়ে মানে উঠলেই মনে হয় এই বিষয়গুলো মানে মানে বলতেই হয় কিছু না মানে মনে বলতেই হয়। আমার
1: সত্যি এই বিষয়গুলো এতটাই প্রাসঙ্গিক, মানে যতবার আলোচনায় আসুক মানে ততটাই কম, আরও বেশি বেশি করে কিন্তু আলোচনায় আনতেই হয়।
0: এই যে কন্যা সন্তান হলেই আরেকটা মানে পুত্র সন্তানই আমি বলবো, আশাটা কি থাকে আমার পুত্র সন্তান হবে, এর পেছনে কারণটা কি, রিজনটা কি দেখাচ্ছে, যে আমার বংশ রক্ষা করবে কি,
1: একদম
0: এই ধারণাগুলো থেকে যে আমরা 2026 এখনো বেরোতে পারছি না, এটা কিন্তু খুবই লজ্জাজনক আমি মনে করি।
1: মানে অনেকটাই হয়তো পরিবর্তন এসেছে,
0: পরিবর্তন তো অবশ্যই এসেছে, না হলে আজকে এখানে আমি এবং তুমি বসে আছি, আমাদের দুজনেরই একটা করে কন্যা সন্তান, তাহলে পরিবর্তন যদি না হয় তাহলে এটাও হতো না, আমরা তো জ্বলন্ত দৃষ্টান্ত, এবং আমাদের মতো এমন অনেকেই রয়েছে যাদের একটি মাত্র কন্যা সন্তান রয়েছে। তাছাড়া আমাদের মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে

0: বিভিন্ন স্কিম, যেমন সবচাইতে উল্লেখযোগ্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম রয়েছে, কন্যা সমৃদ্ধি যোজনা রয়েছে, যেগুলিতে যে বেটি বাঁচাও বেটি পড়াও মধ্যে হয়তোবা অর্থনৈতিক কোনো বিষয়টা সেরকমভাবে ইনক্লুড নেই, কিন্তু মেয়েদেরকে শিক্ষিত করতে হবে সেই বিষয়টাকে মাথায় রেখে
1: অনেক সুযোগ সুবিধা সুযোগ খুলে রাখা হয়েছে মেয়েদের জন্য।
0: কন্যা সমৃদ্ধি যোজনাতে অর্থনৈতিকভাবে তাকে খুব সম্ভবত যদি ভুল না করি 250 টাকা থেকে 1,05,000 এই অ্যামাউন্টটার মধ্যে আমরা করতে পারি ওদের জন্য পলিসি যে স্কিমটা রয়েছে, যেটা ভবিষ্যতে তাকে উচ্চ শিক্ষিত হতে উচ্চ শিক্ষা নিতে তাকে সহায়তা করবে, অনেকটাই সাহায্য করবে। এই যে সরকারের এই ভাবনাগুলো, তারপরে এক কন্যা সন্তানের জন্য বিভিন্ন ধরনের এগুলো স্কলারশিপ বলো স্কিম বলো এমন অনেক কিছুই রয়েছে। প্রগতি অনেকটাই, আমাদের দেশ অনেকটাই এগোচ্ছে, আমাদের মাননীয় সরকার আমাদের যারা রয়েছেন তাদের নেতৃত্বে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে, এবং এক কন্যা সন্তান যে কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্ব রাখে তার জন্য আলাদা করে কন্যা সন্তানের জন্য বিশেষ কিছু আমাদের স্কিম যেটা বললাম রয়েছে। একটা কন্যা সন্তান হলে আরেকটা কন্যা আরেকটা মানে সন্তান হতেই হবে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় এই সময় দাঁড়িয়ে যেটা বললাম প্রথমে খুব একটা লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ, কারণ কেন কন্যা কি বংশের নয়, একটা মানুষ যে তার ছোট থেকে মা বাবা এই পরিবারে জন্মগ্রহণ করেছে, সে যদি ইন ফিউচার অন্য একটি পরিবারের হয় বিয়ে করে যায়, তার ফলে কি হয় আমাদের প্রথাগত নিয়মে হয়তো গোত্র পরিবর্তন এমন অনেক কিছু বিষয় থাকে, কিন্তু সে তো তার মা বাবার সন্তান থেকেই যায়।
1: একদম একদম। আর সেক্ষেত্রে আরেকটা বিষয়, মেয়েটি যখন জানে যে একটা মেয়ে সন্তান হয়েছে বলে মানে তার মা বাবা মানে আবার সেই অ্যাডেম নিচ্ছে যে আরেকটা ছেলে সন্তানে, সেক্ষেত্রে ওর
0: তার মানসিকতাটা তখন কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তা এখন ওই যে ছেলে মেয়ে হলে তখন ওই যে কিছু কিছু ডিসক্রিমিনেশন কিন্তু এখনো থাকে, ওই বড় মাছটা ছেলের পাতে দেওয়া, মেয়েটাকে বলা যে তুই আস্তে করে হাঁট, তুমি এভাবে জোরে কথা বলবে না, এই বিষয়গুলো যখন দেখা যায়। আরেকটা হলো সব ক্ষেত্রে, আবারও বলবো সব ক্ষেত্রে সবার মানসিকতা
1: একদম না, অনেকটাই পরিবর্তন হয়েছে,
0: কিন্তু এখনো বিভিন্ন সাইডে গেলে আমরা এই দৃশ্যগুলো কিন্তু দেখতে পাই যে এই ডিফারেন্স। আর এটা যে কতটা প্রভাব ফেলে একটা কন্যা সন্তানের বা মেয়ে তার মেয়েটির উপর, সেটা তো বলে বোঝাবার মতন কিছু।
1: কিন্তু এই দায়িত্বগুলো কিন্তু আমাদেরই নিতে হবে, অবশ্যই কাউকে দোষারোপ করার নেই, আমরা মায়েরাই কিন্তু হয়তো এর জন্য
0: অনেকটাই দায়ী। কারণ আমরা মায়েরাই যদি সেভাবে শেখাই যে তুমি এইভাবে চলাফেরা করো, মেয়েকে যখন আমরা বলি তখন যদি ছেলেকেও বলি মেয়ের প্রতি বা কোনো নারীর প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটাকেও তুমি পরিবর্তন করো, তুমি ওই দৃষ্টিতে না দেখে তুমি তোমার একটা সুন্দর দৃষ্টিতে তাকাও, তাহলে কিন্তু এই শিক্ষাগুলো যদি আমরা ছোট থেকে ইনপুট করতে থাকি তাহলে হয়তো সমাজ অনেকটাই পরিবর্তন হবে, এবং এই প্রশ্নগুলোর হয়তো আগামীতে আর কোনো মানে উল্লেখ করার প্রয়োজন হবে না।
1: একদম, মানে সেটা সেই দায়িত্ব নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। বিশ্ব জনসংখ্যা দিবসের প্রাক্কালে আমরা রয়েছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, অবশ্যই কিন্তু এই আলোচনা থেকেই কিন্তু আমাদের সংকল্প নিতে হবে।
0: অবশ্যই
1: একদম। আর একটা বিষয়, যে আর্থিক দিক, এক বনাম দুই সন্তানের পড়া বিয়ে স্বাস্থ্য হিসেবটা কেমন একটু সংক্ষেপে, কারণ সময় বলছে আমাদের অনেক কিছু রয়েছে আলোচনা।
0: হ্যাঁ, যেটা বলছিলাম আসলে এই বিষয়গুলো অলরেডি আমাদের আলোচনায় চলে এসেছে, যে একটা সন্তানের ক্ষেত্রে আমরা যতটা এফোর্ট দিতে পারবো, যেমন তাকে ততটা মানে শিক্ষা ভালো একটা মানে ইনস্টিটিউশনে তাকে পড়ানো, তার স্বাস্থ্যের দিকে তার খাওয়া দাওয়া প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমরা যতটা বেশি লক্ষ্য রাখতে পারবো তাকে যতটা, এই ক্ষেত্রে কিন্তু মায়ের ইচ্ছার উপর একটা বিশেষ গুরুত্ব রয়েছে।
1: একদম,
0: মায়ের ইচ্ছার বিষয়। এখন মা যদি মার ইচ্ছা যদি ইয়ে হয়, যে মায়েরও কিন্তু ফিজিক্যালি তার সেই ক্ষমতাটুকু থাকতে হবে, যে একটা সন্তানের পর তার আরেকটা সন্তান নেবার ক্ষমতা কতটা রয়েছে, সেই বিষয়টাও ভীষণভাবে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। যে সে হয়তো তার শারীরিক সেই ক্ষমতা নেই, কিন্তু তার ওপর চাপানো হচ্ছে যে না তোমাকে আরেকটা সন্তান, তো সেই বিষয়টাকেও মানে লক্ষ্য রাখা আমার মনে হয় পরিবারের একটা নৈতিক দায়িত্ব, এবং সব কিছু মিলিয়ে পরিবারের ভূমিকা এই ক্ষেত্রে আমার মনে হয় বিশেষ গুরুত্ব রাখে।
1: ঠিক, অবশ্যই অবশ্যই পুরো পরিবারকেই কিন্তু সেই দায়িত্বটুকু নিতে হবে, অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। আর যে বিষয়টা এক্ষুনি বললে যে অর্থনৈতিক দিক সামাজিক সমস্ত কিছু কিন্তু ভাবতে হবে, মায়ের শরীর এবং মনের ওপর চাপ দ্বিতীয় সন্তানকে কিভাবে এফেক্ট করে সেটা কিন্তু অবশ্যই পরিবারকে ভাবতেই হবে তাহলে সিদ্ধান্তটা নেব কিভাবে, এক না দুই, সেই ক্ষেত্রে যদি একটা ছোট্ট ফর্মুলা আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলা যায়।
0: ওই সেটাই

0: আমি বলবো যে সেক্ষেত্রে প্রথমে প্রত্যেকের পরিবারের ভাবনা চিন্তা আলাদা, সেই পরিবারের ভাবনা, বিশেষ করে মায়ের ইচ্ছে, মায়ের শারীরিক ক্ষমতা, তার অর্থনৈতিক কাঠামো, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে তার গোটা পরিবারকে, বিশেষ করে সন্তানের প্যারেন্টস যারা মা বাবাকে, এই ডিসিশনটা পার্সোনালি খুব স্ট্রংলি নিতে হবে এবং আগামী দিনের জন্য ভাবতে হবে। সন্তান যদি মানুষ হয়, এক হোক কি দুই হোক, সামাজিক ব্যবস্থা, পারিবারিক অবস্থা, সব কিছুর কথা মাথায় নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে।
1: অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু শুনলাম, কিন্তু এই যে সময় দিয়েই আবার শেষ করতে হচ্ছে, সময় বলছি আজকের মতো এখানেই শেষ করতে হবে। শেষে বলি যে সন্তান একটাই হোক বা দুটোই হোক, সন্তান যেন মানুষ হয়,
0: মানুষের মতো মানুষ, সত্যি মান এবং হুশ সমৃদ্ধ মানুষ।
1: ঠিক, যদি বলি একটা তারা আকাশ আলো করে দিতে পারে, আবার হাজার হাজার মশালও কিন্তু আঁধার কাটাতে পারে না, এটাও কিন্তু আমরা ভাবতেই পারি। সো সেই ক্ষেত্রে আমাদের নিজের চিন্তা বিবেচনাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এগিয়ে চলবো। আর সন্তান, আজকের যে আলোচনা ছিল বিশ্ব জনসংখ্যা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের অত্যন্ত প্রাসঙ্গিক এই বিষয়ে তোমার কাছ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ মতামত পেলাম। সত্যি আমার পাশাপাশি যারা শ্রোতা বন্ধুরা এই আলোচনা শুনেছেন তারা অবশ্যই কিন্তু ঋদ্ধ হবেন আশা করি। অবশ্যই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকেও তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। শ্রোতা বন্ধুরা, আজকের যে আলোচনা ছিল সন্তান দুটি ভালো না একটি আলো, এই আলাপচারিতা আমরা এতক্ষণ শুনলাম। স্টুডিওতে আমার সঙ্গে আলাপচারিতায় যিনি ছিলেন এ রাজ্যেরই একজন প্রখ্যাত বাচিক শিল্পী তথা গ্রন্থাগারিক শাউলি রায়। শাউলিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো মহিলা মহলের আসর থেকে। নমস্কার সবাইকে।
2: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে, ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তিন দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরেই ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব, বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণাপত্র আজ প্রকাশ করেছেন। এই ঘোষণাপত্রে উভয় নেতাই ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত ও অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্যকর সামুদ্রিক সহযোগিতা অপরিহার্য। যৌথ ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ লক্ষ্যের ক্ষেত্রে সামুদ্রিক সহযোগিতার কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন।
3: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
2: বাণিজ্যিক

0: সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
1: हम भारत में हाइड्रो प्रोजेक्ट्स, ग्रीन हाइड्रोजन, सोलर मॉड्यूल्स और विंड मिल्स के लिए मैन्युफैक्चरिंग इकोसिस्टम तैयार कर रहे हैं। भारत ने 2030 तक 500 गीगावाट रिन्यूएबल एनर्जी और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতে জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ার প্রধানের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে।
2: We share a focus on deepening and diversifying the relationship between our countries so we can continue to grow from strength to strength. Today we have done exactly that across the breadth of our relationship. With new landmark agreements, we are expanding our relationship across defence and security, education, science and technology, and energy security and critical minerals. Prime Minister Modi and I have released a joint declaration on defence and security cooperation to deepen our practical partnership.
0: 3 দিন সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বেশ কিছু মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্দোনেশিয়ায় যানবাহন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত জানিয়েছেন, দিল্লি, কলকাতা বা বেঙ্গালুরুর মতো ভারতের বড় বড় শহরের মানুষ যখন ইন্দোনেশিয়ায় বেড়াতে যান, তখন সেখানকার রাস্তায় পা দিয়েই যে জিনিসটা তাদের সবচেয়ে আগে চোখে পড়ে তা হল এক অদ্ভুত শান্ত পরিবেশ। এমনকি ব্যস্ততম রাজধানী জাকার্তায় রোজ হাজার হাজার গাড়ির ভিড় লেগে থাকলেও আমাদের চীনা শহরের মতো সেখানে অহেতুক বিরক্তিকর হর্নের আওয়াজ একেবারেই উধাও। ইন্দোনেশিয়ার ট্রাফিক শৃঙ্খলা দেখলে মনে হয় এটা যেন ওখানকার মানুষের একটা রোজকার নিয়ম। আসলে ইন্দোনেশিয়ার চালকেরা হর্ন বাজান শুধুমাত্র চরম বিপদে পড়লে বা অন্য কাউকে সতর্ক করার জন্য, তাছাড়া বাকি সময়টায় ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রেখে রাস্তায় গাড়ি চলে। ইন্দোনেশিয়ার জীবনযাত্রায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোকে সাধারণত অভদ্রতা হিসেবে দেখা হয়। আমাদের মতো দেশের পর্যটকদের কাছে যেখানে হর্ন বাজানোকে গাড়ির একটা আবশ্যিক অংশ বলেই ধরে নেওয়া হয়, সেখানে ইন্দোনেশিয়ার এই শান্ত আর নীরব রাস্তাঘাট সত্যই এক দারুণ স্বস্তির অভিজ্ঞতা এনে দেয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভুবনেশ্বরের ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারতের গভীর সমুদ্রের মৎস্য সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের লক্ষ্যে এক যুগান্তকারী জাতীয় প্রকল্পের সূচনা করেছেন। ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতিকে দেশের সমৃদ্ধির এক অন্যতম হাতিয়ার হিসেবে বর্ণনা করে তিনি যুব সমাজকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ এবং সামুদ্রিক পেশাকে আপন করে নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে এই ক্ষেত্রটি আগামী দিনে বিকশিত ভারত গড়ার প্রধান ভিত্তি হয়ে উঠবে। দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এক বড় উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের প্রায় 22 লক্ষ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যার মোট মূল্য 9,404 কোটি টাকা। দেশের কৃষিকাজে উৎপাদন বাড়াতে 2014-15 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এর লক্ষ্য হল জমি তৈরি, বীজ বোনা, জলসেচ, ফসলের সুরক্ষা এবং ফসল কাটা থেকে শুরু করে তা ঘরে তোলা পর্যন্ত চাষের প্রতিটি ধাপে আধুনিক মেশিন ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান, বাহরিন, কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং পারস্য উপসাগরে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির ভঙ্গ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হল। এর আগে গতকাল ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি এবং বন্দর এলাকায় আঘাত হানে। ওমান উপকূলের কাছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রেক্ষিতেই ওই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকের আক্রমণ পাল্টা উভয় পক্ষের দিক থেকেই আরও বড় আকারের ছিল বলে মনে হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বাহিনীর সদর দপ্তর বাহরিনে অন্তত দুবার সাইরেনের শব্দ শোনা গেছে। বাহরিন, কুয়েত বা কাতারে ক্ষয়ক্ষতির বিশেষ

0: বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সেদেশের দিকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাহরিন ও কুয়েতে হামলার দায় ইরানের রেভলিউশনারি গার্ড স্বীকার করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারা ছবিও প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অবাধ স্বাধীনতা ফিরিয়ে আনাই এই আক্রমণের উদ্দেশ্য। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল নিরাপত্তা বাহিনী জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে এবং সেখান থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা জঙ্গিদের সহায়তাকারী হাজি লাতিফের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিল্লাওয়ার এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে এই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। রাবাগের বাসিন্দা লাতিফকে গত 2রা জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে কয়েক বছরের সীমান্ত পেরিয়ে 1 ডজনের বেশি জঙ্গির অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ রয়েছে এবং পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে। হিরানগর সেক্টরের বাবিয়া সীমান্ত গ্রাম থেকে গতকাল সন্দেহভাজনক ব্যক্তিকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। নিজেকে প্রেম বলে পরিচয় দেওয়া বছর 45-এর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপ প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি।

আপনারা শুনছেন লোকগীতি। এবারে শুনবেন শিল্পী উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে আমাদের আজকের এই পর্বের সর্বশেষ লোকগীতিটি।

আপনারা শুনছেন লোকগীতি। এবারে শুনবেন শিল্পী উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে আমাদের আজকের এই পর্বের সর্বশেষ লোকগীতিটি।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি এবং তারপরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: मेहता दल की कप्तानी करेंगे। भारत और इंग्लैंड के बीच 5 मैचों की T20 श्रृंखला का चौथा मुकाबला आज रात 10 बजे से ब्रिस्टल के काउंटी ग्राउंड में खेला जाएगा। आज दोपहर के सत्र में घरेलू शेयर बाजार के प्रमुख सूचकांक लगभग 0.7% की बढ़त के साथ कारोबार कर रहे थे। नवीनतम रिपोर्ट के अनुसार सेंसेक्स 565 अंक चढ़कर 77,069 पर और निफ्टी 168 अंक बढ़कर 24,050 पर पहुंच गया। अंत में मुख्य समाचार एक बार फिर। भारत और ऑस्ट्रेलिया ने यूरेनियम आपूर्ति और महत्वपूर्ण खनिज गलियारे पर ऐतिहासिक समझौतों पर हस्ताक्षर किए। साइबर प्रौद्योगिकी और आपूर्ति श्रृंखलाओं पर ऑस्ट्रेलिया भारत साझेदारी की शुरुआत हुई। प्रधानमंत्री नरेंद्र मोदी और ऑस्ट्रेलिया के प्रधानमंत्री एंथनी अल्बनीज के बीच मेलबर्न में वार्षिक शिखर वार्ता। श्री मोदी ने कहा, द्विपक्षीय संबंध गहरे आपसी विश्वास पर आधारित विस्तृत युग में प्रवेश कर चुके हैं। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने भुवनेश्वर में खुले समुद्र के मत्स्य संसाधनों के सतत उपयोग के लिए राष्ट्रीय मिशन का अनावरण किया। मॉनसून पूरे देश में सक्रिय, लगातार बारिश से राष्ट्रीय राजधानी क्षेत्र में जनजीवन प्रभावित। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी अगरतला जानिए दीजिए आबहवार विज्ञप्ति। आबहवा दफ्तर থেকে প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু অঞ্চলে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত সর্বোচ্চ তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 83%। এখনও পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 58.1 মিলিমিটার। এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলাগুলিতে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দেব আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। দ্বিতীয় অধিবেশনে রয়েছে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতির শিল্পী মধুসূদন বৈরাগ্য। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বাংলা পদ্য খেয়া থেকে পাঠ দেবেন নরসিংহগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দত্ত হালদার। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে রাজ্যে ড্রাগ থেকে HIV সংক্রমণ বাড়ছে প্রসঙ্গে বলবেন ডক্টর কনক চৌধুরী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন রুনা লাইলার কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সমীক্ষা। রাত 8:10 অনুষ্ঠান ছায়াগীতি। রাত 8:30 ভক্তিমূলক গান শিল্পী মুকেশ। রাত 9:00 আধুনিক গান শুনবেন অরিন্দম রায়চৌধুরীর কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 নতুন আলোর দিশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশন আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 4:58। এতক্ষণ আমি শিল্পী ভট্টাচার্য ছিলাম আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন অনামিকা ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

আন্ধে ছায়াছবি থেকে গানটি শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন বালিকা বধূ ছায়াছবি থেকে, শিল্পী অমিত কুমার।

ধরম করম ছায়াছবি থেকে গানটি শুনলেন কিশোর কুমার, আশা ভোসলে, মুকেশ এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। চিত্রগীতে অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন লোকগীতি, শিল্পী মধুসূদন বৈরাগ্য।

আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ নবম শ্রেণীর বাংলা কবিতা খেয়া সম্পর্কে পাঠ দিচ্ছেন।

0: নরসিংগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দত্ত হালদার।
1: কাছে উদূরে বসে থাকা সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমরা বাংলা যে পাঠ্যটি পাঠ ও আলোচনা করব তা সকল বিদ্যাজ্যোতি স্কুলগুলির নবম শ্রেণীর পাঠ্য। পাঠ শুরু করার আগে তোমাদের জন্য দুটি প্রশ্ন। দুটি জলযানের নাম করো তো তোমরা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছ নৌকা, জাহাজ। এবার বলো তো, গ্রামাঞ্চলে নদী পার হওয়ার জন্য কোন জলযানটি ব্যবহার করা হয়? হ্যাঁ, তোমরা ভাবছ নৌকা। আর নৌকার আরেকটি সমার্থক শব্দ হলো খেয়া। আজকে আমাদের পাঠের বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা। পাঠের শুরুতে আমরা কবি পরিচিতি সম্বন্ধে একটু জেনে নিই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, যা 1861 সালের 7ই মে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। তিনি ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। তার ঠাকুরদা ছিলেন বিখ্যাত প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তখনকার দিনে ইংরেজদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। সে সময় ঠাকুর পরিবার ছিল সাহিত্য সংস্কৃতি চর্চার পীঠস্থান। এই কারণে রবীন্দ্রনাথ তার জীবন ও কর্মসাধনাকে অনেক বেশি সমৃদ্ধ করার সুযোগ পান। কবির পড়াশোনা নানা শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন ওরিয়েন্টাল সেমিনারি, ক্যালকাটা ট্রেনিং একাডেমি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি। এছাড়া তিনি একাধিক বিষয় শিক্ষকের কাছেও পড়াশোনা করেন। রবীন্দ্রনাথ ছিলেন জমিদার পরিবারের, তাই তিনি পিতার আদেশে বাংলাদেশে জমিদারের কাজের দেখাশোনাও করতেন। তিনি ব্যক্তিজীবনে মনে করতেন চার দেয়ালের মধ্যে শিক্ষা অসম্ভব, তাই শান্তিনিকেতনে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত পরিবেশে শিক্ষার ব্যবস্থা করেন। তিনি নোবেল পুরস্কার লাভ, জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, নাইট উপাধি ত্যাগ এবং রাখিবন্ধন উৎসবের সূচনার মতো প্রভৃতি ঘটনা তার জীবনে উল্লেখযোগ্য ঘটনা। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য রচনা শুরু করেন। তার উল্লেখযোগ্য রচনাবলী ভানুসিংহের পদাবলী, মানসী, মহুয়া, উপন্যাসের মধ্যে চোখের বালি, ঘরে বাইরে, শেষের কবিতা প্রভৃতি। গল্পগুচ্ছের মধ্যে আছে কাবুলিওয়ালা, ছুটি, সমাপ্তি ইত্যাদি। প্রবন্ধের মধ্যে কালান্তর সাহিত্য, নাটকের মধ্যে রাজা ও রানী, ডাকঘর, রাজর্ষী প্রভৃতি। 1913 খ্রিস্টাব্দে 13 নভেম্বর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি একমাত্র প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন সাম্মানিক ডক্টরেট ডিগ্রি। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, যা বাংলা 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ, কলকাতায় কিছুকাল রোগভোগের পর কবি প্রয়াত হন। আমাদের আজকের পাঠ খেয়া কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের সেই কাব্যগ্রন্থের সেটা 19 সংখ্যক কবিতা। মূল গ্রন্থে কবিতার সংখ্যা 79। কবির বক্তব্য থেকেই জানা যায় চৈতালির বেশিরভাগ কবিতাই চৈত্র মাসে লেখা। বাংলাদেশে ঠাকুর পরিবারের জমিদারি থাকায় রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে বহুদিন অতিবাহিত করেন এবং নানা নদীর সঙ্গে তার পরিচয় ঘটে। তাদের নিজস্ব নৌকা থাকার ফলে তিনি নদীবক্ষে যা দেখেছেন তার অনেক কিছু তার গল্পে, উপন্যাসে শিল্পরূপ দান করেছেন। খেয়া তেমনি একটি কবিতা, সহজ, সরল, স্পষ্ট ও চতুর্দশপদী। আমি কবিতাটি পাঠ করছি, তোমরা শোনো এবং মনে মনে পাঠ করো। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতাতি দুই তীরে কেবা জানে নাম, দুহাপানি চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে, কেহ যায় ঘরে,

পাশে ঘর হতে। কত সরল সুন্দর স্পষ্ট কবিতা। এবার আমরা এই লাইনগুলির অর্থ বুঝবার একটু চেষ্টা করব। দেখো, খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কবি বাংলাদেশে থাকাকালীন সময়ে নদী পারাপার এবং নদীর সঙ্গে ওনার গভীর সম্পর্ক ছিল। উনি নদীর আশেপাশের মানুষগুলি সম্বন্ধে অনেক, তাকে কেন্দ্র করে মানুষের যে নিত্য নৈমন্তিক জীবন তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি দেখেছেন খেয়ার সাহায্যে নদী তীরস্থ মানুষজন পারাপার করে, তারা কেউ ঘরে যায়, কেউ বা ঘর থেকে বাইরে নানা উদ্দেশ্যে বের হয়। পৃথিবীর আধুনিক সভ্যতা দৃপ্ত মানুষ যুদ্ধ দাঙ্গা রক্তপাত এইসবে উন্মত্ত, কিন্তু নদীকেন্দ্রিক পল্লী সভ্যতা এসব তাপ উত্তাপ থেকে মুক্ত। কবি খেয়া পারাপারের মানুষজনের এই রূপ বর্ণনা করে কবির স্বস্তি অনুভব করছেন। এরপরের দুই লাইন দেখো, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এই দুইটা লাইনের সাধারণ অর্থ আমরা দেখতে পাচ্ছি। দুই তীরে দুই গ্রামের মধ্যে জানাশোনা আছে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে, সকাল হইতে সন্ধ্যা তারা আনাগোনা করে দেখাশোনা করেন। শান্ত সহজ সরল গ্রাম্য মানুষের যে জীবন প্রবাহ তার প্রতিটা মুহূর্ত কবির চোখে পড়েছে। এখানে তিনি নদীর দুই তীরের দুই গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক জানাশোনার কথা বলেছেন, কিন্তু এসবই সম্ভব হয়েছে মানুষের উদয়াস্ত খেয়া পারাপারের মাধ্যমে। পৃথিবীর সভ্যতা কত বিচিত্র রূপ! এই বিচিত্র রূপে একদিকে যেমন দ্বন্দ্ব হানাহানি, আরেকদিকে আছে সহজ সরল গ্রাম্য পল্লী প্রকৃতির রূপ। এরপরের দুই লাইন দেখো, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। পৃথিবীতে যে দ্বন্দ্ব সর্বনাশ এগুলি কবিকে সবসময় মর্মাহত করেছেন। কবি সবসময় মনুষ্যত্ব এবং মনুষ্যত্বহীনতা নিয়ে লিখেছেন। ভাবনার গভীরে গিয়ে তিনি এই সত্য তুলে ধরেছেন। পৃথিবীতে মানুষে মানুষে দেখা যায় কত দ্বন্দ্ব কত সর্বনাশ সাধন, কত চাওয়া পাওয়া ক্ষমতার লোভ ভোগ বাসনা। অথচ নৌকা শুধু পারাপারের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে, সেখানে প্রকৃতির কোনো শান্ত স্নিগ্ধ রূপ শুধু প্রকাশ পাচ্ছে। আর দ্বন্দ্ব সর্বনাশ এগুলি যে ইতিহাসে স্থান পাচ্ছে, এই পল্লী প্রকৃতির সাধারণ রূপ সেই ইতিহাসে স্থান পাচ্ছে না। কবি এটাই এই দুই লাইনের মাধ্যমে বলতে চেয়েছেন। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। এই দুই লাইনের মধ্য দিয়ে কবি ভেতরের যে অন্তর্নিহিত অর্থ বোঝাতে চেয়েছেন তা হলো, এই যে রাজশক্তির উত্থান পতন ঘটছে একটার পর একটা, তা রক্ত প্রবাহের মাধ্যমে। চারিদিকে দ্বন্দ্ব হানাহানি, রক্ত প্রবাহ ফেনাইয়া ওঠে, অর্থাৎ ফেনাচ্ছে সেই রক্ত প্রবাহ, এমনকি রাজশক্তির উত্থান পতন ফেনুচ্ছ্বাসিত হয়ে ওঠে। খেয়া কবিতাটি খেয়া বিষয়ক, সুতরাং সোনার মুকুটের প্রসঙ্গ না থাকাই স্বাভাবিক। কিন্তু কবি বলেছেন যে পৃথিবীর যান্ত্রিক বা নগর সভ্যতায় বহু হানাহানি রক্তপাত, বহু রাজশক্তির উত্থান পতন ঘটেছে। আর কত মুকুট কত ফুটে আর টুটে, সোনার মুকুট ফুটে অর্থাৎ প্রস্ফুটিত হয়, আর টুটে অর্থাৎ ভেঙে যায়। সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। মানুষ কি সভ্যতার নবনব তৃষ্ণায় ক্ষুধায় নতুন আবিষ্কারের নেশায় মানুষ মত্ত। সেখানে মানুষ তার জীবন মন্থন করে কত হলাহল অর্থাৎ বিষ এবং কত সুধা অর্থাৎ অমৃত। একদিকে বিষ আরেকদিকে অমৃত। আমরা পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের কথা আমরা জানি, সেখানে একদিকে বিষ উঠেছিল আরেকদিকে অমৃত উঠেছিল। কবি মানুষের জীবনেও সেটাই বলেছেন যে মানুষ তার জীবন মন্থনের মাধ্যমে একদিকে বিষ তুলছে আরেকদিকে অমৃত তুলছে। অমৃত অর্থাৎ সে গ্রাম্য প্রকৃতি, সহজ সরল সুন্দর প্রকৃতির কথা কবি বলছেন, আর বিষ অর্থাৎ ওই দ্বন্দ্ব হানাহানি মারামারি রক্তপাত এগুলিকে কবি বিষ মনে করেছেন।

শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এবার দুই তীরে মানুষ কেউ কারোর নাম জানে না। সহজ সরল ভাষায় কবি বলছেন, দুই তীরের মানুষ কেউ তাদের নাম জানে না, দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দুইখানি গ্রাম একজন আরেক এক এক গ্রাম আরেক গ্রামের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেটা অতি সহজ সরল, ওটাতে কোনো দ্বন্দ্ব হানাহানি মারামারির স্থান নেই। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কবি শেষ দুই লাইনে মনে হয় কবি এই যে দ্বন্দ্ব হানাহানি এগুলি কাম্য নয় সেই কথাই বলতে চেয়েছেন। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, অর্থাৎ এই খেয়া চিরদিন মানুষকে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে, জীবন তাদের সরল সহজভাবে চলে যাচ্ছে, সেখানে কোনো দ্বন্দ্ব হানাহানি মারামারির স্থান নেই, ইতিহাসে স্থান পাওয়ার ইচ্ছা নেই, তারা নিজের মতো করে চলছে, আর কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কবি এটাই বুঝাতে চেয়েছেন যে এভাবে চিরদিন নদী নদী স্রোতে খেয়া পারাপার হতে থাকে, আর কেউ সবাই ঘরে যায়, দ্বন্দ্ব হানাহানি মারামারি এগুলি কারোরই কাম্য নয়। কবি আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতার পূজারী। তিনি সারা জীবনই মনুষ্যত্ব ও মনুষ্যত্বহীনতার বিষয়ে নানা কথা বলেছেন। মানুষের সভ্যতা ও শিক্ষা সর্বদা মানুষের জন্য কল্যাণকর হবে, এটাই স্বাভাবিক। খেয়া কবিতায় কিছু ভাবনার পরিচয় ব্যক্ত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর এই ভাবনা তোমাদের মনে জাগ্রত হোক, তোমরা সেই কবির সেই ভাবনাকে বোঝো, তোমরাও উপলব্ধি করো যে এই দ্বন্দ্ব হানাহানি মারামারি পৃথিবীতে কাম্য নয়, সহজ সরল জীবনযাত্রাই কাম্য। এই কবিতাটিতে, খেয়া কবিতাটিতে আমরা দেখলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অতি সহজ সরল ভাষায় যে অন্তর্নিহিত অর্থগুলি বর্ণনা করেছেন তা প্রাসঙ্গিক। খেয়া নৌকা পারাপার, আমাদের দেখো এখানে পারাপার গ্রামারে আমরা করতে পারি, পারাপার পার যোগ অপার, সেটা আমরা সন্ধি বিচ্ছেদে করতে পারি। তোমাদের স্বরসন্ধি আছে পারাপার পার যোগ অপার। এবার কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো, এই কবিতার মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ যখন বাংলাদেশে ছিলেন তখন বিভিন্ন কাজে ওনার পরিবারের জমিদারি থাকায় বাংলাদেশে অতিবাহিত করতে হয়েছে এবং নানা নদীর সঙ্গে তার পরিচয়ও ঘটে। তাদের নিজস্ব নৌকা থাকার ফলে তিনি নদীভক্ষে যা দেখেছেন তার অনেক কিছু তার গল্পে উপন্যাসে শিল্পরূপ দান করেছেন। খেয়া তেমনই একটি কবিতা। সেই কবিতায় কবি নদীর এপার এবং ওপারের মানুষের সহজ সরল জীবনযাত্রা বর্ণনা করেছেন। পাশাপাশি পৃথিবীতে আরেকটা সভ্যতাও রয়েছে যেখানে দ্বন্দ্ব সর্বনাশ এগুলি নিয়ে ব্যস্ততা। কবি পল্লী প্রকৃতির সহজ সরল সভ্যতা এবং নাগরিক সভ্যতা, যে জটিল সভ্যতা, সেই দুইটা সভ্যতার বৈপরীত্য বুঝাতে চেয়েছেন এই খেয়া কবিতায়। নতুন নতুন কত গড়ে ইতিহাস, ইতিহাস গড়ায় মানুষ ব্যস্ত। মানুষ এই যে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এগুলি নিয়ে মানুষ পৃথিবীতে ইতিহাস গড়ছেন। আর ওই যে খেয়া নৌকা পারাপার সহজ সরল প্রকৃতি, সেই প্রকৃতি নিয়ে ইতিহাস রচনার কারোর ইচ্ছা নেই, কারোর চিন্তা নেই। আর খেয়ার যে খেয়ারও সেই চিন্তা নেই যে সে ইতিহাসে স্থান পাবে, তার একটা ইতিহাস, তাকে নিয়ে কেউ ইতিহাস রচনা করুক। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট রাজশক্তির উত্থান পতন বুঝাতে সোনার মুকুট কথাটা ব্যবহার করা হয়েছে। সোনার মুকুট কত ফুটে আর টুটে, কত সোনার মুকুট প্রস্ফুটিত হয় এবং কত তা ভেঙে যায়। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এখানে দুই তীরের মানুষের কবিতায় গ্রাম ও নগর সভ্যতার দুটি রূপকে তুলে ধরেছেন কবি। নগর সভ্যতার কুশ্রী রূপটা কবির চোখে ধরা পড়েছে, পাশাপাশি নদীকেন্দ্রিক গ্রামীণ সভ্যতার শান্ত নিরুপদ্রব, মানুষের মধ্যে সম্পর্কের নিবিড়তা, মুগ্ধ

0: হয়েছেন কবি। পল্লী সভ্যতার শান্ত ও আনন্দদায়ক হতে পারে দেখানোর জন্যই এই পঙ্ক্তিদ্বয়ের অবতারণা করেছেন কবি। আর সুধা মন্থনের কথাটা যে বলেছেন সেটাও তোমরা বুঝতে পেরেছ। কবি ক্ষমতালোভী ও ক্ষমতাভোগী মানুষের ক্ষুধাতৃষ্ণা নিবারণের জন্য প্রতিনিয়ত যে যুদ্ধ রক্তপাত ঘটে তাকে কোনোভাবেই গ্রহণ করতে পারেন না, সেটা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন কবি। আর কাঙ্ক্ষিত সামগ্রী পেতে গেলে জীবনে মন্থনের মাধ্যমে শুধু সুধা নয় হলাহল বা বিষও উঠে আসে, সেটা কবি বোঝাতে চেয়েছেন যে মন্থনের ফলে বিষও উঠে আবার সুধাও উঠে, অর্থাৎ অমৃত উঠে। শুধু হেতা দুই তীরে কে বাজানে নাম, দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এখানে দুই তীরের কেউ কাউকে চেনে না, কিন্তু একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, এক গ্রাম আরেক গ্রামের দিকে তাকিয়ে থাকে। এখানে নগর সভ্যতার কুশ্রী রূপটাই কবির চোখে ধরা পড়েছেন। কবি দেখেছেন যতদিন নদীর স্রোত থাকবে মানুষ ততদিনই খেয়ার সাহায্যে পারাপার করবে, সেখানে নগর সভ্যতার কুৎসিত হিংস্রতা কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। অর্থাৎ মানুষের জীবন ও নদী প্রবাহের মধ্যে শাশ্বত সত্যরূপের কথা বোঝাতে কবি এ কথা বলেছেন। যারা দ্বন্দ্ব হানাহানিতে বিশ্বাসী, কবি যেন পরোক্ষভাবে তাহাদের চেতনা ও চৈতন্যকে খেয়া পারাপারের দিকে আকর্ষণ করে ও বলতে চান মানুষের জীবন প্রবাহ এমনই হওয়া বাঞ্ছনীয় যেখানে পরস্পরের মধ্যে নির্মাণ করতে পারে সম্পর্কের সেতু যা শান্ত ও নিরুপদ্রব। তাহলে আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। সহজ সরল কবিতার মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যা বোঝাতে চেয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানবতার পূজারি ছিলেন, উনি মনুষ্যত্ব সম্বন্ধে এবং মনুষ্যত্বহীনতা সম্বন্ধে অনেক কিছু লিখে গেছেন। খেয়া কবিতা কবির ভাবনার গভীর থেকে যা বর্ণনা করেছেন তা আমরা আজকে পড়লাম। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনা গুণা, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হোলাহল উঠে কত সুধা, শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ। আজকের পাঠ এখানেই শেষ করছি।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন নবম শ্রেণীর বাংলা কবিতা খেয়া সম্পর্কে পাঠ দিলেন নরসিংহর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দত্ত হালদার। আকাশবাণী আগরতলা।

জানিয়ে দিচ্ছি আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসো সন্ধ্যে 6:30, এরপরে শুনবেন লোকগীতি, শিল্পী রুনা লায়লা। রাত 8:05 সমীক্ষা, ছায়া গীত। রাত 8:10, রাত 8:30 শুনবেন ভক্তিগীতি, শিল্পী মুকেশ। আধুনিক গান রাত 9:00, শিল্পী অরিন্দম রায় চৌধুরী। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। আজকের প্রসঙ্গ পারিবারিক বন্ধন, ব্যস্ত জীবনে সম্পর্কের যত্ন, এই বিষয়ে কথা বলতে আপনারা ফোন করুন 2326255 এই নম্বরে। কর্মখালী বিজ্ঞপ্তি।

সন্ধ্যা 10:10, নতুন আলোর দিশারি রাত 10:15। ককবরক অনুষ্ঠানে থাকছে হাবানি কক পান্ডা 7:00। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 29.6°C, সর্বনিম্ন তাপমাত্রা 25.3°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 93%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32°C এবং 26°C-এর মধ্যে। ত্রিপুরার সবগুলো জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: दीदी चाकरी पे गई थी।
2: अरे वाह अभिनंदन, এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থীর আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাগস থেকেও এইডস সংক্রমণ বাড়ছে। মাদকাসক্তি শুধু ব্যক্তির শারীরিক এবং মানসিক ক্ষতিই করে না, এর মাধ্যমে এইচআইভি এইডসের মতো মারাত্মক সংক্রমণের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে একই সূচ বা সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে এইচআইভি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কনক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, এজিএমসি, আগরতলা। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ড্রাগস বা মাদকাসক্তির সঙ্গে এইচআইভি এইডসের কী সম্পর্ক রয়েছে?
6: শুরু থেকে যদি আমরা বলি, তাহলে নার্কো ট্রাফিকিং যে শব্দটা ব্যবহৃত হয় আজকাল খুব বেশি, সেটা হচ্ছে যে বর্ডার ক্রস করানো ড্রাগের আদান প্রদান। এবং এই ড্রাগের আদান প্রদান করার সময় আমরা অস্ত্রের আদান প্রদানও করে তারা, এবং তাদের একটা রুট থাকে। যেমন ধরুন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের জন্য আমরা জানি যে গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে, ওদিকে লাওস, ভিয়েতনাম, বার্মা, তাদেরকে মিলে তো তারা মণিপুর দিয়ে প্রবেশ করে। আমাদের বাংলাদেশের পাশে যেহেতু আমরা চতুর্দিকে ঘিরে আছি, আমাদের ওইদিকেও এটার প্রভাব রয়েছে। ঠিক তেমনিভাবে আপনি মধ্যপ্রাচ্যের অঞ্চলে রেড ক্রিসেন্ট থাকে, ওখানে আফগানিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো মিলে একটা রেড ক্রিসেন্ট তৈরি করে। এইরকমভাবে এটা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, যাতে টাকা পয়সার তাদের কোনো অসুবিধা না হয়, তারা যাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে, সাধারণ মানুষকে চাপে রাখে। এবং এর সঙ্গে সঙ্গে এর হাতে ধরে যেটা আপনি বললেন যে শিরাপথে মাদকের ব্যবহার, শিরাপথে মাদকের ব্যবহার ভীষণভাবে ছড়ায়, এবং তাদের মধ্যে একটা আরেকটা জিনিস তৈরি করা হয়, বলা হয় যে তোমরা একে অন্যের কাছ থেকে রক্ত নিয়ে মানে নেওয়ার সময় যখন তোমরা পুশ করবে, তখন সম্পর্ক আরও সুন্দর হবে, ভালো হবে যখন আমরা একই সুই ব্যবহার করব। এই ধরনের মিথ ব্যবহার করা হয় ড্রাগ যারা ব্যবহার করেন তাদের মধ্যে। অনেকেই থাকেন স্কুল ড্রপ আউট, অনেকেই থাকেন হতাশাগ্রস্ত, অনেকে থাকেন মানসিকভাবে অসুস্থ, অনেকে থাকেন অসহায়, অনেকে থাকেন অপরাধী। তাদের মধ্যে তখন তারা গোল হয়ে বসে একই সিরিঞ্জ দিয়ে শুধু ড্রাগ নিচ্ছে তা না, খানিকটা রক্ত একজন আরেকজনকে ছড়িয়ে দিচ্ছে। বলা হচ্ছে যে ব্রাদারহুড, মানে ভ্রাতৃত্ব বোধের প্রভাবটা বাড়বে। তো এই ভয়ঙ্কর ব্যাপারগুলো ড্রাগের ক্ষেত্রে ঘটছে, যেটা আপনি বললেন, এবং সেই জায়গা থেকে আমাদের মধ্যে রোগ আরও বেশি ছড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে যে অন্য কোনো রুট নেই, বাবা মা জানেন না, সন্তান দেখা গেল এইচআইভি পজিটিভ, বা এমন ধরনের কথা আমরা শুনেছি, বাড়িতে মানে ইনসুলিন সিরিঞ্জ আছে,

0: কারণ বাড়ির একজন মা হোক বাবা হোক যাই হোক অভিভাবকের ইনসুলিনের মাধ্যমে মানে সিরিঞ্জের মাধ্যমে ইনসুলিন নিতে হয়, ওনার ডায়াবেটিস আছে বলে। সন্তান এসে সে স্কুল বা কলেজে পড়ে, সে এসে দেখলো যে এই সিরিঞ্জ তো আজকাল দোকান থেকে পাওয়া মুশকিল, কারণ এর মধ্যে কিছু পাবন্ধী আছে, যেহেতু এটার ব্যবহার হয় ড্রাগ ইঞ্জেকশন করার জন্য, শিরাপথে ড্রাগ নেওয়ার জন্য। তখন উনি ওই ছেলে কী করলো, সে তার অভিভাবকের অজান্তে তার সেই সিরিঞ্জ ব্যবহার করা শুরু করলো, এবং পরবর্তীতে এই সিরিঞ্জ তাদেরকে না জানিয়েই সে ওই জায়গায় রেখে দিল। পরবর্তীতে তার অভিভাবক যখন নিজের ইনসুলিন নিচ্ছে, তখন সে ওই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই সন্তানের কাছ থেকে সেই অভিভাবকের মধ্যে ছড়িয়ে পড়ল HIV। তো এটা জাস্ট একটা উদাহরণ। আমরা যেহেতু ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে থাকি, আমাদের কাছে খুব অল্প বয়সী ছেলেমেয়েরা আসছে যারা হ্যাপাটাইটিস বি পজিটিভ, সি পজিটিভ, সেই সঙ্গে HIV পজিটিভ। কারণ মনে রাখতে হবে এই ট্রিপল ভাইরাস হ্যাপাটাইটিস বি, সি, HIV তারা একই পথে চলাচল করে, তাদের ছোঁয়াচে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোঁয়াচের। আপনি এর আগেও শুনেছেন যে ম্যাডাম সমর্পিতা বলছিলেন যে বিভিন্নভাবে এটা ছড়ায়, আমরা জানি অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়, এটা ওই শিরাপথে মাদকের মাধ্যমে ছড়ায়, এটা মায়ের যদি হয় তাহলে সন্তানের জন্মের সময় তার মধ্যে ছড়াবে, বা যে রক্তর সঠিকভাবে স্ক্রিন হয়নি সেটা যদি যায়, বা কোনো অশোধিত যে কোনো রক্তের ব্যাপারে এটা ছড়াতে পারে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা আতঙ্কিত, কারণ আমাদের কাছে যেসব তথ্য আসছে তাতে দেখা যাচ্ছে যে স্কুল কলেজের কম বয়সী শিশুরা, ছেলেরা, 9 বছরের বাচ্চা পর্যন্ত HIVতে আক্রান্তর পথে যাচ্ছে শিরাপথে ড্রাগ ব্যবহারের মাধ্যমে। এবং আরও বড় ব্যাপার, এটা মোটেই আর এমন নয় যে ত্রিপুরী সম্প্রদায়ের মধ্যে বেশি বা বাঙালি সম্প্রদায়ের মধ্যে, এটা সবার মধ্যে এখন আছে। এবং আমরা সেই মানে বোকার রাজ্যে এখন চিন্তা করলে হবে না যে মানে যে আমি ভালো আছি, অন্য কে কী করলো তাতে আমার কিছু যায় আসে না। আমাদের ওই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমি সেই যে ইনসুলিনের সিরিঞ্জের উদাহরণটা দিলাম, তো এটা তো বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা,
1: একদমই
0: আপনার কোনো প্রিপারেশনই নেই। মানে আপনি যখন হঠাৎ করে ব্যাপারটা জানবেন যে আপনার সন্তান, একমাত্র সন্তান, যে ইঞ্জিনিয়ারিং কলেজে বা মেডিকেল কলেজে পড়ছে, যে পরবর্তীতে দেখা গেল বিয়ের পরে জানা গেল যে সেও HIV পজিটিভ, এবং তার থেকে তার স্ত্রীর মধ্যেও HIV পজিটিভ হচ্ছে, তো এখানে এখন আর আমাদের সেই মানে যে ভয়, যে দ্বিধা, যে স্টিগমা নিয়ে আমরা HIV সঙ্গে ছিলাম এতদিন ধরে, তার থেকে বেরিয়ে আসার অনেক অনেক সময় হয়ে গেছে। এখন এখন এখন আমরা কথা বলছি, এখন এইডস কন্ট্রোল সোসাইটি অনেক বেশি বিভিন্ন ধরনের কাজে কর্মে জড়িয়ে আছেন। আমরা এখন আজকের দিনে এই যে আপনার সঙ্গে আমরা আকাশবাণী আগরতলা থেকে যে বার্তা দিচ্ছি, সেই বার্তালাপের মুখ্য বিষয় হচ্ছে সমাজের মধ্যে সেই দ্বিধা দ্বন্দ্ব লজ্জা যাতে কেটে যায়। এটা একটা রোগ, এটা আমাদের মাধ্যমেই ছড়ায়, এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই গাফিলতিতে ছড়াচ্ছে, এবং কারো যদি এই রোগ হয় সে একজন রুগী, তাকে যাতে আমরা অভিশপ্ত না ভাবি, তাকে যাতে আমরা অপরাধী না ভাবি, সে চিকিৎসা নিতে গেলে তাকে যাতে আমরা দূর দূর করে না দেই, এবং তার সম্পূর্ণ অধিকার এবং রাইটসগুলোকে বজায় রেখে যাতে তাকে সাহায্য করা হয়।
1: একটা ব্যাপার যেটা লক্ষ্য করছি, আমরা নিজেরাও কাজ করেছি এই HIV/AIDS সচেতনতায়, সেই 2000 সাল থেকে শুরু করে 2005-06 আমরা এই আকাশবাণী আগরতলা থেকে আমাদের ট্রেনিংয়ের জন্য শিলং পাঠানো হয়েছিল, আমরা ওখানে ট্রেনিং করে এসে বিভিন্ন রকমের অনুষ্ঠান করেছি। তখন প্রচুর মানে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আমরা করতাম। তারপর যেটা দেখা গেল যে 2010-12 তারপর আস্তে আস্তে কিন্তু এগুলো একটু কমে এসেছিলো, আমাদের মনে হয়েছিল যে এটা হয়তো অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে। ইদানিংকালে আবার এই HIV/AIDS আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই ব্যাপারটা আপনি কী বলবেন?
0: ব্যাপার হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিসগুলো দিনে দিনে বিভিন্নভাবে বাড়তেই থাকে। খুব একে কমিয়ে ফেলা বা ম্যাজিকের মাধ্যমে বা কোনো জাদুর মাধ্যমে কমানো সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে আমরা যা দেখি সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, মানে বড় একটা হিমবাহের আমি যেই জায়গাটা দেখতে পাচ্ছি সেই জায়গার

0: আমি অল্পই দেখতে পাচ্ছি, তার নিচে অনেক জায়গা রয়ে গেছে। সে তো যার ফলে ওই জিনিসটার মধ্যে দাঁড়িয়ে আর বর্তমান অবস্থায় আপনি সারা পৃথিবীতে দেখুন যে একটা সবসময় অস্থিরতার ভাব চলছে। আমরা জেনারেশন জেড যাদেরকে বলছি বা নেক্সট জেনারেশন যাদেরকে বলছি, তারা ততটা বেশি সমাজের ব্যাপারে আসলে কতটুকু চিন্তা ভাবনা করছে এই ব্যাপারে আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হচ্ছি। কারণ তারা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমাদের বর্তমান জেনারেশনরা দেখতে পাচ্ছে যে দম্পতির মধ্যে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব এবং হোম ভায়োলেন্স বা ডোমেস্টিক ভায়োলেন্স দেখতে পাচ্ছে, ডিভোর্স দেখতে পাচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের হতাশা কাজ করে, তাদের মধ্যে যে প্রাপ্তিটা তারা চাইছে সেটা যদি না পায় তারা সহজেই হতাশ হয়ে যাচ্ছে, খেলাধুলা কমে গেছে নিজেদের মধ্যে যুবকদের মধ্যে, তখন তারা বিভিন্নভাবে বিভিন্ন ড্রপ আউট হোক বা পড়াশোনা করছে তারা হোক, কারণ এটা বিভিন্ন শ্রেণীর, আপনি শুধু বলতে পারবেন না যে গরিব ঘরে এটা হচ্ছে, আপনি শুধু বলতে পারবেন না শুধু প্রান্তিক অঞ্চলে এটা হচ্ছে। আপনি যদি যে চার্টগুলো যদি একবার চোখ বোলান, আপনি দেখবেন যে যেমন আছে ধলাইয়ে আমাদের বর্তমান, মানে আপনি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ এস্টিমেশন করেন বা হিসাব করেন এইচআইভির, আপনি ধলাইয়ে পাবেন প্রায় 1985 জন, সেখানে আমরা কিন্তু ওয়েস্ট ডিস্ট্রিক্টে পাচ্ছি 3716 জন। সুতরাং শিক্ষা বা দূরে থাকা বা গ্রামে থাকা কোনোটাই কিন্তু আমাদেরকে
1: এগুলো মানে শনাক্ত হয়ে গেছে,
0: শনাক্ত হয়ে গেছে,
1: আর শনাক্ত হয়নি এমন তো আরও অনেক,
0: এমন আরও অনেক আছে। ওই জিনিসটার ব্যাপারই তো আমাদের যে স্বাস্থ্য দপ্তর বা আমাদের যে শিক্ষা দপ্তর তাদের মাথা ব্যথার মূল কারণও মানে এইসব জায়গাগুলোতে। আমাদের এইডস কন্ট্রোল সোসাইটি যে কাজগুলো করছে এবং তাদের জন্য যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলার, ডিটেক্টর, তারপর তার ফলো আপ করা, পিপল লিভিং উইথ এইচআইভি তাদের সঙ্গে সঙ্গে থাকা, তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে সাপোর্ট দেওয়া, ওষুধটা বজায় রাখা। কারণ আপনি জানেন যে এইচআইভি ট্রিটমেন্ট রয়েছে কিন্তু এটা লাইফ লং ট্রিটমেন্ট, এর ভ্যাকসিনেশন নেই, যার ফলে আমরা যে এআরটি তাদেরকে খাওয়াবো, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, সেই থেরাপি যদি উনি খান তাহলে উনি ওনার মানে বাড়িতে ঘরে ওনার স্ত্রীর সঙ্গে গ্রহণযোগ্য। দেখা যাচ্ছে যে এই ওষুধ খেলে ওনার শুধু লংজিভিটি বাড়ছে বা আয়ু বাড়ছে তা নয়, উনি সুস্থ সবল আর 5-10 জন লোকের মতো একইভাবে সমাজের মধ্যে থাকতে পারছেন। সেই ক্ষেত্রে ওনার পক্ষে ওনার স্ত্রীর সঙ্গে সহবাস থেকে শুরু করে সব কিছুতেই দেখা যাচ্ছে যে রোগ ছড়ানোর মতো কন্ডিশন ওনার মধ্যে থাকছে না, ভাইরাসের পরিমাণ এত পরিমাণ কমে যাবে এই এইডসের আন্ডারে, সে আর আরেকজনের মধ্যে এই রোগকে ছড়াচ্ছে না। যদিও আমরা বারবারই বলবো যে এই সব ক্ষেত্রে কন্ট্রাসেপটিভস ব্যবহার করার কথা সবসময় বলা হয়, কিন্তু যে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এইচআইভি হওয়ার পর যদি ওষুধটা সে সঠিকভাবে খায় সেক্ষেত্রে এইচআইভি থেকে এইডসের দিকে, মানে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, সেই সিন্ড্রোমের দিকে আমরা এগিয়ে যাই না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা সবাইকে পৌঁছে দেওয়া যে এইচআইভি কারো যদি থাকে তার পাশে বসাতে, তার সঙ্গে কথা বলাতে, তাকে জড়িয়ে ধরাতে, তার সঙ্গে কিছু খাবার খাওয়াতে, তাকে হাতে হ্যান্ডশেক করাতে, তার সঙ্গে স্নান করাতে, রোগ ছড়ায় না। ঠিক তেমনিভাবে আমাদেরকে জানতে হবে যে এইচআইভির জন্য ট্রিটমেন্ট পৃথিবীতে রয়েছে, আমাদের এইডস কন্ট্রোল সোসাইটি স্বাস্থ্য দপ্তরে রয়েছে, তাকে খাওয়ানোর জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, তারা যাতে এগিয়ে আসে এবং যাতে ওষুধ খায়, যাতে তার জীবন সুন্দর হয়, যাতে তার জীবন স্বাভাবিক হয়। আমাদের অনেক পেশেন্ট আছে,
1: আপনি লাইফ লং মেডিসিনের কথা বলছিলেন, দেখুন আজকাল তো যাদের ডায়াবেটিক রয়েছে তাদেরও লাইফ লং ওষুধ মানে খেতেই হচ্ছে, কারণ এছাড়া আরও অনেক রোগ রয়েছে যেগুলোতে সারা জীবনই প্রেশার একটা ব্যাপার রয়েছে, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হচ্ছে, তো সেক্ষেত্রে এখানটায় ওষুধ খাওয়া তো তেমন
0: কোনো
1: ব্যাপার নেই। হ্যাঁ,
0: যাদের
1: আক্রান্ত হয়েছেন যারা তারা তো অবশ্যই ওষুধ নিতে পারেন, প্রতিনিয়ত ওষুধ নিতে পারেন, সেক্ষেত্রে ওরা সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, তাই তো?
0: একদম।
1: আমি যেটা একটু আগে আপনাকে বলছিলাম যে এটা কি এখন আবার হঠাৎ করে এই হারে বাড়ছে, আবার প্রচারে চলে এসছে, মধ্যে কিন্তু একটু হলেও থেমেছিল প্রচারটা। হ্যাঁ, আমরা যেটা ভাবছিলাম যে মানুষ হয়তো অনেক সচেতন হয়ে গেছেন, মানুষ জানেন এখন কীভাবে ছড়ায়, কীভাবে ছড়ায় না, মশা মাছির মাধ্যমে এগুলো ছড়ায় না, মানুষ জানেন। হ্যাঁ, বা অন্য যে সমস্ত একই থালায় খাবার খেলে হয় না, আগে এগুলো প্রচার করতে হতো। হ্যাঁ, যে একই থালায় খাবার খেলে হয় না, একই গামছায় ব্যবহার করলে হয় না, এগুলো আগে প্রচার করতে হতো, এবং প্রচার করে করে কিন্তু অনেকটাই আমরা এগিয়েছিলাম বলে মনে হয়।

0: তো হঠাৎ করে এখন এই বাড়বাড়ন্তের কারণটা
1: হ্যাঁ,
0: কি?
1: আমরা এটাই একটা জিনিসই দেখব যে দেখুন, দিনে দিনে আমাদের আশেপাশের মাঠ কমে যাচ্ছে, আমাদের খেলাধুলা কমে যাচ্ছে, আমাদের অনেক বেশি ফোকাস থাকে সন্তানের উপর, আমরা প্রেশার বেশি দিচ্ছি। আমার একটাই সন্তান আছে, তাকে আমার ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, বা আমার মনের মধ্যে যা আছে তাকে তা বানাতে হবে। এই প্রেশার থেকে ডিপ্রেশনও তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের এখন কম্পিটিশন বেড়ে গেছে, মানুষের সংখ্যা বেশি, তো মানুষ যার যার জীবনের মধ্যে যার যার মতো করে বেঁচে থাকতে চাইছে। তো সেই দিকে দেখা যাচ্ছে যে সিগারেট, মদ্যপান, এগুলোর সঙ্গে সঙ্গে পাশে আসছে ড্রাগ, মাদক। এর এর উৎপত্তি কলম্বিয়াতেই হোক, মেক্সিকোতেই হোক, কি গোল্ডেন ট্রায়াঙ্গেলেই হোক, কি গোল্ডেন ক্রিসেন্টেই হোক, তাতে কিছু যায় আসে না। ব্যাপারটা হচ্ছে এর উৎপত্তির জন্য খুব কম খরচ লাগে, একটা বর্ডার পেরোনো মাত্র তার দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ দাম বাড়তে থাকে, এবং যে জিনিসটা তৈরি হচ্ছে বার্মাতে সেই জিনিসটা যখন পৌঁছে যাবে আমেরিকার ডালাসে, এটার দাম যে পরিমাণে বাড়বে পৃথিবীতে কোনো ইকোনমি তাকে ওইভাবে নিরূপণ করতে পারে না।
0: একদম,
1: সুতরাং ওই রকম একটা পজিশনে দাঁড়িয়ে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, একে আটকাতে গেলে আপনার যে সামাজিক মূল্যবোধ দরকার, যে ইনভলভমেন্ট দরকার, ক্লাবের এগিয়ে আসা দরকার, স্কুল কর্তৃপক্ষের এগিয়ে আসা দরকার, অভিভাবকদের এগিয়ে আসা দরকার। আমি শুধু ভাবছি যে আমার সন্তান পড়ছে পড়ছে পড়ছে, ওর মেন্টাল স্যাটিসফ্যাকশন কিসে হচ্ছে, ও কিসে সুখ পায়, কিসে শান্তি পায়, ও হঠাৎ করে পাল্টে গেছে, এসব আমি দেখছি কি না, ও আজকাল বেশি একা একা থাকে, এসব আমি জানার চেষ্টা করছি কি না, আমি ওকে কখনো জিজ্ঞেস করেছি কি না, আসলে তুমি কি হতে চাও, তুমি কিসে শান্তি পাও, তোমার কিসে ভালো লাগে, এগুলো আমরা জিজ্ঞেস করছি না। অতিরিক্ত প্রেশার সে ড্রপ আউট হচ্ছে, অতিরিক্ত প্রেশারে সে বন্ধু চেঞ্জ করছে, অতিরিক্ত প্রেশারে তাকে কেউ বলছে এটা একটা টান দিয়ে দেখ কত ভালো লাগছে, এটা একবার নিয়ে দেখ কত ভালো লাগছে, সে এভাবে ট্র্যাপড হয়ে যাচ্ছে এবং এটা থেকে বেরিয়ে আসা ভীষণ কষ্টকর।
0: আর একবার এই টান দেয়া বা নেয়ার যে কথাটা বললেন, একবার নিলে পরে সেটা থেকে কিন্তু
1: বিপজ্জনক। আপনি যদি ট্যাবলেট বা অন্যান্য জিনিস এক দুইবার খাওয়ার পরেও আপনি দেখবেন যে হয়তো বা ফিরিয়ে আনা যাবে, ডি এডিকশন করে মানে ওকে ফিরিয়ে আনার চেষ্টা করা যাবে, কিন্তু একবার যদি আপনি ইনজেকশন, হেরোইন বা ওই ধরনের কিছু নিয়ে নেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কাম আউট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে খুব কঠিন। সুতরাং এরকম একটা পজিশনে দাঁড়িয়ে আমাদের সামাজিক দায়বদ্ধতা অনেক বাড়ানো দরকার। আপনি যদি শুধু সরকারের দিকে ঠেলে দেন, আপনি যদি শুধু এইডস কন্ট্রোল সোসাইটির দিকে ঠেলে দেন, স্বাস্থ্য দপ্তরের দিকে ঠেলে দেন, ব্যাপারটা সামলানো যাবে না। তো বাড়িতে আগুন লাগলো, এই প্রথম ইনসুলিনের গল্পটা আমি বলেছি এই কারণে, ইনসুলিন সিরিঞ্জ, বাড়িতে আগুন লাগলো, পাশের বাড়িতে আগুন লাগলো, আপনার কাছেও তার তাপ আসবে, আসতে বাধ্য,
0: নিশ্চয়ই,
1: কারণ আপনি খুব মানে আমরা বলছি আজকাল যে আপনি বিয়ের সময় ঠিকুজি বিভিন্ন ব্যাপার আমরা দেখি, মাঙ্গলিক কিনা দেখি, এটা দেখি ওটা দেখি, কিন্তু আমরা কিন্তু দেখি না যে ও এইচআইভি পজিটিভ না নেগেটিভ, আমরা কিন্তু জিজ্ঞেস করি না হ্যাপাটাইটিস বি সির জন্য আপনার কাছে পরীক্ষা, লেটেস্ট পরীক্ষার রিপোর্ট আছে কিনা, এটা জিজ্ঞেস করতে হবে, ইট ইজ দ্য টাইম নাও। আপনি বিয়ের সময় পুরোহিতকে দিয়ে কী চেক করাচ্ছেন তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো দেখছেন কিনা, কারণ আপনার এই 22 বছরের মেয়েটা যার কাছে যাচ্ছে সে হ্যাপাটাইটিস বি পজিটিভ হলে আপনার হ্যাপাটাইটিস বি পজিটিভ হতে হয়তো বা 6 মাস, এবং আপনার ঘরের যে নাতনি নাতিন এরা আসতে যাচ্ছে তারা যে হ্যাপাটাইটিস বি সি বা এইচআইভি পজিটিভ হয়ে জন্মাবে না, আপনি তার কিন্তু কোনো এই ব্যাপারে মানে সিওরিটি দিতে
0: পারবেন না,
1: তো বলতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনার দায়বদ্ধতা এখানে খুব জরুরি। আমরা ওই যে মানে বালুর মধ্যে উট পাখির মতো যদি আমি মুখ গুজে বসে থাকি আর ভাবি যে ঝড় আসলে পরে আমাকে পাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইচআইভির সঙ্গে পারবেন না।
0: সেটাই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, তাহলে এই ঘটনাটা একেবারেই বাস্তব যে ড্রাগ থেকে এইডস বাড়ছে,
1: ভীষণভাবে বাড়ছে। স্কুলে আমাদের আরও বেশি নজরদারি বাড়ানো উচিত, শিশুদের সঙ্গে বেশি সময় দেওয়া উচিত। আমরা স্কুলের মধ্যে শুধু অঙ্ক, বিজ্ঞান আর অন্যান্য জিনিস করে তো লাভ নেই, যখন আমার বেসিকে প্রবলেম রয়ে গেছে, আমার আমার আমার বেসিক জিনিসের নিয়ে যাতে আমাদের মধ্যে কথাবার্তা হয়, আমরা যাতে স্কুলের মধ্যে আলোচনা বাড়াই, আমরা যাতে একজন আরেকজনের কাছে এই যে বার্তালাপ আপনারা এই আকাশবাণী আগরতলা থেকে দিচ্ছেন, এর মূল উদ্দেশ্যটা কী? মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এটা মানুষের কানে পৌঁছায় যে এই এই রোগটা এবং তার ব্যাপারে সচেতনতাটা শুধু নিয়ে বসে থাকলে হবে না, আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, মানে আমরা পজিটিভলি ইতিবাচকভাবে যাতে এগিয়ে যাই, যাহলে যাতে স্কুলের মাস্টারমশাই যাতে সঠিকভাবে বলেন যে এই রোগটা কী, যাতে ক্লাস মনিটর এটার ব্যাপারে কথা বলে, যাতে বন্ধু বান্ধবীর সঙ্গে এই ব্যাপারে ফ্রিলি কথা বলে, যাতে আমরা

0: কন্ট্রাসেপটিভস এবং অন্যান্য জিনিসের ব্যাপারে ফ্রিলি কথা বলি, যাতে আমরা নিজেদেরকে জানি, যাতে আমার কমবয়সী মেয়ে, আমার কমবয়সী ছেলে জানে যে হোয়াট শুড বি ডান, যা কী করা উচিত, কী করা উচিত নয়।
1: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি শিল্পী রুনা লায়লা।

শুনছিলেন লোকগীতি রুনা লায়লার কণ্ঠে। সেই সাথে আজকে ঘর গৃহস্থির আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক বরক অনুষ্ঠান।

0: যতনন সাঞ্জা কাহাম আকাশবাণী আগরতলা যতনি ফাঁসিং খাপানি হাম জকমাইয়া ফারি তাবুক চেং জাগো তিনি সাঞ্জা জরানি ককবরক আওয়াই পান্ডা পান্ডা পৈলাওন খালায়ন হাবানি কক পান্ডা
1: পুলেন খা কাহামতাই চিবাইয়া ফারি লামসাগো তিনি নিজিনি হাবানি কক পান্ডাও সঙ্গ তিনি হাবানি কক পান্ডাও ককলাম সালাইনাই অমল ফল ফকলা রক সঙ্গ বাহাইকে কাইনা নাং বাহাই বাহাইকে কাইনাই সঙ্গ বন বাহাইকে নাইকেনি খালাইতাই সঙ্গ কাইন সিগাং তাম তাম হাকর রিনানা নাং ব বিথি রক ন রিনাই সঙ্গ বাহাইকে বন নাইকেনি খালাইতাই সঙ্গ অবরকন রুগুনে তিনি জিং সিলাইনাই সঙ্গ অবন রুগুনে কাহামকে সিনানি হিনে জিনে ও পান্ডব গবগৈ তুবুখা হুক বার বেলেকনি হাবাইয়া কারজাক বরক মনাং সিনি সার দিল্লি দেববর্মন হাকে সার না পুইলেন চিনি ও পান্ডাব লামছক খুলুমকা আও হাকে সিং তিনি সিলাইনাই ও মল ফল ফকলা সঙ্গ বাহাইকে কাইথাই বাহাইকে খেলাইতাই সঙ্গ বাহাই বাহাইকে কাইনান নাং সঙ্গ হাকর খুরুইনাই তাম তাম খাকরাইতাই সঙ্গ বতালনি চারান সঙ্গ কাইনান নাং সঙ্গ আবনো সিলাইনাই যে সঙ্গ ফল ফকলা কাইনা থাকে ও মল সঙ্গ তাম তাম ন কাইনাই আবনো সঙ্গ পুইলা সিলাইনাই
2: তিনি সানজা জরাব খাই তংজানাই তাহকতে বহুখন বিলাই বিলাই হামবাই তো যিনি যে ককলাম সালাইনানে আবখাই যু জরাব ফল ফগ্রা বফং কাইমা ওই যল ফগ্রা কাইনানকাই জুন জুলাই ওয়াতৈ মল ফল ফগ্রা কাইনানি জরা আবার বিসঙ্গ থালিক নখাই

এপ্রিল এবং মে ও ওয়াতুই মল চেংফ্রুনো থালিক মা কাইথাই আপনি ইয়াগুলো যেমন আনারস খাই সেপ্টেম্বর অক্টোবর ওয়াতুই মল পাইদ্রব মা কায়ু আবুও ওয়াতুই মল কাইনানিকাই যেটা নাকুমানে ফল ফগ্রা বুফাং যেমন নারিকরা থাইছোক মোসাম্বি কমলা জাম্বি থাইপ্লগ্রক থাইছুতৈ অমরক্ষাই চিনি ত্রিপুরা হানি বাকে চিনি ইম্পর্টেন্ট ফল ফগ্রা অমরং তাই পদ্রে পশ্চিম ফল ফগ্রা অ জুন জুলাই ওয়াতি মলন চেন কাইনানি জরা চং অ জরাও তাবু ফল ফগ্রা কাইনানি হিংকাই চং নারকিরা চারা বলাই লাইথাম বা লাইব্রী হিংকাইন চং বন কাইনানি জরা তো চং তাবু বুসুক হাকসাল খাই কাইনানি বুসুক চারা নাং আবন চং তাবু সালাই না পড়লা প্লেন্টেশন খাইনানি হিংকাই খরকসাপ রক কানি সাহা কানেনাই ছয় কানি রক এক একর রক যদি খাইনানি হিংকাই বইলান বলং জাবরা টঙ্কা হাঁকাই সাফ সুতরা খাই আলচুয়ায় সাতঙ্গ মা ফ্রান্না নাংরানাই আপনি ইয়াগুলো বাকসা হয়তো খেত কায়া ফোন আং ফাংতাম ফানো ফাংব্রুই ফানো দশটা চারা ফানো আনি পাড়া কাতালো কাইনান হাই খাকাই দঙ্গ আবরংনি বাকি নারকেলানি বাকি খাই ডিস্টেন্স রিনা নাংনাই সাড়ে সাত মিটার হাকজাল সাড়ে সাত মিটার সাড়ে সাত মিটার হাকজাল খাই রিনা নাংনাই আর থাইসুকনি বাকি হিংকাই বাক্সা বুফাং কটর জাত হিংকাই ছয় মিটার ছয় মিটার আর বুফাং চিকন জাত হিংকাই পাঁচ মিটার বাই পাঁচ মিটার লাইন টু লাইন ডিস্টেন্স রিনা নাংনাই কমলা থাইসুক মোসাম্বি আবার সেইন ডিস্টেন্স ফাইও আর লিচু হংকাই তাইসা হাকসাল মা খাইও থাইপুংব সেইন ফাইও লিচু হংকাই নয় মিটার বুফাং কটরঙ্গো নয় মিটার বাই নয় মিটার ওই তাবো হাকর খুরনানি চিনি ত্রিপুরা হাও তো হা কচাক ওই তাবো যদি লিচু কাইনানি হিংকাই তো ও লুঙ্গারগো অংগিয়া বন হাতাই সাকাও মা কায়ো ওই যেহেতু চিনি ত্রিপুরা হা কচাক আবার তিন ফুট বাই তিন ফুট কেবেন কসং হাগরনি মাপ তিন ফুট তিন ফুট আর কুঠুকব খাইনা নামে তিন ফুট তাই যেহেতু হা কচাক বন হাগর কটর মা খাইনাই কুঠুকব মা খাইনাই কারণ বতো বুফাং অনেক বছর নি ব আয়ু কলক বুফাং ব ইয়ারুং কবাং নখরনাই ব চামুং মানান নাংনাই আবার বাকি হাগর কটর মা খাইনাই তিন ফুট কুঠুকব তিন ফুট আর কুবুনি বুফাং নারকেল ন বাতৃখাঙ্কে যেমন থাইজক থাইপং ওই কমলা মোসাম্বি আবার হংকাই তাইসা হাগর কম দুই ফুট দুই ফুট দুই ফুট আড়াই ফুট খাইনঙ্গো আবার নারকেলানি বাকি তাবো যেমন কিসা কুচুক খেতনি সাই কুচুক লুঙ্গা জাগা হংকাই দুই ফুট আড়াই ফুট খাইনঙ্গো আবার খেত বাকসা খেতও পাড়া খাকে খেতও কায়ো নারকেলা আবুখাই দুই ফুট রেখাইনঙ্গো আহাইতা হাতাই কুচুকো হংকাই হা কচাক হা ক্রাক আর হংকাই তিন ফুট সাড়ে তিন ফুট তাই লুঙ্গা জাগা হংকাই আড়াই ফুট খেতরগো হংকাই দুই ফুট কঠোক কেবেন কসং হাকরনি মাপ নারকেলানি বাকি তাই কুবুরনি বুফাং ইয়াফাংনি বাকি দুই ফুট খাইনঙ্গানা তো আপনি ইয়াগুলো হাকরন খুরমানি ইয়াগুলো প্রায় দশ দিন বিশ দিন রং হাকরন খুরু সাতুঙ্গ ফ্রানকাই হান বিলাই চাকুগো আর বেমার টংমানো ওই ইংকুক টংমানো ওই আবুব নষ্টবঙ্গো প্লাস হা আবো থুয়ু আবার বিসঙ্গ যদি হা খুরপুরু যেহেতু হাতাই সাকানি হাকাই কচাক বলা ওই সাকানি হানো বাবাই আসার তন্দে আর তলানি হা কচাক ন এক সাইড খাই খিপবে ওই যখন আং মুসকি রিবন থাবলা রিবন বার্মি কম্পোস্ট রিবন ওই কেমিক্যাল সার রিবন যখন হাবাই সাবলো ন আপনার ও তলানি হা কচাক বাদ্রী রিনাই সাকানি যেটা হা নক এক সাইড খাই তন্মানে আবুবাই সাপলো তাইসা হাকরন সুপংনা নাংনাই ওই হাকরন সুপংফ্রো আবার ইয়াগুলো উরিনি বিথিবো কিসা মারিনাই হাগর খরচানি বাকি অন্তত পাঁচ এম এল লিটার কেসা তৈবাই সাপলো আবুনি লগে ডাইলুশন খাইয়ে পুরা হাগরন সুপংগৈ সপ্তাহ কেসা দশ দিন রক মাতনাই আবুনি ইয়াগুলো কাইনানি কাই হাকর যখন হারিব ন গ্রাউন্ড লেভেল হা লেভেল নি সাইড কিসা কুসুক খাই মাতনাই তাই তরুক তরুক ব হা তলা ক্লক থাকায় হা পইলা রিফ্রত ব হা লুস অংটঙ্গ

0: tabuk sang taisa ko top dress ni abo talnai ulo taikicha ba charmas ulobo taikicha rasayanik sar jemon urea 100 gram potash 100 gram super phosphate 250 gram 300 gram apte khai shaploi muski bai shaploi yaphangari oi pom roi makha ke blai chao bo taiti lik lik botor nai ta tabo bemar ba yonko abole tribora hobe thali
1: sunan musum ke bhai sung thalik no kaise je phaimani kaimani ba kaimani kaimani jagulo sungaro bosongo kai bisuk phang narak thekalai apnu ke sagai
0: amo belai kaham ko sara to kobang ma phaibo ngai sara kobang ma phaiphano chini tabu technology tribora ni je technology khai phangtam narak dehni chao ফাস্ট যেটা বতর নাই তরই থাকা কাইমানি মাদার আপনি ইয়াগুলো যে ফাংসা ফাইনাই আপন তান্দে আপনি উল যে চারা ফাইফানো বন নষ্ট খাই হরনান নাংনাই যেমন তাবো কাইখা থালিক আপনি বাবা সাপ আসাইখা ফাংসা আপনি অপোজিট সাইড তাই ফাংসা অর্থাৎ ফাংতাম টংনান নাংনাই যে বুমা কাসাই থাকা বিনি লামটি দ্রব ফাংসা টংনাই তাই চিকন ফাংসা টংনাই অর্থাৎ ফাংতাম টংনাই তাই চারা যদি আসাইখে হাঁকাই মানে ইয়াফাঙ্গ রাওই এঁকাই কেসারো কিছা খুরুই কেরোসিন কিছা লুই রেদি গেই নব নষ্ট থাকাই চারা এঁকাই চারা কবং হিঁকাই যে তরনাই যত সেখান বুতাং নখনাই ব দুর্বল থাকাই ব চামুং কম মাননাই এঁকাই বুতাং চিকনই থাকাই এঁকাই নেংটাবো বসং কাইসা ব পাঁচটা বুতাং নখই রাবই যদি দুইটা বুতাং হাঁকাই বতাইসা চামুং কাহামংনাই বুথাইব কাহামংনাই ফালতানিব কাহামংনাই চাথানিব কাহামংনাই অবৈন ফাংতাম জরাতে নারা নান নাংনাই তা এঁকাই তাবো যেন ইয়ংকোকনে বগে ইয়ংকোক খাই যেমন উইবিল টঙ্গো এঁকাই রাইজং উইবিল হিন এঁকাই তাই এস্টম্বরার টঙ্গো তাই শিগাটুগা রূপ হই টঙ্গো শিগাটুগা ইয়ং খাই স্কেরিং বিটল হই টঙ্গো যেটা নাকি রাইজং উইবিল আবুখা ইয়াফাং ন খুরই চাবো খুর খুরই চাবো বুফাং নষ্ট থাকো তাই এস্টেম্বরার যেটা হিমানে আবো খাই বিনি কেসার আহাই কখই মখই খাই ব সব সময় চাই খুর খুরই টংনাই আবো না দমন খাইনান বাকি খাই যে মনোক্রোটোফস হই বিথি টঙ্গ 36% মনোক্রোটোফস ওই মনোক্রোটোফস 1.5 ml বা 2 ml আবনি লগে 1 liter তৈ তাও মেশিন কাইসাব মনরম দে যেন বিথি সারবর যদি 12 liter তৈ রিখা হাঁকাই মেশিন কাইসাব বিথি রেনার নাংনাই যেমন 15 হইতে 20 ml আবন সাপলই মানে সারে রিনার নাংনাই প্লান্টেশন যে থালিক বাগান সারে রিনার রেখা হাঁকাই এবং টুকুরই রিনার নাংনাই ওই মোটামুটি ও ইয়ংকোক রক থাই তাই কাইসা টঙ্গ ও স্কেরিং বিটল হিনাই আবো খাই ও থালিক নাই পাইপর বাজার চিকন চিকন স্পট টঙ্গ কসম কসম দাগ লাই যাক আবার থালিক চাথানিব কিসা ক্রা ক্রা গঙ্গ জরা থা ফুন মানো ওই বুলাই রগব আপতই ন চিকন চিকন ফুটাক লাইব আবো টেক থালিক নখরফর বা বুলাই নরম নখরফর কাই আবো ও স্কেরিং বিটল হিমানে ইয়ং আবো খুর খুরই চাও ওই থালিক তরুর স্পট কসাবো কিসা কিসা তরুরুক অং ফাইও এঁকাই থালিক ফালতানি দাম মাই আউঙ্গো নাইথানিব নাইথকি আউঙ্গো আপনি বাকি আবো প্লেন্টেশন নিয়ে যে থালিক বাড়ি মানে যদি বলং খলং খাই তনখা হাঁকাই ব আপতে ইংনাই আও ইয়ংকোক ফাইনাই থালিক ক্ষতি খাইনাই দাম মাই আউনাই আপনি বাকি তালসাব ওয়াইসা তাল নেই ওয়াইসা অন্তত সাত সুত্রা খাই সাতং ফানানি সবসে নাইখানি খাই তনান নাংনাই বানো এঁকাই বিথি আরইব জরা জরা মারি নান নাংনাই এঁকাই অ ইয়ং ফাইমাংলা থালিক ব চিকন ফুন নংথ থালিক কঠোর ফুংথ ব পরিষ্কার টংনাই থালিক নাইথানি কাহামংনাই চাথানি বব কাহামংনাই আগুন বগে যেন ইয়ং অ ইয়ং ন বুথাবনান বগে যেন বিথি রেনান নাংনাই যেন ক রোগর টঙ্গ এঁকা ইকালাক্স টঙ্গ সুমি থিয়ন টঙ্গ আবহাই বিথি রং ন 2 ml 1 liter তৈ মানে খাই তাও মেশিন কেস 12 liter তৈ এঁকাই বিথি রেনান নাংনাই 20 হইতে 25 ml এর বই কাহাম খাই ডাইলুশন খাই সাপলই স্প্রে খাই বুভাঙ্গা রেনার নাংনাই এঁকাই অন্তত 15 দিন পরপর ওয়াইসা রেখা হাঁকাই আবার দমনও থাকা না আর সবসময় সাফ সুতরা খাইতে না নাংনাই থালি বুভাঙ্গা হাফ ওমরে রেনার নাংনাই
1: আও এঁকাই স্যার নারক রানি ফাঙলে তাম তাম রোগ রোগ নোক যাক বুম হাইর রোগ নো বাইকে যেন
0: থালি কত কেসার বেমার নিয়ে কক সাবান আবার খাই

0: पानामा डिजिस होनाय कैसा दङ आबखाय बुलाय कर्मलल गं फैनाय आबखाय बुलाय आहाय न ब क्लाय फैनाय ब कथां तं तुतिन ब ड्रप ड्रप क्लाय तंनाय लफ्लाय तंनाय आबखाय आबुनि बागै हिंकाय
1: बसर अवस्थै
0: एग्रो मशीन प्लान टू मशीन होनै बिथि दङ कानिसानि बागै 100 ग्राम बिथि 100 लिटार दै आबखाय कानिसा ओहिसा स्प्रे खाय रै मानत गाहाम खाय तुखुर रै मानो आ बेमारनि बागै अन्तत वाइनि दग रिखा हंकाय बलाय चाव তাই কেসা তঙ্গ বানছি তো ফুনাই বুলাই বসক আর কেসা বুলাই বারা বারা অঙ্গ বুথুপ খাই তঙ্গ আবো খাই বেমার ভাইরাস জাতীয় ভাইরাস নিখাই কোনো অঙ্ক ক্রই বিথিনি তাবু সব আবিষ্কার উনিয়াকো বিথি ক্রই আবন উ জে ইয়ং বিনি অ বুফাঙ্গ যদি থাঙ্গি ব বাউই ফাইকা হাঙ্কা ইয়ং তাই বুফাং কাহাম থাঙ্কা হাঙ্কা আরো থাঙ্গ চিনি যেমন বসন্ত রোগ হাই সুয়াছে খাইসক আইতা সুয়াছে রোগ ও ইয়ং ন বুথানান বাগিছে যাতে আরনি আর আরনি আর আব বারমাইয়া তৈ ইয়ং ন বুথানান বাগিছে যেন বিথি মারি নাই এগাই ও মনোক্রত ফস বা ইকালাক বা রোগর বিথি আবরং ন যেন 100 ml 100 লিটার তৈ বাই যেন আবন সারি রিখা হাঙ্কাই অ ইয়ং ওয়াইস ওয়াইনে রিখা হাঙ্কাই না অ ইয়ং দমন থাঙ্কা হাঙ্কাই না অ বেমার তাই ইয়াং ইং থাংমাইয়া তবে যেটা বুফাং এবং রংসুকা বলাই বারা বারা অঙ্গই বুসাই তংখা আবন খাই তানই কুরং সাজাগা জমা খাইয়ে জাবরা জুবরা রিবই কেরোসিন লুকলাই শক খিমনান নাংনাই তাঙে আরো ইয়ংকু বাখা হাঙ্কাইনে ও বুফাং কাহাম থাকা হাঙ্কা বুফাং কাহাম তৈসা অংনাই আবন বাগে আবন হিন বাঞ্ছিত বলাই আটকেসা বুথুপ খাই থাঙ্গ এ আবন বাগে আমতে খে বন যত্ন মা খাই নাই
1: গাই তাবো গাকে উ নারকরা ও তাম তাম বেমার রম
0: নারকরা খাই কাইসা বেমার তো ব বিনি নারকরা বুফাং ফাটে থাঙ্গ ফাটে থাঙ্কা হাঙ্কাই বিথি মনে খাই যে যেমন বেবিস্টিন বন পেস্ট তৈরি খাইয়ে তৈরি ওই পেস্ট তৈরি খে আর পুরা সিলাই মারি না নাংনাই ব্রাশ বাই সিলাই কাহাম খাই রে ওই আবনপুর গোবর কথাং আবন লেপেরি না নাংনাই হ্যাঁ লেপেরি কাহাঙ্কা বত্রক ত্রক ত্রক ত্রক হামই ফাইনাই আর যদি আং গোবর রিলিয়া হাঙ্কাই সিমেন্ট বাই হাইজিং সা সাবলই ডাইলুশন খাইয়ে প্লাস্টার খাইরি না নাংনাই পইলা বিথি না মারি রান নাংনাই বেবিস্টে বা ডাইটান M45 বা ডাইটান 778 তৈ বাই গোলই পেস্ট তৈরি খাই ব্রাশ বাই ছিলই আবন ইয়াগুলো অসিমান বাই হাজিং সানা অঙ্ক প্লাস্টার খাই রিনান নাংনাই বাপতে খাই দমন খাই মানতা অল ত্রক ত্রক ব হামই ফাইনাই তাই কেসা তঙ্গ যেমন ইয়ং রাইনু সুরাজ বিটল হিন মায়ং টাইপ নি কিসা লক্ষসে কসাক বন নাইথানে আবো ইয়াফাং তুইব হাব মানো বুফাং কসা তুইব হাব মানো
1: বসক
0: আয়ং বসক তুইব ব হাব মানো যে কোনো ফাইজিং ফুম ব হাবই ব বিসিংগ ব বঠপ খাওয়ে বসাপটে খাই কবাং মা ব এরে বঠপ খাই তং মানো আবন যদি আপতে নুখা হাঙ্কাই নাম্বার ওয়ান বন তাইসা খুরই চাকো বাই খুরই বন বা বাদাইল বাই ফানো খুরই তাই কিসা কবলানো কঠর খাই বিসিংগ ফুল বিথি ইয়ংনি বিথি বন বিসিংগ শিলই রেগ্রা না নাংনাই শিলমানে ইয়াগুলো ও যে ব যে হাবমানি যে কুপলা ন আবন গোবর ফানো বাবু সিমান বাই হাইসিং সাফানো ফুলই বন্ধ খাইরি না
1: নাংনাই
0: বিসিংগ ব মানে লাংমা ব মাইয়া হাঙ্কাই ও যে বিথিনি শিলে রেখা এখাই অ বিথিনি যে গেস্ট বাই ন ব বিসিংগ ব থাইনানি ব বাউন এখাই অ ইয়ং যখন রমখা হাঙ্কাই ন বিনি চামুং কম গই ব কিচা বুফাং দুর্বলং থাঙ্গা না আবনি ইয়াগুলো বন সার অন্তত বুফাং কটর হাঙ্কাই মুগনই হাকচার খাইয়ে সার যেমন মুসকি আপনি লগে রাসায়নিক সার এসপি এমপি পটাশ ইউরিয়া সাপলই আপনার গুরক বিমারি না নাংনাই রেখা হাঙ্কাই বতাইসা লিখলে খামই ফাইনাই তা তাইসা সরাংনাই এই ইয়ংনি বাকি হাঙ্কাই আবো বেলা ইম্পর্টেন্ট
1: থাইসুকনি ওখাই তামা বেমার হবো
0: থাইসুকনি হাঙ্কাই এন্থোরাস হাই কেসা বেমার দঙ্গ পদ্রে পদ বেমার দঙ্গ বিনি হাঙ্কাই ইয়ংকক বতঙ্গ থাইসুকনি বেমার নে বাকি খাইনে মনোক্রটু ফস তাই ইয়ংনি বিথি তাবুক যে সামানে একালাক রোগর মেলাথিয়ন সুমিথিয়ন আপতে বিথি রগ্ন বাই থাইসুক বুফাং ন বিথি সারমানি সেকাং বলাই যদি চাজাক রক তংখা হাঙ্কাই বেডা খাইমিয়া তংখা হাঙ্কাই আবনো সাফ সুতরা খাইয়ে তাইসা বিথি ন রেখাই বেলাই নাইথক নাই জানাইতা এখাই আবু সারা তাই উ যে

차들 오신일 아무빼 풍산이 생물 아무빼 신이 와.

아들 올라올랑 이 방상을 까는 걸랑 어 수준이 바이크 어산도니 바이크 나올 까들 이 라울랑

sini sok baik kenang. Oh, sini lah, mai coba, mai

那得哦，老狼。碰上了感恩个人哎，我叔叔你拜客，我三叔你拜客，那我家的老人哎。

যাদনীর হিসাবং খনা বাইকিয়া আকাশবাণী আগরতলা তাবু খনা লাইনে খনানি পান্ডা আওয়াই বুতাং খনা ফুংনি দামদক নৈচি বাসদি তামফরু হাইনু খরং পান্ডা ও জয়ন্ত জমাতিয়ানি রেসাপুং খনার জাগান দেবনি দামচিনি তামানি জরা ও পৈলা লেলামানি জরা ও তাং বিটি ও নারিকরা কাইমানা তৈ থাইচে থানি কক আবনি উলো রানু দেব বর্মানি জাদুনি রেসাপুং খনার জাগান আবনি উলোনো হাসুকনি খরং পান্ডা ও আকের ধান মল সামনে রেসাপুং খনার জাগান আবনি উলো ললিত দেব বর্মানি সুমনি তামুং খনার জাগান সানজরানি দামসিনি তামানি জোরা ও সাকামকরানি পান্ডা ও সাকাহাম নাইকেনি খাইনা তুই ককলাম সাই খনার ও ডক্টর লাইমি দেব বর্মা আবনি উলো বিরজা দেব বর্মানি জাদুনি রেসাপুং খনার জাগান আসু জরা খনানি পান্ডা ওই বতাং খানা বাইখিয়া আকাশবাণী আগরতলা অবনী লগ্নে পাইখিয়া তিনি সান্দা জরানি কক বরক আওয়াই পান্ডা।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আধুনিক কূটনীতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে

0: দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির ওপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
1: আজ বিকশিত হোনে কে লক্ষ্য পর কাম কর রহা হে ও ভারত হো কহতা হ্রো মোর অচিভ মোর হম 140 করোড় এসপিরেশন সে ভরে রাষ্ট্র হম অধীর হেসব্র হম দুনিয়া কি সবসে তেজি সে বড়তি ইকোনমি হ।
0: কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশীয় অবদানের ওপর আলোকপাত করেন। এ বিষয়ে অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী একাধিক অভিযানেরও উল্লেখ করেন তিনি।
1: ভারতকে ডিফেন্স প্ল্যাটফর্ম কি ক্যাপেবিলিটি আর ক্রেডিবিলিটি দুনিয়া দেখ রহি আপনি অপারেশন সিন্দুর কে দৌরান ডেমো তো দেখি লিয়া হোগা হামাকে আতঙ্কিওকে আড্ডো পর হো রহে থে আর গুঞ্জ পুরি দুনিয়া মে সুনাই দে রহি থি।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেছেন।
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকেয়র একটি ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও শ্রী মিশ্রি জানান। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতিফলন হল এই চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তার রূপরেখা জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুপ্রবেশ ছাড়াও অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, ড্রোন হুমকি, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের ওপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রম।

ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না, তবে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। ভারত ও আফগানিস্তান আজ মানবিক সহায়তা, উন্নয়ন, অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বিকাশ, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, ভিসা ও যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দিকটি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত আফগানিস্তান যৌথ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগানবাসীদের উন্নয়নে সহায়তার লক্ষ্যে ভারত নিজেদের দায়বদ্ধতার দিকটি অক্ষুণ্ণ রাখবে। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। যে ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তা হল ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ফ্যালকন। গত বছর ইয়েমেনের আদেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশেও আজ মৌসুমি বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেরাদুন, তেহরি, পৌরি, হরিদ্বার, উধমসিংনগর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যায়। অন্যদিকে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের হদিশ মিলেছে। অভিযানে স্টার টর্টয়েস, মিশরীয় শকুন ও শিকরা পাখি সহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাই থেকে তিনজন এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ও ইংল্যান্ড আজ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। এর আগে তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্বে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িও সবিতা দেবর্মা তিনি নিয়ে ককতুমা বুবাক রকংখা সামং সিদ্রা তাংনাই রকন কেবেঙ্গে সামং তাংথানী থানসাকে ভারতায় অস্ট্রেলিয়া নিয়ে কথাউই সুবালাই মুনি সেবকরাক অঙ্গি তঙ্গ হনী শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা কতনি আরি আমসাই নাইম থাং তাং বেক রেপখরাক ক্লাইনা শাখা ফানবক্সিনখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নৈসি দক্তিন নিশিমি সালনৈ ফাফানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও চেংজাখা ওয়াতৈ কবাং ওয়ামাবাই হাস্তিনী কিসাশেক হাঙ্কর তৈ তরমা নুকজাখা ফুটবল হায়ুং কাপ নি কোয়ার্টার ফাইনালও তিনি ভারতনি জরা হরনি দামসা সতী থামসি বুস্টন স্টেডিয়ামও ফ্রান্স পাই থাঙ্গানো মর্গো তাবুকক তোমার শুক্রবই সামং সিদ্রা তাংনাই রকন কেবেঙ্গে সামং তাংথানী থানসাকে ভারতায় অস্ট্রেলিয়ানি কথাউই চুবা লাইমুংনি সেবগ্রাক অঙ্গি তঙ্গ হনৈ শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী তিনি অস্ট্রেলিয়ানি মন্ত্রী বকরক এন্থনি আলবানজি বাই কথাউই সংসারজা কক তুমা থুমাই রকনি থুম অকক্ন শাখা ব পারমাণবিক ফাননি দিখল কনৈ হাকতনি বিশিং

0: কক খালাইমাও মুংসইরে লাইখা আবোবাই অস্ট্রেলিয়ানে ভারত ইউরেনিয়াম রহরমা লাম্পুয়ার জাগানো তাই সকমমুং বাই কনৈহা কতরনি ফান্তাই বক্রাক অঙ্গনে নাইমথন বাবায় চুবা মুং বাংলানী নাহরাই সাকলাইজা কংবলায় মুং সৈরে লাইখা মন্ত্রী বক্রক সাকা ভারত কাইসা হামসাজাক রাষ্ট্র অংনা লামন নাহরাই সামুং তাঙ্গই দঙ্গ
1: ভারত অর অস্ট্রেলিয়া দো ভাইব্রেন্ট ডেমোক্রেসিজ হ্যাঁ দো মাল্টি কালচারাল সোসাইটিজ হ্যাঁ और दो महत्वपूर्ण ओशन पावर्स हैं। हमारी ये समानताएं और हमारा कॉमन वर्ल्ड व्यू हमें गहरे आपसी विश्वास के साथ निरंतर आगे बढ़ने की प्रेरणा देते हैं।
0: কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আড়ি আমসাই নাইমথাং তাং বেখরেপ ক্রাক লাইনা শাখা ফানবকসিনখা তিনি দিল্লি কতালো আড়ি হাংখরকনি পুলিশ সুপারক নতুয়ে কুথুম লাইমানো তুইদুলি অকগ্ন শাখা ব জম্মুতাই কাশ্মীর পাঞ্জাব উত্তরাখণ্ড রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তাই শালচি শালকা হাস্তেন খবুই আড়িনি হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাই রকনি পুলিশ সুপারক অক কুথুম লাইমাও মাঞ্জাখা আর আমচাই তাবুকনি টংহালকন তুই চেরি নাইমুং তাই কেবেং সামুং ফনাংমা হামসারিমুংনি সেব বাই নাইমথাং তাং বেখরেপন হামক্রাই খাইনানি অংখা অ কুথুম লাইমুংনি নাহারমুং ককলাম সালাইমাও রায়দা ক্রিখে হাপমা ড্রোন সিক্রি সক্র তাই রায়দা ক্রিখে মানি ফালমান খুবই জুদা জুদা নাংকুকমা দিখল ককলাম সালাইজাখা ডেস্টিনেশন পিরপ্রা বিজনেস কনক্লেভ নকা সালনি রমই সংসাজাক তিনি আগরতলা হাফানিয়া বাণী খলাও চেংজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গিরেখা চেঙ্গি কক নারকমাও মন্ত্রীয়করা শাখা অ কনক্লেভ নি সেব বাই হাস্তিনি জুদা জুদা দিখিল বেবা খক শাহ রাসাই রেজাক রাং বক্সিন মুংনি লাম ফিয়কজাখা তিরপ্রা স্নামখর বানিয়ার নাইখুংতে ফিকি বাই সংসাজাক বিজনেস কনক্লেভ হাকতর হাকতর ফাতারি জুদা জুদা স্নাম খরমথা রাং বক্সিন নাইরকন আর মাঞ্জাখা আবনকারী ভারতনি সংসাজাক বাংলাদেশনি হাই কমিশন দক্ষিণ আফ্রিকা নেপাল ফিলিপিন্স উজবেকিস্তান কাজাকিস্তান রিপাবলিক অব তিমোর লেস্টে চিলি লাও পিডিয়ান খবি জুদা জুদা হাকতনি ফুরাই কক টু নাইরক আর মাঞ্জাখা পান্ডাও ভার্চুয়াল তাই মাঞ্জাখা কেন্দ্রনি স্নামখর বানিয়া মন্ত্রী পীযূষ গোয়েল সালচি শালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পান্ডাও মন্ত্রী অক্রানি মাঞ্জাক মুংবাই হোটেল স্নামখর বেড়াইখিরি সেপ ককথুম তাং সেপ মেডিকেল রং তাই শাখাম স্নামখর রাভার চা আকরক রাংবক সিনমুং ককথুম লাইমাও কাংবলাই ইয়াফার জাখা রাষ্ট্রবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণ তিনি ওড়িশানি ভুবনেশ্বর বেড়াইমাও থাঙ্কা তিনি ভুবনেশ্বরনি ওড়িশা ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড টেকনোলজি অব লেটার্স অব অথরাইজেশন ইয়াফার মুং সামুং বথাং চেঙ্গিরেখা রাষ্ট্রবক্রক ইয়াকচু আবুনি নাহারমুং উংখা তুইয়ুং কুঠুগ আ খুরুমপুইন তুই সই শিলামনি লামা তুই চেরি নাইমুং তাই কুদুকমা জরাও আ খাতি নারকমানো শেপস নামু জম্মুনি ভগবতী নগর থাং নাইরকনি টংথাই বেস ক্যাম্পটি টংথারন চাজাক নাইরকনি বদল চার তিনি অমরনাথ কথার হাকতনি মান্ডব থাংনানি লামরেলাইখা অবদল তঙ্গ খড়ক চার সৈনি গবাং তীর্থ থাংনাইরক বরকনি অ থাংমান নাইমথাং গনাংতাই তঙ্গচাং তৈ পাইরেনানি নাইকল ফাং পুলিশ নাইমথাং বাহিনীতাই শ্রী অমরনাথ শ্রাইন বুথ নাংমানি বেবাগ ইয়াপ্রি নাহারি তঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী নি ককতমা আপডেট মানানি বাগি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এ আই আর অ্যাপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ অ্যালার্টস ইউটিউব আইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল আবনর কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাকে টুইটার আবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানো ওয়া তুই থাকিয়া ওই ওয়ামাবাই অনকোটি হাকরনি দেউটাই মনো তুইমা তুইমা কতর নুক তুই তরমানি নুকজাখা দশা আরেনি শাখা তুই তুই কষগৈ তঙ্গ তাবুক তুইমা বাই নাইকল ফাংনি বখাক তুই বেবাক বেরেমনি চোবাসু রেজাগৈ তঙ্গ এন ডি আর এফ আপদ মিত্র সিভিল ভলেন্টিয়ার স্ট্রক বাই তুই লমাওয়ক লাইজাক লোকরকন সুবাউই তঙ্গ অনকতি হাংকর বেবাগৈ কাই থামসি বা শিবির খুংসা সাই ব্রীরা চিবা নুখুংনি বেবাক খরক দক সাই দক চিচার লোকরক তংথাই নাহারজাখা আবনি বিশ

কুমারগাট বাকাক্সেও কাই নৈচি থাম শিবির তংথাত নাহারজাখা খুংদক দক চিশা নখুংনি বরক নৈশাই স্নিরা নৈচি সিনি লোকরক ইয়াঙ্গ কয়লা সগর বাকাক্সেব কাইচিনি শিবির ফিয়কজাখা শিবিরগ খুংসিনিরা বা চিবরী নখুংনি বরক থাম সাই থামরা বৈ চিশা লোকরক থাই নাহারকা অনুকতি হাংকরনি হাংকর নাইকলফাং মেগা জৈন ইয়াকবারা হাংকর নাইকলফাং সাগর সুবন দেবনাথ আকা বিকাত দেরামুং কাশুমুং বেদেকনি অনুকতি হাংকরনি প্রোগ্রাম অফিসার শুভজিৎ নাথ জুদা জুদা তৈলমাও আমচাই বেড়াই নাইখা তৈতরমানি

গলফাং সাগর সুবন দেবনাথ আকাবিকা দেরামুং কাসুমুং বেদেকনি উনকুতি হাংকরনি প্রোগ্রাম অফিসার সুবজিত নাথ জুদা জুদা তুই লমাও আমচাই বেড়াই নাইখা তুই তরমানি হলিরে নাও নাইকলফাংনি বাকাকতেই নাংমানি বেবাক ইয়াফরি নাহার জাগৈ তঙ্গ শিবিরও তংনাই লুকুরকন ব নাংমানি বেবাক চুবাচু ইয়াফার জাগৈ তঙ্গ হুকবারনি থাইরগ তুই লমাবাই হুকবারনি মৈকথং দেরামাও ক্লাইমানি নুকজাখা এস সি হামগ্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি উনকোটি হাংকরনি ফটিকরাই বিধানসভা কেন্দ্রনি জুদা জুদা শিবির তাই তুই লমজাক আমচাই বেড়াইনাই খেতাই লুকরক বাই ককলাম সালাইখ্যা আর আ মালমাতা হামক্রাই নাইখুং হুকবার তাই হুকবার নাইখুং নখবৈ কৃংজাক নাইখুংনি অফিসার তাই সেবুকরক তুই লমাওক লাইজাক লুকরকন নাংমানি চুবাচু ইয়াফারি তঙ্গ তৈলমাবাই খুয়াই হাঙ্গরনি কনৈ বখাকস্তেনি খুংবারা থামসিনি নখুংনি খরকসা সাই চাররা থামজিদক লুকুরো কাইসি শিবির তংথাই নাহারকা খুয়াই পুর পরিষদ থামনং ওয়ার্ডনি হর কুমার অঙ্গনওয়ারি কেন্দ্র খুংচি নখুংনি বরক চার্চি দশরথ দেব মেমোরিয়াল রংন কতর খুংনি চিবা নখুংনি খরক চুকু চিথাম লুকুর খুয়াই হাফাংনি রেমচিনৈ রংনগ খুং ব্রীচি থাম নখুংনি খরকসারা বাচিদক লুকুরক তংথাই নাহারকা খুয়াই হাঙ্গরনি জিলা কাসকু অগ্রাতাই পুর পরিষদনি চেয়ারম্যান নখবৈ নাইকলফাংনি অফিসারক অশিবর্ণ বেড়াই নাইখাতাই নাংমা বেবাক চুবাচু রেনা ককরেখা ফুটবল হায়ুং কাপ তিনি চেংজাগান কোয়ার্টার ফাইনেল কাইব্রী মেজ কাইজার হাকতর থা অংখারান ভারতনি জরা হরনি দামসা সতি থামচি আমেরিকানি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স বাই থাঙ্গান মরকু বুসকাং দামনি চিব্রিও সালথাং দলাই খুয়াই উনকোটি গুমটি তাই সিপাহী জলা হাংকর ফেরাঙ্কগৈ গবাং ওয়াদী ওয়াই মানো হই হজাক মূরেখা নবরতৈবার নাইখুং খনা সালনি সাকানি তুমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াসে খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গন তিনি সালনি সাকানি তুমারি তংমানি নৈচি চুকু দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে খামানি নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনেন শিকাং ককতুমা বুবাক রক্তে বেশে সাফির সামুং সিদ্রা তাংনাই রকন কে বেঙ্গি সামুং তাংথানি থানসাকে ভারতাই অস্ট্রেলিয়ানি কথাউই চুবা লাইমুং সেবগ্রাক অঙ্গি তঙ্গহনি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আরি আমচাই নাইম থাং তাং বেখরেপ গ্রাক লাইনা শাখা ফান বক্সিনখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈশাই নিজিদক তিনি সিমি সালনি হাবানিয়া হায়ুং বেরেমনি বাণীখনাও সিংজাখা ওয়াদৈ গবাং ওয়ামাবাই হাস্তেনি কিসাসক হাংকর তৈতরমানি নুকজাখা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার ফাইনাল তিনি ভারতনি জরা হরনি দামসা সতী ধামচি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স বাই থাঙ্গান মরকু ককতুমা তিনি এভাগে অরণ্যপাখ্যা উল্লি ককতুমা আওয়াই অঙ্গন খনা ফুং দামসনি সতী বৃচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,00,000 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্বকাপে দুই শক্তিধর দেশ ফ্রান্স ও মরক্কো সেমিফাইনালের লক্ষ্যে নামছে আজ। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে কনক্লেভের উদ্বোধন করেন। তিনি বলেন, এই কনক্লেভের মাধ্যমে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,00,000 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তর ও ফিকি আয়োজিত বিজনেস কনক্লেভে দেশ বিদেশের বিভিন্ন শিল্প সংস্থা, উদ্যোগপতি ও বিনিয়োগকারীগণ অংশ নিয়েছেন। তাছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ফিলিপিন্স, উজবেকিস্তান, কাজাকিস্তান, রিপাবলিক অফ টিমোর লেস্তে, চিলি, লাওপিডিয়ার প্রভৃতি দেশের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হোটেল শিল্প, পর্যটন পরিষেবা, তথ্য প্রযুক্তি, মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য, বাঁশ শিল্প, রাবার, চা ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগে মৌ চুক্তি হস্তান্তর করা হয়। বিজনেস কনক্লেভে ভার্চুয়ালি ভাষণে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য ত্রিপুরা অন্যতম উপযুক্ত এক রাজ্য। রাজ্য সরকার শিল্প বিনিয়োগে

0: এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। তিনি এমএসএমই ক্ষেত্রকেও শিল্প বাণিজ্য বিনিয়োগে অন্তর্ভুক্ত করার উপর জোর দেন। শ্রী গোয়েল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত বিকশিত ভারত গঠনে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভার্চুয়াল ভাষণে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, গত ১২ বছরে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রভূত উন্নতি হয়েছে। রেল, সড়ক, বিমান যোগাযোগ সব দিক দিয়ে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। ত্রিপুরায় জিএসডিপি দেশের গড় অনুপাতের প্রায় সমান। প্রাকৃতিক রাবার, চা, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, কৃষিতে সমৃদ্ধ এই রাজ্যে এখন বিনিয়োগের প্রচুর সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সহযোগিতা ক্রমাগত জোরদার হচ্ছে। আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সাথে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী এ কথা বলেন। তিনি বলেন, ভারত ও অস্ট্রেলিয়া উভয় দেশই প্রাণবন্ত গণতন্ত্র এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। পারমাণবিক ক্ষেত্রে শক্তিক্ষেত্রে দুদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এটি অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ প্রশস্ত করবে এবং পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ক উভয় দেশের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। নিরাপত্তা ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর ভারত একটি উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। ভারত এমন একটি দেশ যা আরও উন্নতি করা এবং আরও বেশি কিছু অর্জন করার উপর বিশ্বাসী।
1: भारत और ऑस्ट्रेलिया दो वाइब्रेंट डेमोक्रेसीज हैं, दो मल्टीकल्चरल सोसाइटीज हैं और दो महत्वपूर्ण ओशन पावर्स हैं। हमारी ये समानताएं और हमारा कॉमन वर्ल्ड व्यू हमें गहरे आपसी विश्वास के साथ निरंतर आगे बढ़ने की प्रेरणा देते हैं।
0: গত দুদিনের অবিরাম বর্ষণে ঊনকোটি জেলার দেও এবং মনোনদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্ফীতির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীগুলোর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধারে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এনডিআরএফ, আপদ মিত্র, সিভিল ভলান্টিয়ার্সরা দুর্গত জনগণকে যথাযথ সহায়তা করে যাচ্ছে। ঊনকোটি জেলায় মোট ৩৫টি ত্রাণ শিবিরে ১৪১৫টি পরিবারের সর্বমোট ৬৬৮ জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে কুমারঘাট মহকুমায় ২৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৬৬১ পরিবারের ২৭২৭ জন। এদিকে কৈলাসহর মহকুমাতেও ১২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরগুলিতে ৭৫৪ পরিবারের ৩৩৪১ জন বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, বিপর্যয় মোকাবিলা বিভাগের ঊনকোটি জেলার জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। তারা বন্যা দুর্গতদের সঙ্গেও কথা বলেন। প্রশাসন ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে বন্যা নিরোধক বাঁধের প্রয়োজন ভিত্তিক মেরামতি করছে। শহরে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য পাম্প মেশিনকে কাজে লাগানো হয়েছে। পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন। শিবিরে আশ্রিত বন্যা দুর্গত মানুষকে রান্না করা খাবার, পানীয় জল সহ শিশু খাদ্য সরবরাহ করা হচ্ছে। ত্রাণ শিবিরে স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হচ্ছে। এদিকে বন্যার কারণে বহু শস্য ক্ষেত জলের নিচে, এর ফলে গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরা বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন ত্রাণ শিবির ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যা দুর্গতদের আশ্বস্ত করেন, রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। শিবিরবাসীদের শিবিরে থাকাকালীন সুবিধা অসুবিধা বিষয়ে তিনি খোঁজ খবর নেন। পরে শ্রী দাস আকাশবাণীর ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, প্রশাসন, জনপ্রতিনিধিরা বন্যা দুর্গতদের পাশে রয়েছেন। মৎস্য প্রাণীসম্পদ বিকাশ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিক ও কর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করে যাচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে খোয়াই জেলার দুটি মহকুমার মোট ৫৩২টি পরিবারের ১৮৩৬ জন ১০টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। তেলিয়ামুড়া মহকুমায় খোয়াই নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী জনগণের বাড়িঘরে নদীর জল প্রবেশ করেছে। খোয়াই পৌর পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ২০টি পরিবারের মোট ৮০ জন, দশরথ দেব মেমোরিয়াল কলেজের ২৫টি পরিবারের মোট ৯৩ জন ও খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৪৩টি পরিবারের মোট ১৫৬ জন আশ্রয় নিয়েছে। খোয়াই জেলার জেলা সভাধিপতি এবং খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনিক আধিকারিকরা আজ শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। তাঁরা বন্যা দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। আপনার খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর।

এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক স্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ নয়াদিল্লিতে সীমান্ত জেলাগুলির পুলিশ সুপারদের একটি সম্মেলনে পৌরোহিত্য করেন। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্য সহ সীমান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ সুপাররা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ঝুঁকিপূর্ণ সীমান্ত অঞ্চলের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন এবং আইন প্রয়োগ উন্নত করার উপায় চিহ্নিত করার মাধ্যমে নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করাই এই সম্মেলনের লক্ষ্য। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, ড্রোন হুমকি এবং মাদক পাচার এই বিষয়গুলো বৈঠকে প্রাধান্য পায়। ভারতীয় রেলওয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্য সুরক্ষা এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেস ট্রেনে প্রচলিত ICF কোচের পরিবর্তে আধুনিক লিঙ্কে হফম্যান বুশ কোচ চালু করেছে। রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেসটি আগামীকাল রানী কমলাপতি থেকে নতুন LHB রেক নিয়ে যাত্রা শুরু করবে। একইভাবে আগরতলা রানী কমলাপতি স্পেশাল এক্সপ্রেসটি আগামী 12 জুলাই আগরতলা থেকে নতুন LHB রেক নিয়ে যাত্রা করবে। নতুন চালু হওয়া LHB রেকটিতে 22টি কোচ থাকবে। পূর্ত দপ্তরের রাজনগর সাব ডিভিশনের উদ্যোগে আজ কমিউনিটি হেলথ সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক স্বপ্না মজুমদার এক পের মাকে নাম কর্মসূচির তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস প্রমুখ। প্রতিটি অনাথ শিশুর সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়। আজ আগরতলা প্রজ্ঞাভবনে স্টেট অ্যাডাপশন রিসোর্স এজেন্সি এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি জানান, অনাথ শিশুদের জন্য হোম সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী দিনে কৈলাস শহরে মেয়েদের জন্য একটি নতুন হোম করা হবে। তিনি আরও জানান, গত বছরে রাজ্যের 6টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে, এর মধ্যে 4টি দেশে, 2টি বিদেশে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। ফুটবল বিশ্বকাপে আজ শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। 4টি ম্যাচে 8টি দেশ খেলতে নামবে পরবর্তী সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে। ভারতীয় সময় আজ রাত 1:30 আমেরিকার বোস্টন স্টেডিয়ামে ফ্রান্স মুখোমুখি হবে মরক্কোর। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্বকাপে 2 শক্তিধর দেশ ফ্রান্স ও মরক্কো সেমিফাইনালের লক্ষ্যে নামছে আজ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা, এখন সমীক্ষা। বিষয়, ত্রিস্তর পঞ্চায়েত, আস্থা, প্রযুক্তি ও রূপান্তরের এক নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে ভারতের পঞ্চায়েতগুলো আস্থা, প্রযুক্তি ও রূপান্তরের এক নতুন অধ্যায় রচনা করেছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ কর্তৃক প্রবর্তিত ই গভর্নেন্সের জন্য জাতীয় পুরস্কার প্রযুক্তি নির্ভর পরিষেবা প্রদানের ক্ষেত্রে উৎকর্ষের সর্বোচ্চ মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। এবছর 7টি বিভাগে মোট 17টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়েছে, যার মধ্যে 4টি পঞ্চায়েতি রাজ খাতের। তৃণমূল স্তরে উদ্ভাবনের অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গত 12 বছর ধরে যে বিনিয়োগ করা হয়েছে, এটি তারই স্বাভাবিক ফলাফল। পঞ্চায়েতিরাজ মন্ত্রকের অধীনে গ্রাম পঞ্চায়েতগুলোর কর্মদক্ষতা পরিমাপের প্রধান হাতিয়ার পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স ডেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে ডিজিটাল রূপান্তর বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে। এ ব্যবস্থাটি প্রবর্তনের আগে 2.5 লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য কোনো

সুনির্দিষ্ট বা তথ্যভিত্তিক কাঠামো ছিল না। বর্তমানে এটি তথ্য কর্মদক্ষতা স্বীকৃতি এবং জন অংশগ্রহণের মধ্যে সংযোগ স্থাপনকারী এক স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে। একইভাবে আনন্দদায়ক বিষয় হল দুটি গ্রাম পঞ্চায়েতের সরাসরি স্বীকৃতি লাভ। মহারাষ্ট্রের সাংলি জেলার কাডেপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল স্তরের উদ্যোগ বিভাগে স্বর্ণপদক জিতেছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে 1,300 বেশি পরিষেবা অনলাইনে প্রদানের জন্য একটি ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলেছে। পশ্চিম ত্রিপুরার বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পদক অর্জন করেছে। তাদের নিজস্ব আয়ের উৎস থেকে প্রাপ্ত অর্থ প্রায় 194% বৃদ্ধি পেয়েছে এবং সেখানকার নারীদের মধ্যে শতভাগ ডিজিটাল সাক্ষরতা অর্জিত হয়েছে। এছাড়া দুর্গম এলাকার উপজাতি সম্প্রদায়ের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ই আরোগ্য ধমনী প্রকল্পের মাধ্যমে নন্দুরবার জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগ জেলা স্তরের উদ্যোগ বিভাগে স্বর্ণপদক লাভ করেছে। সামগ্রিকভাবে এই পুরস্কারগুলো আমাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বার্তা দেয়। ই গভর্নেন্সের ক্ষেত্রে উৎকর্ষ এখন আর কেবল রাজ্যের রাজধানী বা জেলা সদর দপ্তরগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এখন আমাদের গ্রাম ও গ্রামসভাগুলোতেও সমানভাবে বিরাজমান। এবছর 30টি রাজ্যের 1,65,000 বেশি গ্রাম পঞ্চায়েত এতে অংশগ্রহণ করেছে, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা প্রাতিষ্ঠানিক আস্থারই প্রতিফলন। গত 12 বছর ধরে সংশ্লিষ্ট মন্ত্রক ধারাবাহিকভাবে পঞ্চায়েতগুলোকে উন্নততর কার্যপদ্ধতি ও প্রযুক্তিতে সজ্জিত করেছে। ই গ্রাম স্বরাজ প্ল্যাটফর্মটি 2.59 লক্ষেরও বেশি পঞ্চায়েতের পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও অর্থ প্রদান প্রক্রিয়াকে ডিজিটাল রূপ দিয়েছে। এর ফলে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে 3.16 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের অনলাইন লেনদেন সম্ভব হয়েছে। এই অগ্রগতির পাশাপাশি স্বামিত্ব প্রকল্পের আওতায় 3.30 লক্ষ গ্রামে ড্রোন ভিত্তিক জরিপ সম্পন্ন করা হয়েছে এবং 1.94 লক্ষ গ্রামের জন্য 3.19 কোটি সম্পত্তি কার্ড প্রস্তুত করা হয়েছে। এর ফলে গ্রামীণ পরিবারগুলোর সম্পত্তির অধিকার ও ঋণ পাওয়ার সুযোগ সুদৃঢ় হয়েছে। লক্ষ্যকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য মন্ত্রক সেবা সে সমৃদ্ধি পঞ্চায়েত চালিত পরিষেবা প্রদান শীর্ষক আঞ্চলিক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাগুলোতে পঞ্চায়েত প্রতিনিধি, জেলা আধিকারিক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের একত্রিত করা হয়, যাতে স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা ও পরিকাঠামোর মতো ক্ষেত্রগুলিতে নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদান ব্যবস্থাকে আরও জোরদার করা যায়।

0: শুনছিলেন সমীক্ষা। আজকের প্রসঙ্গ ত্রিস্তর পঞ্চায়েত, আস্থা প্রযুক্তি ও রূপান্তরের এক নতুন অধ্যায়। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান ছায়াগীত। অনুষ্ঠানের আজকের গানগুলো শুনবেন কর্মা ছায়া ছবি থেকে। এই ছবি থেকে প্রথম গানটি শুনুন, কবিতা কৃষ্ণমূর্তি, মোহাম্মদ আজিজ এবং দিলীপ কুমারের কণ্ঠে।
1: প্রশ্নিয় ভাইয়া আয়ে বারম্বার, ইস উমর মে পুছে বিবি ক্যা করতে হো প্যার, মুঝসে ক্যা করতে হো প্যার। আরে পুছে মেরি বিবি, ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি,
2: তো ক্যা কাহা আপনে?
1: আরে বরসোঁ সে তো কহতা আয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ, হর দিন হর পল ইহি কহু মে, আই লাভ ইউ, সুবহ সবেরে কাম পে যাউ, আই লাভ ইউ,

গানটি শুনলেন সুখবিন্দর সিং, মানহার উদাস এবং অনুরাধার কণ্ঠে। কারমাজ ছায়াছবি থেকে এবারে গানটি শুনুন কবিতা কৃষ্ণমূর্তি এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

0: ছায়াগীত অনুষ্ঠানে আজকের গানগুলো শুনলেন কর্মা ছায়া ছবি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।
1: এক প্রকার থে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: their trade. So I think in that context, the free, open, inclusive, secure Indo-Pacific and the one based on rule of law and international law, that is very important. So I think countries like democracies, particularly like India, like Australia, we had the example also of Indonesia, where the Prime Minister was till yesterday. And before that, we had the visit of the Japanese Prime Minister to India, also the South Korean President to India. All these are countries in the Indo-Pacific. So all of them need to come together to ensure that there is peace and security, there is freedom of navigation, because we have seen that China particularly has started becoming increasingly assertive and belligerent in this region. It has been occupying islands which, according to international law, don't belong to it. And it has also been creating artificial islands. So I think this cooperation between India and Australia and other democracies, as I mentioned, will ensure that there is peace, security and freedom in this region.
1: In the coming days, we will keep following Prime Minister's visit. Thank you, Ambassador Sajnar.
0: Thank you very much.
2: You were listening to a discussion on India-Australia's strategic partnership, expanding cooperation in trade, technology and investment. The participants were Ashok Sajjanhar, former ambassador, and Subhashree Mohapatra, Akashvani correspondent. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 9289094044.
3: Spotlight.
4: শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে অনুষ্ঠান কথায় কথায়। আজ আমরা কথা বলব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টি হলো পারিবারিক বন্ধন, ব্যস্ত জীবনে সম্পর্কের যত্ন। জানতে চাইব আপনাদের কাছে এই ব্যস্ততার জীবনে আপনি আপনার সম্পর্কের যত্ন নিচ্ছেন কীভাবে। ফোন করুন 232-6255, এই নম্বরে ফোন করুন 232-6255 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, আজকের পৃথিবী যেন ছুটে চলেছে, সকাল থেকে রাত কাজ, পড়াশুনো, ব্যবসা, অফিস, যানজট, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব কিছুর ভিড়ে আমরা যেন নিজের মানুষগুলোর জন্য সময় বের করতে ভুলে যাচ্ছি। একটা সময় ছিল যখন সন্ধ্যা হলেই পরিবারের সবাই একসঙ্গে বসে গল্প করত, দাদু দিদা গল্প শোনাতেন, বাবা মা সারাদিনের কথা বলতেন, ভাই বোনেরা হাসি ঠাট্টায় মেতে উঠত। আজ সেই জায়গায় এসেছে মোবাইল স্ক্রিন। একই ঘরে থেকেও অনেক সময় আমরা একে অপরের থেকে অনেক দূরে, কিন্তু প্রশ্ন হলো একটি পরিবারের আসল শক্তি কোথায়? শুধু একই ছাদের নিচে থাকা কি একটি পরিবার হওয়ার জন্য যথেষ্ট, নাকি পরিবারের প্রকৃত শক্তি লুকিয়ে আছে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, সহমর্মিতা আর একে অপরের পাশে থাকার মধ্যে? শ্রোতা বন্ধুরা, আজ কথায় কথায় অনুষ্ঠানটি জানতে চাইছি ব্যস্ত জীবনে আপনি কিভাবে আপনার সম্পর্কের যত্ন নিচ্ছেন। আপনার অনুভূতগুলো বা আপনার কথাগুলো ভাগ করে নিন আমাদের সাথে 232-6255 এই নম্বরে। হ্যাঁ, যেটা বলছিলাম শ্রোতা বন্ধুরা, ভাবুন তো সারাদিনের ক্লান্তি শেষে বাড়িতে ফিরে যদি

কেউ আন্তরিকভাবে জিজ্ঞেস করে আজ তোমার দিনটা কেমন গেল, এ কথাটির এই একটি প্রশ্নে হয়তো দিনের সব ক্লান্তি দূর করে দিতে পারে। আবার উল্টো দিকটাও ভাবুন, একই বাড়িতে সবাই আছেন কিন্তু কেউ কারোর সঙ্গে ঠিকমতো কথা বলছেন না, প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত। সেখানে হয়তো সব সুযোগ সুবিধা আছে কিন্তু মানসিক শান্তিটুকু নেই। শ্রোতা বন্ধুরা, সম্পর্ক এমন একটি গাছ যেটিকে প্রতিদিন একটু একটু করে যত্ন নিতে হয়। গাছে যেমন জল, আলো আর পরিচর্যা দরকার, তেমনি সম্পর্কে দরকার সময়, আন্তরিকতা আর যোগাযোগ। যত্ন না পেলে যেমন গাছ শুকিয়ে যায়, তেমনি সম্পর্কও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আজ আপনাদের কাছে জানতে চাইছি, ব্যস্ত জীবনে আপনি আপনার সম্পর্কের যত্ন নিচ্ছেন কিভাবে? ফোন করুন 2326255 এই নম্বরে। বন্ধুরা, আমরা প্রায়ই জীবনে অনেক কিছু অর্জনের জন্য নিরন্তর পরিশ্রম করি। ভালো চাকরি, সুন্দর বাড়ি, আর্থিক নিরাপত্তা, এসবই গুরুত্বপূর্ণ। কিন্তু দিনের শেষে যদি নিজের আনন্দ, দুঃখ কিংবা সাফল্যের কথা ভাগ করে নেওয়ার মতো মানুষ না থাকে, তাহলে কি সেই সাফল্য, আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায় না? একটি প্রবাদ আছে, সুখ ভাগ করলে বাড়ে, দুঃখ ভাগ করলে কমে। আর এই ভাগ করে নেওয়ার সবচেয়ে নিরাপদ জায়গা হলো আমাদের পরিবার। তবে বাস্তবতা আমাদের মানতে হবে, বর্তমান সময়ে অনেকেই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, কেউ অন্য শহরে, কেউ অনেক দূরে। অনেক সময় মানুষ খুব কাছে থেকেও মানসিকভাবে অনেক দূরে চলে যায়, আবার হাজার মাইল দূরে থেকেও নিয়মিত খোঁজ নেওয়া, ভালোবাসা প্রকাশ করা আর পাশে থাকার আশ্বাস একটি সম্পর্ককে অটুট রাখতে পারে। আমরা অনেক সময় ভাবি পরের সপ্তাহে কথা বলবো, আজ খুব ব্যস্ত, পরে সময় দেব, আগামী মাসে একদিন সবাই মিলে বসব। কিন্তু জীবন সবসময় সেই সুযোগ দেয় না, তাই সম্পর্কের যত্ন নেওয়ার সবচেয়ে ভালো সময় হলো আজ, এখন। একটি ছোট্ট ঘটনা শোনাই। একজন বৃদ্ধ বাবা প্রতিদিন সন্ধ্যায় বারান্দায় বসে থাকতেন। ছেলে বড় কোম্পানিতে চাকরি করে, খুব ব্যস্ত। প্রতিদিন রাতে বাড়ি ফিরলেও বাবার সঙ্গে কথা বলার সময় হতো না। একদিন ছেলে লক্ষ্য করল বাবা আগের মতো আর বারান্দায় বসেন না। সে জিজ্ঞেস করল, বাবা এখন আর বসো না কেন? বাবা হেসে বললেন, আগে অপেক্ষা করতাম, হয়তো আজ তোমার সময় হবে, একটু গল্প হবে, এখন বুঝেছি তোমার সময় খুব মূল্যবান, তাই অপেক্ষা করাও ছেড়ে দিয়েছি। এই কয়েকটি কথায় ছেলের মনকে গভীরভাবে নাড়া দিল। সেদিন থেকে সে প্রতিদিন অন্তত 15 মিনিট বাবার সঙ্গে বসে গল্প করার অভ্যাস গড়ে তুলল। সময় খুব বেশি লাগেনি কিন্তু সেই 15 মিনিট তাদের সম্পর্ককে নতুন প্রাণ ফিরিয়ে দিল। শ্রোতা বন্ধুরা, ভালোবাসা প্রকাশ করার জন্য সবসময় বড় উপহার বা বিশাল আয়োজনের দরকার হয় না। অনেক সময় একটি হাসি, একটি ফোন, একটি খোঁজ নেওয়া অথবা এক কাপ চা নিয়ে পাশে বসাই সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে। আজকের এই কথাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম, পরিবার শুধু একটি সামাজিক প্রতিষ্ঠান নয়, এটি আমাদের মানসিক শক্তির উৎস, নিরাপত্তার আশ্রয় এবং জীবনের সবচেয়ে বড় সমর্থন।

শ্রোতা বন্ধুরা, কথায় কথায় অনুষ্ঠানে আজকে কথা বলতে চাইছি আপনাদের সাথে, ব্যস্ত জীবনে আপনি কিভাবে আপনার সম্পর্কের যত্ন নিচ্ছেন। ফোন করুন 2326255 এই নম্বরে, ফোন করুন 2326255 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, একটা কথা আমরা প্রায়ই শুনি, সময় নেই। অফিসের সময় নেই, ব্যবসার সময় নেই, পড়াশোনার চাপ, সংসারের দায়িত্ব সব মিলিয়ে যেন সময়টাই সবচেয়ে দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, সত্যি কি আমাদের সময় নেই, নাকি আমরা সময়ের অগ্রাধিকার ঠিক করতে পারছি না? দিনে 24 ঘন্টা, এই সময়টাই পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য সমান। পার্থক্য শুধু আমরা সেই সময় কিভাবে ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে সোশ্যাল মিডিয়া দেখি, ভিডিও দেখি বা অপ্রয়োজনীয়ভাবে স্ক্রল করি, অথচ পরিবারের কারোর সঙ্গে 10 মিনিট মন খুলে কথা বলার সময় পাই না। এভাবে অজান্তেই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। অনেক সময় দেখা যায় একটি সম্পর্ক ভেঙে যাওয়ার আগে খুব বড় কোনো ঘটনা নাও ঘটতে পারে, বরং ছোট ছোট অবহেলা, না শোনা কথা, না বলা অনুভূতি, এইসবই ধীরে ধীরে

জমি বড় হয়ে ওঠে। একটি পরিবারের সবচেয়ে বড় শক্তি হলো যোগাযোগ। যোগাযোগ মানে শুধু কথা বলা নয়, মন দিয়ে শোনা, অন্যের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং নিজের মনের কথাও সম্মানের সঙ্গে প্রকাশ করা। আজকাল একই বাড়িতে থেকেও অনেক পরিবার সবাই আলাদা আলাদা ঘরে, আলাদা স্ক্রিনে ব্যস্ত, ফলে কথাবার্তা কমে যায়। একসময় দেখা যায় কেউ কারো সমস্যার কথা জানেই না, কেউ হয়তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন কিন্তু বলার মতো কাউকে খুঁজেই পাচ্ছেন না। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় পরিবারের জন্য রাখুন। খাওয়ার সময়, সন্ধ্যার চায়ের আড্ডা কিংবা রাতের খাবারের পরে 10-15 মিনিট সেই সময়টা হোক, একসঙ্গে বসুন, মোবাইল ফোনটি কিছুক্ষণের জন্য দূরে রাখুন। দেখবেন কথার পর কথা বেরিয়ে আসবে। আমরা অনেক সময় ধরে নেই ও তো বুঝেই গেছে, কিন্তু বাস্তবে কেউই মনের কথা পড়তে পারে না। তাই কষ্ট পেলে বলুন, ভালো লাগলে সেটাও বলুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। ধন্যবাদ, ভালো লাগলে, তুমি পাশে আছো বলে ভালো লাগে, এই কথাগুলো সম্পর্ককে অনেক গভীর করে। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের কাছে জানতে চাইছি, ব্যস্ত জীবনে আপনি কিভাবে আপনার সম্পর্কের যত্ন নিচ্ছেন। ফোন করুন 2326255 এই নম্বরে।

শ্রোতা বন্ধুরা, কথায় কথায় অনুষ্ঠানে আজ আপনাদের সাথে কথা বলতে চাইছি ব্যস্ত জীবনে আপনি কিভাবে আপনার সম্পর্কের যত্ন নিচ্ছেন। ফোন করুন 2326255 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম, কোনো পরিবারই নিখুঁত নয়, মতের অমিল হবে, ভুল হবে, মনোমালিন্যও হবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, ক্ষমা করতে শেখা সম্পর্ককে দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে। তবে তর্কে জেতার দরকার নেই, কখনো কখনো সম্পর্ককে জিততে দেওয়াই সবচেয়ে বড় প্রাপ্তি। একটি ছোট গল্প বলি। একটি দম্পতির বিয়ে হয়েছে প্রায় 30 বছর। একদিন একজন তাদের জিজ্ঞেস করলেন, এত বছর ধরে আপনাদের সম্পর্ক এত সুন্দর রইল কিভাবে? তারা হেসে বললেন, আমরা দুজনেই একটা নিয়ম মেনে চলি, রাগ হলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই না, আর দিনের শেষে চেষ্টা করি একে অপরের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে। এই সহজ অভ্যাসটাই তাদের সম্পর্ককে বছরের পর বছর ধরে সুন্দর রেখেছে। আমরা অনেকেই মনে করি ভালোবাসা তো আছেই, আলাদা করে বলার কি দরকার আছে? কিন্তু মানুষ শুনতে ভালোবাসে, একটি আন্তরিক প্রশংসা, একটি উৎসাহের কথা, একটি তুমি ভালো থেকো, এসবই সম্পর্ককে উষ্ণ রাখে। শিশুরা যেমন বাবা মায়ের প্রশংসা শুনতে চায়, তেমনি বাবা মায়েরও ভালো লাগে সন্তানের কাছে থেকে সম্মান আর ভালোবাসার কথা শুনতে। স্বামী স্ত্রী, ভাই বোন, দাদা দিদি, সব সম্পর্কে ভালোবাসা প্রকাশের গুরুত্ব রয়েছে। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, সম্পর্ক ভেঙে যায় একদিনে নয়, আবার সম্পর্ক গড়েও একদিনে নয়। প্রতিদিনের ছোট ছোট যত্ন, সামান্য সময়, আন্তরিক কথা আর একে অপরকে গুরুত্ব দেওয়ার মধ্যে দিয়েই একটি পরিবার আরও সুন্দর হয়ে ওঠে।

শ্রোতা বন্ধুরা, কথায় কথায় আপনাদের সাথে কথা বলতে চাইছি, ব্যস্ত জীবনে আপনি কিভাবে আপনার সম্পর্কের যত্ন নিচ্ছেন। আজকের দিনে আমরা সবাই ব্যস্ত, কিন্তু একটি বিষয় মনে রাখবেন, সময় পাওয়া যায় না, সময় বের করে নিতে হয়। প্রতিদিন অন্তত 20 মিনিট এমনভাবে কাটান যখন পরিবারের সবাই একসঙ্গে থাকবেন। একই সময়ে টেলিভিশন বন্ধ রাখুন, মোবাইল ফোন দূরে রাখুন, একসঙ্গে চা খেতে পারেন, রাতের খাবার খেতে পারেন, কিংবা দিনের ছোট ছোট ঘটনাগুলো নিয়ে গল্প করতে পারেন। আমরা অনেক সময় উত্তর দেওয়ার জন্য শুনি, বোঝার জন্য নয়। কেউ যখন নিজের কথা বলছেন তখন মাঝপথে বাধা দেবেন না, মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় একজন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কোনো পরামর্শ নয়, বরং এমন একজন মানুষ যিনি তার কথা মন দিয়ে শুনবেন। জন্মদিন, বিবাহবার্ষিকী, পরীক্ষায় ভালো ফল, নতুন চাকরি কিংবা কোনো ছোট সাফল্য, এসব একসঙ্গে উদযাপন করুন, বড় আয়োজনের প্রয়োজন নেই। সংসার শুধু একজনের দায়িত্ব নয়, ঘরের কাজ, বাজার করা, রান্না, সন্তানকে পড়ানো, সব কিছু যদি ভাগাভাগি করে নেওয়া যায় তাহলে শুধু কাজই সহজ হয় না, সম্পর্কও আরও সুন্দর হয়। একজন ক্লান্ত থাকলে অন্যজন সাহায্যের হাত বাড়িয়ে দেন। মনে রাখবেন, সংসারে আমি নই, আমরা, এই ভাবনাই একটি সুখী পরিবারের ভিত্তি। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই বিশ্বাসের শুরু হয় পরিবার থেকেই। যেখানে বিশ্বাস আছে সেখানে ভালোবাসা জন্মায়, যেখানে ভালোবাসা আছে সেখানে সম্পর্ক বেঁচে আছে। এই কথাটি বলে আজকের মতো কথায় কথায় অনুষ্ঠান এখানেই শেষ করলাম। শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার।

প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় মহিলা কমিশন NCW IVF ক্লিনিকগুলির ওপর নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয় খতিয়ে

0: করতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানও পাল্টা আক্রমণ চালায়। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদী অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ভিত্তি স্থাপিত হওয়া সন্তোষ ব্যক্ত করেছেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
1: 21वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ
2: করেন। The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকের একটি ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। লোকায়ন 2026 সমুদ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দর সফর সফলভাবে সম্পন্ন করেছে আইএনএস সুদর্শিনী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত ও আমেরিকার সামুদ্রিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায় এবং এক্স হ্যান্ডেল এআইআ নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা 3টি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই 3জন আজই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই 3জনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে সরে আসছেন না, তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। উল্লেখ্য, সম্প্রতি এই 3 নেতা তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দেন। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নমানে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম পর্যায়ের বৈঠক, বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দ, অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন এনসিডব্লিউ আইভিএফ ক্লিনিকগুলির নিয়ন্ত্রক, পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন এই কমিটির নেতৃত্বে থাকবেন। এছাড়াও বিচার বিভাগ, আইন, চিকিৎসা, ফরেন্সিক বিভাগ, ধাত্রীবিদ্যা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষজ্ঞদের এতে অন্তর্ভুক্ত করা হবে। সহায়ক প্রজনন প্রযুক্তি ক্ষেত্র এআরটির ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এআরটি কেন্দ্র আইভিএফ ক্লিনিক ও গ্যামিট ব্যাংকে পরিচালন আইন ও নিয়ন্ত্রক পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি মহিলাদের প্রজনন অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বিষয়ে পর্যালোচনা করা দেখবে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই মদ প্রস্তুতকারী কয়েকটি সংস্থাকে নোটিশ দিয়েছে। অভিযোগ, কিছু সংস্থা নির্ধারিত নিয়ম না মেনে অ্যালকোহলমুক্ত যে পানীয় নিষিদ্ধ অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করছে এবং বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি করছে। এছাড়া পণ্যের গায়ে বয়স বা পুরনো হওয়ার বিষয়ে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে যা অনুমোদিত নয়। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিস, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে 3টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার সুপারেরা এই সম্মেলনে যোগদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বুসেয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছে। পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারাদেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশ আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্স বড় স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় বিজেপিতে যোগদান করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। এই মর্মে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী সংস্থার তরফে অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা 100টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে 70,000 টাকা থেকে 80,000 টাকা। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজনীয়। প্রার্থীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। NHICDL এর ওয়েবসাইট https://nhidcl.com/en/current-jobs যেতে হবে। হোম পেজ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 5ই আগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান নতুন আলোর দিশারি।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে। এ বিশ্বকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার অঙ্গীকার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি পংক্তি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, সৃষ্টির আদি লগ্নে পৃথিবী ছিল নির্মল এবং স্বচ্ছ। মানুষ যেদিন থেকে শিখল আগুনের ব্যবহার, সেদিন থেকে বায়ুমণ্ডলে বাড়তে লাগল কার্বন ডাইঅক্সাইড। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ ক্রমশ দূষিত হয়ে ভয়াবহ আকার ধারণ করল। কুসংস্কার, অশিক্ষা, দারিদ্রতা জর্জরিত ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, ময়লা আবর্জনা ছড়িয়ে পরিবেশকে বিষিয়ে তোলে। তাই সরকারের তরফ থেকে বিগত 20-25 বছর ধরে চলে আসা স্বচ্ছ ভারতের প্রয়াসকে সফল করতে 2014 সালে ভারত সরকার তাকে একটি অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কর্মোদ্যোগ শুরু করে। 2014 সালের 2রা অক্টোবর প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন। ভারতের

এর বিখ্যাত তারকাদের নিয়ে ওই দিন তিনি ঝাড়ু হাতে রাস্তায় নেমেছিলেন। প্রকৃতপক্ষে এই অভিযান অনেক আগে থেকেই শুরু হয়েছিল। প্রথম ইউপিএ সরকারের সময়েই তৎকালীন প্রধানমন্ত্রী নির্মল ভারতের ডাক দিয়েছিল। প্রকল্পের একদিকে যেমন ছিল রাস্তাঘাট পরিষ্কার, নর্দমা পরিষ্কার করা, গঙ্গাসহ বিভিন্ন নদ নদীতে দূষণ রোধ করা, অন্যদিকে ছিল শৌচালয় নির্মাণ করে গ্রামকে নির্মল করা। কারণ গ্রামের অধিকাংশ মানুষ খোলা মাঠে মলমূত্র ত্যাগ করে। তখন যেসব পঞ্চায়েত বা গ্রাম এই কাজে 100% সাফল্য পেত, সেই গ্রাম বা পঞ্চায়েত রাষ্ট্রপতি পুরস্কার পেত। যেমন 2007 সালে উত্তর চব্বিশ পরগনার ভোগালী গ্রাম বা পঞ্চায়েত রাষ্ট্রপতির কাছ থেকে নির্মল গ্রাম পুরস্কার পায়। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে এই প্রকল্পকেই আরও জোরদারভাবে মেলে ধরেন সকলের কাছে। তার নাম দেওয়া হয় স্বচ্ছ ভারত। আর লক্ষ্যমাত্রা ধার্য করা হয় 2019 সাল। ওই সময়ের মধ্যেই ভারতকে পুরোপুরি স্বচ্ছ করে তোলার প্রকল্প গ্রহণ করা হয়। স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটির জন্যে অর্থ বরাদ্দ করা হয় এবং রাজ্যগুলোকে সেই অর্থ দেওয়া হয়। এক বছর পর শহরগুলোর মধ্যে সমীক্ষা চালানো হয় এবং নম্বর দেওয়া হয়। এর ভিত্তিতে বোঝা যায় স্বচ্ছ ও নির্মলতার দিক থেকে কোন শহর কতটা এগিয়ে রয়েছে। শ্রোতাবন্ধুরা, এবারে আমরা জানব স্বচ্ছ ভারত অভিযানের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। প্রথমত, গঙ্গা দূষণ রোধ ও গঙ্গার জল পরিষ্কারকরণ এবং অন্যান্য নদীর দূষণ রোধ, শহরের বর্জ্য যাতে নদীতে সরাসরি না পড়ে তার ব্যবস্থা করা। দ্বিতীয়ত হল শহরের খোলা নর্দমা ঢাকা দেওয়া, ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার করা এবং সেগুলো ব্যবহার করে জৈব সার তৈরি করা। তাছাড়া নর্দমা এবং রাস্তা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা তার উপর নজরদারি করা, শৌচাগার নির্মাণ করা, জল নিকাশি পরিকল্পনা, শহরের রাস্তায় 1 কোটি শৌচাগার নির্মাণ এবং 5 লক্ষ পাবলিক কমিউনিটি শৌচাগার নির্মাণ করা, গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণ করা এবং গ্রামের প্রথম ধাপে 2 কোটি শৌচালয় নির্মাণ করার প্রকল্প গ্রহণ করা হয়। 2015 সালের বিভিন্ন রেলস্টেশনগুলো পুনঃনির্মাণ করা হয়। 2016 সালের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে বোতল মেশিন বসানো হয়। এর উদ্দেশ্য ছিল এলাকা পরিষ্কার রাখা এবং ফেলে দেওয়া বোতলের উপাদানকে পুনর্ব্যবহার করা। যাত্রীরা যাতে জলের বোতলগুলো যেখানে সেখানে না ফেলে ওই মেশিনেই ফেলে, তার জন্য কুপন দেওয়ার ব্যবস্থাও করা হয়। ওই মেশিনে খালি বোতল দিলে পাওয়া যাবে মোবাইল চার্জ করার কুপন বা বিভিন্ন সংস্থায় কেনাকাটা করার কুপন। এই ছিল স্বচ্ছ ভারত অভিযানের বিভিন্ন কর্মসূচিগুলো। শ্রোতাবন্ধুরা, আমাদের দেশে এমন কোনো জায়গা নেই যেখানে আবর্জনা ছড়িয়ে নেই। আমাদের ভারতবর্ষের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি এলাকা, প্রতিটি রাস্তায় ময়লা ও আবর্জনা পরিপূর্ণ রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে স্বচ্ছ ভারত অভিযানের প্রয়োজনীয়তা অনেক বেশি। আমাদের গ্রামে গ্রামে শৌচালয় ব্যবস্থা না থাকার কারণে লোকেরা এখনও যত্রতত্র মল ত্যাগ করে, যার কারণে সর্বত্র ময়লা ছড়িয়ে পড়ে এবং ওই ময়লা নতুন রোগকে আমন্ত্রণ জানায়। আমাদের চারপাশের সমস্ত নদীগুলোতে জঞ্জাল, ময়লা ও আবর্জনা পরিপূর্ণ থাকে, যার ফলে জলের পরিবর্তে প্রবাহিত হয় আবর্জনা। এই বর্জ্য পদার্থগুলো নদীর উর্বরতা শক্তিকে কেড়ে নিচ্ছে। তাছাড়া মানুষ এবং অন্য পশু প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয়, একই সাথে আমাদের পৃথিবীও দূষিত হয়। তাছাড়া কিছু পরোক্ষ কারণও রয়েছে, যেমন আমাদের দেশের অস্বচ্ছতার কারণে বৈদেশিক পর্যটকরাও এদেশে আসতে পছন্দ করে না, যার ফলে আমাদের দেশটি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বচ্ছ ভারত অভিযানের প্রকল্প পরিচালনা ও মূল্যায়নের জন্যে সর্বনিম্ন স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। 12,000 টাকা ব্যয়ে শৌচাগার নির্মাণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্যবিধি যথাযথ উপায়ে পালন সহ নানান পরিবেশ বান্ধব কর্মসূচির বাস্তবায়ন, মূল্যায়ন করার ব্যবস্থা গৃহীত হয়েছে। এই স্বচ্ছ ভারত অভিযানে দেশের প্রায় 30 লক্ষ সরকারি কর্মচারী এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত প্রকল্পের প্রচার অভিযানে দেশের 9 জন

বিখ্যাত ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে, যারা নিজের নিজের এলাকায় নিজের সুবিধে মতো জনগণের সঙ্গে যুক্ত হবে। এভাবে নজন বিশিষ্ট ব্যক্তি আরও নজন মানুষকে মনোনীত করবেন যারা এই প্রচার কর্মসূচিতে সামিল হবে। এভাবে নজনের শৃঙ্খলাবোধ একসময় শাখা প্রশাখাযুক্ত বৃক্ষের মতো হয়ে দাঁড়াবে এবং সমগ্র দেশে এই অভিযানের কাজ ছড়িয়ে পড়বে। জাতির জনক মহাত্মা গান্ধী লক্ষ্য করেছিলেন পরাধীন ভারতবর্ষের দরিদ্র মানুষের মধ্যে স্বচ্ছতা ও সচেতনতা বলে কিছুই নেই। স্বাধীনতার প্রায় 70 বছর কেটে গেলেও আমাদের দেশের মধ্যে এখনও পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি গড়ে ওঠেনি। এখনও ভারতবর্ষের কোটি কোটি মানুষের বাড়িতে শৌচাগার নেই। তাই ভারত সরকার এই কর্মসূচি নিয়েছে যে যেসব এলাকায় শৌচাগার নেই বা যাদের বাড়িতে শৌচাগার নেই তাদের বাড়িতে বা এলাকায় শৌচাগার করিয়ে দেবার। কারণ প্রতিটি বাড়িতেই শৌচাগার না থাকলে রোগ জীবাণুর প্রাদুর্ভাব বেশি হয়ে পড়ে। তাই মানুষ যাতে শৌচাগারকে ব্যবহার করে ওর স্বাস্থ্যবিধি সম্পর্কে নিজেরা সচেতন হয় তার জন্য দেশের প্রতিটি ব্লকে তুমুল তৎপরতা চালিয়ে এবং প্রচারাভিযানের মাধ্যমে 2019 সালের মধ্যে দেশকে স্বচ্ছ ও নির্মল করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। পরিবেশ সুস্থ না থাকার অর্থ হল মানব সমাজের অপমৃত্যু। সুতরাং যত্রতত্র মলমূত্র ত্যাগ করার অভ্যাস দূরীকরণ, শৌচাগার নির্মাণ, যথাযথভাবে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ দেওয়া, বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশ দূষণ সম্বন্ধে সচেতন হওয়া, জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা প্রভৃতির মাধ্যমেই স্বচ্ছ ও সবুজ ভারতের ধারণার উত্তরণ সম্ভব। আমরা আশা করব অদূর ভবিষ্যতে এই প্রকল্পের দ্বারা অন্য এক ভারতের ছবি, যেখানে প্রত্যেকটি মানুষ স্বচ্ছতার ধারণায় পরবর্তী প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবে আর সফল হয়ে উঠবে স্বচ্ছ ভারত অভিযান। শ্রোতাবন্ধুরা, নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে। এখন শুনবেন একটি লোকগীতি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, শিল্পী তড়িৎ চৌধুরী। সকাল 7:45 অভিজ্ঞাপন, জোবানি সকাল 8:40, দেশবন্দনা সকাল 9:10। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আধুনিক গান বেলা 1:05, লোকগীতি বেলা 1:40, চিত্রগীতি বিকেল 5:10, বিকেল 5:45 অনুষ্ঠান মানবী। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05, ঘর গৃহস্থের আসর সন্ধ্যে 6:30। এরপরে শুনবেন লোকগীতি, শিল্পী বিষ্ণুপদ দাস। বিজ্ঞান বিচিত্রা রাত 8:05, আধুনিক গান রাত 8:30, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। নজরুলগীতি রাত 9:00, শিল্পী ঝুমা চক্রবর্তী। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। বাংলা নাটক রাত 9:30, কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 অনুষ্ঠান মৈত্রী। ককবরক অনুষ্ঠানে থাকছে হায়ংনি খোরাং সকাল 6:25, লীলামণি জরা বেলা 12:00, সন্ধে 7:00 রয়েছে ডাক্তারনি পাণ্ডা। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 29.6°C, সর্বনিম্ন 25.3°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 93%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32°C এবং 26°C-এর মধ্যে। সবগুলো জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আকাশবাণী আগরতলা আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।